0: বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ বুধবার 13ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 9ই জিলহজ 1447 হিজরি, 27শে মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি ফাহমিদা নাহিন ও ইন্দ্রিলা এবং আমি স্বর্ণালী দাস। প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং মোহাম্মদ রাকিবুল হাসান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন কিশোর বারৈ। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তীতে ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ ওয়েডনেসডে দ্য 13th of জ্যৈষ্ঠ, দ্য 9th of জিলহজ অ্যান্ড মে দ্য 27th। দ্য নিউজ রেড বাই তসলিমা ওমর। First, the headlines. Holi Eid al-Adha to be celebrated across country tomorrow. Prime Minister greets countrymen and Muslim Ummah. Cattle markets get momentum with last day sell and buy of sacrificial animals. City dwellers continue to leave Dhaka for village homes to celebrate Eid. No mischief will be tolerated.

0: ordered an enhanced offensive against Hezbollah. Football, and Bangladesh will face Maldives in the SAF Women's Football Championship in India tomorrow. The match will start at 8 p.m. Bangladesh time at the Jawaharlal Nehru Stadium in Goa. Earlier, Sri Lanka will take on Bhutan in the first match of the day at 5 p.m. at the same venue. Finally, weather and focused valley till warm this afternoon says there are chances of rain or thundershowers with temporary west-northwesterly squalls at a speed of 60 to 80 km per hour over the regions of Rajshahi, Pabna, Bagura, Joshur, Kushtia, Tangail and Mamasingh. River ports in these areas have been advised to hoist riverine warning signal number 2. Repeat, riverine warning signal number 2. Rain or thundershowers accompanied by temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour is likely to occur over elsewhere over the country. River ports in these areas have been advised to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Holi Eid ul-Azha to be celebrated across country tomorrow, Prime Minister greets countrymen and Muslim Ummah. Cattle markets get momentum with the last day sell and buy of sacrificial animals. City dwellers continue to leave Dhaka for village homes to celebrate Eid. No mischief will be tolerated on roads, warns Road Transport and Bridges Minister. Government will continue zero tolerance policy against terrorism, drugs and extortion, says Home Minister. Information and Broadcasting Minister emphasizes improving quality of BTV's programs and news with creative thinking. Main rituals of Holi Hajj in Saudi Arabia end. Musallis offering sacrificial animals there. U.S. commits gross violation of ceasefire with new air strikes on Iran, accuses Tehran. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। সৌদি আরবে পবিত্র হজ পালনের শেষ পর্যায়ে হাজিরা এখন মুজদালিফায় অবস্থান করছেন। এরপর মিনায় যাবেন হাজিরা এবং বড়জামারায় কঙ্কন নিক্ষেপ করবেন। পরে মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। এর আগে গতকাল লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের ময়দান। মসজিদে নামিরায় খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফা ময়দানে অবস্থান করেন। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। তারা সেখানে মাগরিব ও ইশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে বিচার কার্য দ্রুত সম্পন্ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার তা করা হবে। তবে সারাদেশে বিচারক এবং আইনজীবী সংকটের কারণে অনেক সময় বিচার কার্য দীর্ঘ হয়ে থাকে। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিচারক বিচার কার্যে সম্পূর্ণ স্বাধীন। বিচারকরা স্বাধীনভাবে কাজ করছে বলেই অনেকেই মামলায় গ্রেপ্তারের পর তিনি জামিন পেয়েছেন। তিনি আরো বলেন, আমাদের মামলা জট রয়েছে কারণ আমাদের বিচারক সংকট আছে, একই সাথে আইনজীবীর সংখ্যা কম। ট্রায়ালে অংশ নেওয়ার মতো আইনজীবী বেশি না থাকায় মামলা জট কমানো যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে গতকাল খুলনা মহানগরীর জোড়াগেট সংলগ্ন গরুর হাটে প্রেস ব্রিফিং করেন র্যাব 6 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। প্রেস ব্রিফিং এ অধিনায়ক বলেন, জোড়াগেট গরুর হাট খুলনা মহানগরীর প্রধান এবং ঐতিহ্যবাহী একটি গরুর হাট। এই হাট নিয়ে আমরা প্রতি বছরই বাড়তি সতর্ক অবস্থানে থাকি, এবছরও তার ব্যত্যয় হবে না। গতানুগতিক চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি কোরবানির পশুর হাট কেন্দ্রিক যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় আমাদের মোবাইল টহল টিম, ড্রোন মনিটরিং টিম, জাল টাকা শনাক্তকরণ টিম সার্বক্ষণিক কাজ করবে। পাশাপাশি ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করতে হাইওয়েতে আমাদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বাস স্ট্যান্ড, রেল স্টেশন, শপিং মলগুলোতে অজ্ঞানপেটি মলম পাটির যেন দৌরাত্ম্য সৃষ্টি করতে না পারে সেজন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কোরবানির পশু কেনা বেচা করতে পারে এবং নিরাপদে ঈদ উদযাপন করতে পারে সেজন্য আমাদের সর্বাত্মক তৎপরতা জারি থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ জনগণ এবং আমাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। এদিকে উপলক্ষে গতকাল যশোরের রাজারহাট পশুরহাটে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। র্যাব ৬ যশোর কোম্পানি অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স এতে ব্রিফ করেন। এ সময় তিনি বলেন, কোরবানির পশুরহাট ঈদের জামাত চামড়া বেচা কেনা কেন্দ্র, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি। ঈদকে সামনে রেখে খুলনা মহানগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাটে বেচা কেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে কোরবানির হাট। এবারে কোরবানির হাটের উপর শুনুন আমাদের মহানগর সংবাদদাতা পাঠানো একটি প্রতিবেদন।
2: আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা, ত্যাগের এই উৎসবকে সামনে রেখে খুলনা জুড়ে পুরোদমে জমে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ঐতিহ্যবাহী জোড়াগেট পশুর হাটে গিয়ে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। বাজারে সব ধরনের পশু থাকলেও বরাবরের মতোই এবারও ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে মাঝারি আকারের গরু।
3: চাহিদা অনুযায়ী এবারে বাজারের দাম কম, মূলত দাম কম, 1.5 লাখ টাকা যে গরু সে গরুর দাম বলতে 1.2 লাখ। বাজারের অবস্থা ভালো না, তুলনায় বাজার সবকিছু মিলে খাবার খাদ্যের দাম বেশি, গরুর দাম বেশি, সমস্ত জিনিসের তো দামই বেশি, তাহলে সে তুলনায় গরুর দাম কম।
4: টার্গেট অনুযায়ী এখন গরু পড়েনি, মানে দাম চাচ্ছে, এখন ছাড়েনি, দাম ছাড়েনি, এখনো দাম চাচ্ছে। 1.5 লাখ এই দামের মধ্যে গরু কিনতে চাই।
5: দাম তো চেয়েছিল 4.5 চেয়েছিল, আমরা এখন 2.85 পর্যন্ত এসে সরি 3.85 এসে আমরা মোটামুটি এখন একটা পর্যায়ে আছি, এখন নিবো কিনা একটু মাইন্ডসেট করতেছি।
2: হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাল টাকা ও পকেটমার রোধে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফলে কোনোরকম ভোগান্তি ছাড়াই কেনাকাটা করতে পারছেন ক্রেতারা। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত থাকায় এবার কোরবানির পশু নিয়ে সংকটে কোনো আশঙ্কা নেই। ক্রেতারা যাতে সুস্থ পশু কিনতে পারেন সেজন্য হাটগুলোতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ভেটেরিনারি চিকিৎসক ও মেডিকেল টিম।
6: এই হাটগুলোতে 142টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। কোনো গরু যদি অসুস্থ হয় অথবা গরু সংক্রান্ত যে কোনো ধরনের সেবা আমরা নিশ্চিত করতে চাই, যাতে খামারিরা সুষ্ঠুভাবে হাটে তুলে এই গরুগুলো সুষ্ঠুভাবে বিক্রি করতে পারে।
2: প্রাণী সম্পদ দপ্তরের পর্যাপ্ত যোগানের নিশ্চয়তা এবং হাটে কড়া নিরাপত্তার কারণে স্বস্তিতে আছেন ক্রেতা ও খামারিরা। শেষ মুহূর্তের বেচা কিনা ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মোহাম্মদুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল নগরীর 5, 15, 16 ও 25 নম্বর ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৃথক পৃথকভাবে প্রকল্পভুক্ত 16টি ওয়ার্ডের গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী মা ও শিশুদের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করেন। কেসিসির তত্ত্বাবধানে পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী মা ও শিশুর অপুষ্টির ঘাটতি পূরণের জন্য 16টি ওয়ার্ডের হতদরিদ্র পরিবার থেকে নির্বাচিত 834 জন সুবিধাভোগীকে এই পুষ্টি সহায়তা প্রদান করা হয়। কেসিসির ক্ষমতাপ্রাপ্ত আবিরুল জাব্বার, গাজী সালাউদ্দিন, আজিজুন নাহার বেলা, কাজী মোহাম্মদ ইমরুল হাসান, মোল্লা মারুফ রশিদ, শেখ হারুনা রশিদ, সিনিয়র কমিউনিটি ভলেন্টিয়ার শিউলি মুর্শিদা সহ অন্যান্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা দেভাটা উপজেলার খেজুরবাড়িয়া বিল মাঠে 8 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টে গতকালের উদ্বোধনী খেলায় ইয়ং স্টার ক্রিকেট 11 5 উইকেটে প্রজন্ম ক্লাবকে পরাজিত করেছে। প্রজন্ম ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত 15 ওভারে 7 উইকেট হারিয়ে 116 রান সংগ্রহ করে। জবাবে ইয়ং স্টার ক্রিকেট 11 14 ওভার 2 বলে 5 উইকেটে 117 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর পৌঁছাতে হবে দুপুর 12:10 বাংলায়।
7: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে। প্রথম গানটির গীতিকার মোবারক হোসেন খান।

0: শুনলেন দেশাত্মবোধক গান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার প্রদানে এয়ার কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নগর ভবন, ঢাকা। সাক্ষাৎকার গ্রহণী এস এম মোর্শেদ, প্রযোজনায় ডক্টর শায়লা আক্তার, পরিবেশনায় বাংলাদেশ বেতার খুলনা।
2: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমরা আজকের অনুষ্ঠানে মূলত আলোচনা করব বর্জ্য ব্যবস্থাপনা এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের অতিথি এয়ার কমোডর মোহাম্মদ মাহবুব রহমান তালুকদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মিস্টার তালুকদার, সারা দেশের মানুষ ঈদ উপলক্ষে উৎসব মুখর, একই সাথে মানুষের কোরবানির প্রস্তুতি। আমরা সবসময় দেখি পশু কোরবানি যেটা, সেটার সাথে আমাদের পরিবেশের একটি সম্পর্ক অত্যন্তভাবে জড়িত, এবং সারা বাংলাদেশে আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা এবং স্থানীয় সরকারের অন্যান্য যে ইউনিটগুলো আছে তারাও বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে। আমরা প্রথমে একটু আপনার কাছে জানতে চাইব যে শহর এলাকায়, বিশেষত ঢাকা শহরে, যেহেতু এটা একটা ডেন্সলি পপুলেটেড সিটি এবং এখানে প্রচুর কোরবানি হয় এবং সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে বিশেষ পরিকল্পনাও করা হয়, তো এবার আপনাদের কি ধরনের প্রস্তুতি আছে, যদি প্রস্তুতির সম্পর্কে একটু বলতেন।
3: আমাদের একটা ব্যাপক একটা প্রস্তুতি, একটা কন্ডিশন মিটিং হয়েছে, অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তের ভিতরে হলো আমাদের সেন্ট্রাল তদারকি কমিটি আমরা গঠন করেছি, ওয়ার্ড লেভেলে তদারকি কমিটি গঠন করেছি, আমরা হাট পর্যায়ে তদারকি কমিটি গঠন করেছি। এটা শুধু এই অংশে না, আমাদের এখানে যান যন্ত্রপাতি সবগুলো আমাদের প্রস্তুতি নিতে হয়েছে। আমাদের প্রায় 1000 প্লাস আমাদের এখানে ইকুইপমেন্ট আমাদের লাগবে, এগুলি আমরা রেডি করেছি। আমাদের জনবল প্রায় 10,000-এর উপরে আমার জনবল এখানে আছে, সেগুলি আমরা রেডি করেছি। প্লাস বাসাবাড়ি থেকে যারা ময়লা কালেক্ট করে তাদের কিন্তু একটা বড় ধরনের রোল এখানে প্লে করতে হয়। সো তারা আমাদেরকে জনবল দিয়ে, যানবাহন দিয়ে এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে তারা আমাদেরকে সাহায্য করবে, সেই প্রতিশ্রুতি তারা আমাদেরকে দিয়েছেন। আমি আশা করছি যে প্রস্তুতি আমরা নিয়েছি 7-8 ঘন্টার ভিতরে আমরা ওই দিনের বর্জ্যটা আমরা সরাতে সক্ষম হব।
2: আচ্ছা, আমি যদি আপনি একটু বলেন যে আসলে কোরবানির আগে নাগরিকদের কি ধরনের প্রস্তুতি থাকা দরকার।
3: জি, আপনি জানেন যে অনেক বড় একটা ধর্মীয় উৎসব এই সময়টা, এখানে অনেক পশু কোরবানি দিয়ে থাকেন আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা। আমরা যদি এই সময় যদি আমাদের সঠিক ব্যবস্থাপনাটা যদি আমরা না করতে পারি এবং আমাদের যদি সচেতনতাটা ওরকম পর্যায়ে না থাকে, তাহলে কিন্তু আমাদের পশুর রক্ত এবং উচ্ছিষ্টাংশ থেকে কিন্তু মারাত্মক পরিবেশের দূষণের সম্ভাবনা রয়ে যায়। সো এই কারণে আমি বলছি যে, এবং এই দূষণটা যখনই হবে তখন আমাদের কিন্তু রোগ বালাই এবং অন্যান্য অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমাদেরকে অত্যন্ত সচেতন ভাবে কোরবানির প্রস্তুতিটা নিতে হবে, এবং কোরবানির আগে, কোরবানির দিন এবং কোরবানির পরও আমাদের অনেক করণীয় রয়েছে। ইম্পর্টেন্ট যদি জিনিসটা যদি বলি, আমাদের একটা স্থান নির্বাচন করা, এবং এই স্থানটা যেন একটা আমাদের বসত বাড়ি থেকে যেন একটু দূরে হয়, একটা খোলামেলা জায়গা হয়, রৌদ্রের আলো যেন ওখানে যায়, পাশাপাশি হলে এটা যেন রাস্তা থেকে কাছে হয়। কারণ যখনই ময়লাগুলি এখানে ইয়া করা হবে, তখনই যেন আমাদের কর্মী বাহিনী যারা যেখানে কাজ করেন, গ্রামে কাজ করুক বা শহরে কাজ করুক, তারা যেন এই বর্জ্য যেটা হবে সেটা যেন কালেক্ট করতে তাদের জন্য সুবিধা হয়। সো এখানে কিন্তু নির্দিষ্ট স্থান নির্বাচন একটা ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা ওয়ার্ড পর্যায়ে কিন্তু আমরা কয়েকটা স্থান নির্বাচন করেছি এবং সবাইকে আমরা অবগত করার চেষ্টা করব যে স্থানগুলি কোথায়। আমরা মিনিমাম 4-5 জায়গা নির্বাচন করেছি। সো আমরা সবাইকে জানানোর চেষ্টা করছি যে আপনারা ওখানে কোরবানি করুন, এবং এটা ওখানে করার জন্য একটা স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব হবে।
2: তো পরিচ্ছন্নতাও কিন্তু একটি ধর্মীয় বিষয়, এবং এর ধর্মের শিক্ষা হচ্ছে যে মানুষ পরিচ্ছন্ন জীবন যাপন করবে এবং কোরবানির চামড়া, কোরবানির রক্ত কোনোভাবে যাতে আমাদের পরিবেশ, প্রকৃতি, পরিচ্ছন্নতাকে ব্যাঘাত না ঘটে সেটা খেয়াল রাখো, আমাদের ধর্মীয় চেতনারই একটি অংশ। আচ্ছা, মাঝে মাঝে দেখতাম যে সিটি কর্পোরেশন থেকে বিনামূল্যে ব্যাগ সাপ্লাই করা হতো আর কি, যাতে বর্জ্যগুলো ওইখানে রাখা হয়। এবার কি সেটা করছেন আপনারা?
3: জি, আমরা কিন্তু এবার প্রতিটা পশুর বিপরীতে আমরা একটা বায়োডিগ্রেডেবল ব্যাগ, তারপরে একটু স্যাভলন, একটু ব্লিচিং পাউডার আমরা প্রতিটা গরুর এগেনস্টে নাগরিকের কাছে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি তাদের হাতে পৌঁছে যাবে, এবং পাশাপাশি ইমার্জেন্সি কিছু স্টেপ রেখেছি, কেউ যদি বলে যে তারা পায়নি তখন আমরা তাদেরকে দিতে পারবো। এটা ইম্পর্টেন্ট জিনিস, কেন ব্যাগের ভিতরে যদি বর্জ্যটা যদি ম্যানেজমেন্ট করে রাখা হয় তাহলে এটা আমাদের জন্য ম্যানেজ করাটা সহজ, যত কম ভোগান্তি দিয়ে আমরা বর্জ্য ব্যবস্থাপনাটাকে সঠিকভাবে করতে পারি।
2: এটা আপনি ঠিকই বলেছেন, আমরা গত কয়েকটা ঈদে দেখেছি যে আপনাদের খুব একটি তৎপরতার কারণে আমরা দেখছি যে কয়েক ঘন্টার মধ্যে আপনারা বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছেন। আশা করব যে এবার সেটা আরো জোরদার হবে। তো আপনার কাছে একটু প্রশ্ন করব যে এই যে যারা কসাই যাদের কাম বলি, তাদের শারীরিক নিরাপত্তার জন্য কি ধরনের প্রস্তুতি থাকা দরকার?
3: জি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরবানির সময় আমরা যদি স্বাস্থ্যবিধিটা মেনে চলি, আমরা যদি ন্যূনতম যদি সম্ভব হয় আমাদের যখনই আমরা কোরবানির কার্যক্রমটা পরিচালনা করব সেখানে অ্যাটলিস্ট 3 ফিট যদি গ্যাপ থাকে তাহলে এটা আমাদের জন্য একটা সেফ। ধরেন একজন এখানে কাজ করছে, পাশে আরেকজন কাজ করছে, দুইজন কাজের মাঝখানে যেন 3 ফিট
2: দূরত্ব থাকে।
3: জি, তাহলে আমার মনে হয় কিছুটা হইলেও আমরা স্বাস্থ্যসম্মত ভাবে এগুলি বিচার বিশ্লেষণ করে কাজ করতে পারবো। কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যু একটু জাস্ট সকলের অবগতির জন্য জানাতে চাই। আমরা যেন কোরবানিটা করার পরে আমরা যেন কোরবানির বর্জ্যটা যেখানে সেখানে না ফেলে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা হলো, কোরবানির আগেই আমরা বাড়ির পাশে কোনো মাঠে মাঠের কর্নারে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত তৈরি করে যদি আমরা রাখি তাহলে কি হবে, যেহেতু আপনার শহরে হলে তো ডাস্টবিন আছে, আমি ডাস্টবিনের ময়লা রাখতে পারবো, বাট গ্রামে হইলে আমার জন্য সুবিধা, ওই গর্তে কিন্তু আমি কোরবানির উচ্ছিষ্টাংশ আমরা ওখানে রাখতে পারবো। এটার একটা বড় ধরনের অ্যাডভান্টেজ, এটা আমাদের বর্জ্য ব্যবস্থাপনার আমাদের জন্য একটা সুবিধা হবে। আরেকটা হলো, আমরা এটা ইম্পর্টেন্ট দিক হলো, জায়গাটা যদি খোলামেলা হয় তাহলে কি রাস্তার কাছাকাছি হলে বর্জ্যের গাড়ি ওখান থেকে পৌঁছতে পারবে, ওখান থেকে সরাসরি ময়লাগুলি নিয়ে যেতে পারবে।
2: আচ্ছা,
3: তো এই কারণে একটা গর্ত তৈরি করে রাখা এবং খোলামেলা জায়গায় করা এবং রাস্তার পাশে কোরবানিটা করা। তারপরে উচ্ছিষ্টাংশ যদি আমরা এক জায়গায় রাখি তাহলে আমরা যে লাইক মাংস কাটার সময় অনেক ছোটখাটো
2: উচ্ছিষ্ট হয় আর কি,
3: এগুলি যদি আমরা যত্রতত্র না রেখে যদি এক জায়গায় রাখি তাহলে যেটা হলো, আমরা কাজ শেষ হওয়ার পর এগুলি যদি আমরা সবগুলিকে একত্রিত করে যদি আমরা মাটিতে পুঁতে রাখি অথবা যদি আমরা প্যাকেট করে রাখি, সিটি কর্পোরেশনের এলাকার লোক ওখান থেকে এসে প্যাকেটটা নিয়ে যাবে অথবা গ্রামে এটা আমরা গর্তে রেখে দিলাম। তারপরে আপনার কোরবানি দেওয়ার পরে যেখানে আমরা কোরবানি দিয়েছি সেখানে যদি কোরবানির সব কার্যক্রম শেষে কোরবানির চামড়া ও মাংস কাটাকাটি যেখানে করা হবে বা হয়েছে সেখানে যদি ভালোভাবে যদি আমরা ধুয়ে দিই এবং ওখানে ধোয়ার পরে যদি আমরা ওখানে যদি যে স্যাবলনটা আমরা দিচ্ছি বা গ্রামে যদি স্যাবলনটা নাও থাকে, আমরা যদি একটু গরম পানি দিয়ে জায়গাটা ধুয়ে দিই, যদি আমাদের ব্লিচিং পাউডার থাকে ব্লিচিং পাউডার ওখানে বিছিয়ে দিই এবং জায়গাটা যদি শুকিয়ে ফেলি তাহলে অনেকভাবে আমাদের জীবাণু মুক্ত করা সম্ভব। পরবর্তীতে যে চামড়াটা আছে এই চামড়াটা আমরা দেরি না করে কোরবানির পরপরই আমরা চামড়াটা যথাযথই সম্ভব আমরা স্থানীয় ব্যবসায়ীদের কাছে আমরা বিক্রি করে দিব। আমার অনুরোধ থাকবে চামড়াটা আমরা যখনই আমরা কোরবানি শেষ হয়ে গেছে সাথে সাথে আমরা চামড়াটা হস্তান্তর করে দিব, চামড়াটা রাখবো না। আর যারা মৌসুমী ব্যবসায়ী আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা কোথাও স্তূপকৃত করে চামড়া না রেখে আপনারা যদি সাথে সাথে যদি আপনাদের যদি আমি বিভিন্ন পয়েন্ট আছে আমরা যদি আড়তে যদি পাঠানোর ব্যবস্থা করি আর যদি আমরা ওই আড়তে পাঠানোর আমার যে এই সময়টুকু আমরা না পাই বা সক্ষমতা না থাকে আমরা যেন লবণ দিয়ে যেন চামড়াটা সংরক্ষণ করি তাহলে কিন্তু চামড়াটা ভালো থাকবে, পরিবেশ অনেকাংশে দূষণমুক্ত আমাদের রাখা সম্ভব হবে। আমরা এই সামগ্রিকভাবে যদি কাজগুলি করি আমার মনে হয় একটা ভালো এবং সুন্দর কোরবানি আমরা উপহার দিতে পারব।
2: আমরা শুনছিলাম যে বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের বিশেষ প্রস্তুতির বিষয়ে। অনেকের অভিযোগ থাকতে পারে হয়তো কোনো এলাকায় বর্জ্য রয়ে গেছে কোনো কারণে পরিষ্কার হয় নাই, সেক্ষেত্রে আপনাদের কি কোনো হটলাইন নাম্বার আছে যেখানে নাগরিকরা ইচ্ছে করলে অভিযোগ দায়ের করতে পারে?
3: জি, আমাদের হটলাইন নাম্বার আছে, প্লাস হলো আমাদের ওয়ার্ড লেভেলে আমাদের চেইন আছে, আমাদের কনজারভেন্স ইন্সপেক্টর আছে, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে, ওয়ার্ড সচিব আছে, প্লাস আমাদের এখানে সিটি কর্পোরেশনে তো আমরা আছি। পাশাপাশি আমি হটলাইন নাম্বারটা একটু জানিয়ে দিতে চাই, যখনই সমস্যা আমাদেরকে জানাতে পারবে। হটলাইন নাম্বারটা হলো 0222-3386014। আমি আবার বলছি 0222-3386014। আর আমাদের মোবাইল নাম্বার আছে সরাসরি 0170-99-00888, 0170-99-00888।
2: অনেক ধন্যবাদ এয়ার কমোডর মোহাম্মদ মাহবুব রহমান তালুকদার, আজকের অনুষ্ঠানে আপনি বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষা সম্পর্কে অনেকগুলো তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো আমাদের স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় যথেষ্ট সহায়ক হবে। প্রিয় শ্রোতা, আমরা আশা করব এই প্রকৃতি পরিবেশ আমাদের, আমরা যদি প্রকৃতি পরিবেশকে ঠিকভাবে যত্ন নিতে না পারি তাহলে আমাদের বিপর্যয় অনিবার্য। বিশেষত কোরবানির চামড়া সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, এই সব বিষয়ে আপনাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রয়োজন। আমরা যদি আমাদের প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় দায়িত্বশীল আচরণ করি তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের এই দেশকে আমাদের নিজেদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ হিসেবে উপহার দিতে পারব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা।
1: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার প্রদানী এয়ার কমচুর মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নগর ভবন, ঢাকা। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন এস এম মোর্শেদ, প্রযোজনায় ডক্টর শায়লা আক্তার, পরিবেশনায় বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠানে। প্রথম গানটির শিল্পী ইস্তাদ জাহান লিজা, গীতিকার মাহমুদুল হক এবং সুরকার তৌহিদ হাসান ফারুকী।

শুনছেন বর্ণালীর আয়োজনে আধুনিক গান। এবারের গানটির গীতিকার নারায়ণ চন্দ্র রায়, সুরকার অপূর্ব রায়, শিল্পী বিশ্বজিৎ সরকার সজীব।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে, গীতিকার ডক্টর পি আর মোহাম্মদ এবং সুরকার শেখ আব্দুস সালাম।

এবারে গানটি শুনবেন শেখ আব্দুল মান্নানের কণ্ঠে, গীতিকার মোহাম্মদ মুজিবুর রহমান এবং সুরকার শাহ আলম বাদল।

0: প্রিয় অভিভাবক বৃন্দ,
1: এরই সাথে শেষ হলো আমাদের বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান।
0: অভিভাবক বৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।

0: নদীতে এবং উপকূলীয় অঞ্চলে চলাচলকারী সকল ধরনের যাত্রীবাহী নৌযানের জন্য ওভারলোডিং করা অত্যন্ত বিপজ্জনক। কিছু বিষয় আমরা এড়াতে পারি নৌ দুর্ঘটনার থেকে রক্ষা করার জন্য। যে কোনো অবস্থায় ওভারলোডিং আমরা পরিহার করি।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। আগামীকাল সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 10ই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। প্রায় 4000 বছর আগে এই দিনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহর নির্দেশে তার প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহকে খুশি করার জন্য তার পিতার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করেন। তবে সর্বশক্তিমান আল্লাহর রহমতে হজরত ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে সারা বিশ্বের মুসলমানগণ মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের জনগণ এবং সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখা এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুসলিম উম্মাহর দ্বার প্রান্তে আবারও এসেছে পবিত্র ঈদ উল আজহা। তারেক রহমান বলেন, মুসলমানদের গৌরবান্বিত এই উৎসব শুধু আনন্দ উদযাপনের নয়, বরং এটি শক্তিমান মহান আল্লাহর উপর গভীর বিশ্বাস, আত্মসমর্পণ ও ত্যাগের স্বর্গীয় বার্তা বহন করে। প্রধানমন্ত্রী দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং মুসলিম বিশ্ব তথা সকলের কল্যাণ কামনা করেন। ঈদকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে চলছে শেষ দিনের বেচাকেনা। হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। আজ সকালে রাজধানীর গাবতলী ও দিয়াবাড়ির পশুর হাটে ক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। হাটগুলোতে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়া অব্যাহত রয়েছে। কমলাপুর রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এদিকে গতকাল রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় 24 ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহার

0: আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যে কোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। তিনি গতকাল রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র গড়ে তোলার যে অপচেষ্টা সন্ত্রাসীরা করেছিল তা যৌথ অভিযানের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সৃষ্টিশীল চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির সংবাদ ও অনুষ্ঠানের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ লক্ষ্যে জনবলকে সময়োপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী গতকাল বিটিভির ঢাকা কেন্দ্রে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার বিষয়ে এক মত বিনিময় সভায় একথা বলেন। সৌদি আরবে পবিত্র হজ পালনের শেষ পর্যায়ে হাজিরা এখন মিনায় পৌঁছেছেন। এখানে হাজিরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন। এরপর তারা বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। পরে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। এর আগে গতকাল লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের ময়দান। মসজিদে নামিরায় খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করেন। খেলার খবর, ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটানের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:40। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় ঠিক সকাল 9:05। বাংলাদেশ বেতার খুলনা।

0: দিগন্ত জোড়া আকাশে আজ ঈদের প্রতীক্ষা। মানুষের মনে ইতিমধ্যেই লেগেছে উৎসবের রং। ব্যস্ত শহর, নীরব গ্রাম, আলোছলমলে বাজার, সবখানেই এখন ঈদের আমেজ। সেই আনন্দের সুর, ত্যাগের মহিমা, ভালোবাসার আলোয় আপনাদের সকলকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দ করা জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী ভুবনে। দূরের ও কাছের যে সকল বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন এবং আমাদেরকে শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই মিষ্টি সকালে। পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি
1: আমি স্বর্ণালী দাস,
0: ফাহমিদা নাহিন, ইন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন কিশোর বারুই। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও মোহাম্মদ রাকিবুল হাসান। আর বরাবরের মতোই সঙ্গে রয়েছেন আপনারা। কথা হবে বরাবরের মতোই দুটি মাধ্যমে। ফোন ইন পর্বে আপনাদের সাথে যুক্ত হব গানের ফাঁকে ফাঁকে। নম্বরটি জানিয়ে দিচ্ছে
1: 0197412190। এবং আরেকটি যে মাধ্যম সেটি হলো অনেক প্রাণের একটি মাধ্যম, সেটি হলো চিঠি। চিঠির মাধ্যমে আমাদেরকে আপনাদের অনুরোধ জানাতে পারেন এবং চিঠির ঠিকানাটি হলো রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000। আর এই যে বলছিলাম সব থেকে প্রাণের মাধ্যম, আর সেই প্রাণের মাধ্যমের প্রথম চিঠিখানি কিন্তু আমরা পড়ে নিতে চাই। প্রথমে লিখেছেন সুমিষ্ট প্রাণপ্রিয় ভাইয়া এবং নয়নমণি আপু। আমরা দুজনেই কিন্তু আপুর

পেয়েছি, সালাম নিবেন, গ্রহণ করলাম। আমি মানসী ছায়াছবিতে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এই মন তোমাকে দিলাম গানটি শুনতে চাই। সাথে রয়েছেন জামাল, কদর, আবু জাহিদ, মিষ্টির দোকানদার অসিত শীল, মুক্তিযোদ্ধা কবির এবং মিষ্টির দোকানদার সুনীল বিশ্বাস। অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ আনতে শেখ আমিনুর রহমান সভাপতি, ভালোবাসি বেতা শ্রোতা সংঘ, গ্রাম ভান্ডার খোলা, ডাকঘর আট জুড়ি, উপজেলা মোল্লাহাট, জেলা বাগেরহাট। তো শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন, শুনুন আপনাদের পছন্দের এই গানটি।

0: এই মন আপনাদেরকেই দিলাম।
1: হুম,
0: এই বৃষ্টিমুখর সকালে আপনারা রয়েছেন রূপালী অনুষ্ঠানে, শুনছেন আপনাদের পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গানগুলো। আপু, আরেকটা চিঠি কিন্তু আছে।
1: হ্যাঁ, আমি তো তাই দেখছি, একটি সুন্দর চিঠি এবং বিভিন্ন রঙিন রঙে রাঙায়িত।
0: একদমই তাই। মোহাম্মদ কাশিম সর্দার, আপনি লিখেছেন উলাগ্রাম ডুমুরিয়া খুলনা থেকে। আপনার সাথে আরও আছেন জিশান, টিউলি মণ্ডল, বালাশ ও রবিউল খান, লুৎফর ও আফজাল। সবাই মিলে আমাদেরকে শুনছেন এমনটাই প্রত্যাশা আমরা রাখি এবং ধন্যবাদ আপনাদের সকলকে। তিনি লিখেছেন, খুলনা বেতার হলো আমার ধারকান, তাই ভালো লাগলো শুনে। সব সময় শুনে থাকেন আমাদেরকে, সকলে মিলে, তার পরিবারের সকলে মিলে কিন্তু আমাদেরকে শুনে,
1: তাহলে তো আমাদের আরো ভালো লাগছে যে সকলে মিলেই শুনছেন।
0: গান শুনতে চেয়েছেন বউ শাশুড়ির যুদ্ধ, এই ছায়াছবি থেকে কনক চাপা ও ইন্দ্র কিশোরের কণ্ঠে এসো এমনই প্রেম করি, এই চমৎকার শিরোনামে। চলুন আপনাদের পছন্দের গানটি শুনিয়ে আসি।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, আর আমরা কিন্তু বলেছিলাম যে দুটি মাধ্যমে আপনাদের সাথে কথা হবে। একটি হলো সুন্দর মাধ্যম চিঠি, এবং আরেকটি হলো আরও সুন্দর মাধ্যম, সেটি হলো ফোন। ফোনই নিয়ে আমরা আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে যাব, এবং যে নম্বরটিতে ফোন করতে পারেন সেটি হলো 0197412 1970। কোন বন্ধু আছেন সর্বপ্রথমে? আদাব, ঈদের আমাজের গান, অনেক ধন্যবাদ। পরবর্তীতে কোন বন্ধু আছেন?
2: হ্যালো,
3: সকাল,
2: শুভ সকাল, কে রয়েছেন? হ্যাঁ অনু, বলুন।
3: গান শুনতে চাই বিদায় সরস্বতী থেকে, এন্দ্র কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। এই বৃষ্টি ধরা কালো অন্ধকারে বস মুখোমুখি দুটি হাত ধরে।
2: আচ্ছা, ছবির নামটি আর একবার।
1: দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কোন বন্ধু আছেন এবারে? হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
4: আমি একটি গান শুনতে চাই, নিঃশব্দ ছবিতে তুই যে আমার মিলন মালার বন্ধু, এই গান।
2: আচ্ছা, কোন ছায়াছবি থেকে বলছিলেন?
1: ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন।
2: নিষ্পাপ,
1: নিষ্পাপ ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন। শ্রোতা বন্ধুরা, আজ যেহেতু বৃষ্টি, আমাদের নেটওয়ার্ক জনিত অনেক সমস্যা থাকতে পারে। যন্ত্রের যন্ত্রণায় অতিষ্ঠ না হয়ে যান্ত্রিকতার এই, হ্যাঁ, আমরা হচ্ছে একটু স্পষ্ট করে নাম ঠিকানা বলে তারপর গানের অনুরোধ করব। আর আমরা সংক্ষেপে যদি অনুরোধগুলো করি, আমরা পরবর্তী অনেক বন্ধুকে কিন্তু সুযোগ দিতে পারি।
2: কাশিম সর্দার ডুমুরিয়া থেকে, জি।
5: আমি গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে বিদয়। এই ছবি থেকে এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, এই বৃষ্টি ধরা গাঢ় অন্ধকারে
2: দারুণ লাগছে আপনাদের অনুরোধ গুলো। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, আগামী আয়োজনে অবশ্যই পছন্দের গানটি শুনে ফেলবেন।
1: হ্যালো,
6: ওয়ালাইকুম
1: আসসালাম।
6: ভাই আপু কেমন আছেন?
1: জি, আমরা সকলেই ভালো আছি, নিশ্চয়ই আপনিও খুব ভালো আছেন। বলুন।
6: আপু আমি অনেকবার অনুরোধ করছি ডাক্তার বাড়ি ছবির গান, মনির কানো কনক সাবার কণ্ঠে ওই গানটি আর কি, নপুর ডাক্তার বাড়ি ছবি থেকে মনির কানো কনক সাবার কণ্ঠে যে গানটি আছে, এই গানটি শোনাবেন।
1: গানের শিরোনামটি কি বলতে পারবেন? গানের শিরোনাম,
6: গানের শিরোনামটা আমার মনে নাই তো।
1: আচ্ছা ঠিক,
2: আচ্ছা আমাদের পছন্দ মতো একটি গান শুনিয়ে দিব, সেটি মনে করে নিব যে এটা আপনারও পছন্দ।
1: কথা হচ্ছে 0197412 1970 এই নম্বরটিতে। কে যুক্ত হচ্ছেন এবারে?
2: হ্যালো,
6: নমস্কার।
2: নমস্কার, কে রয়েছেন সাথে?
6: বিশ্বপ্রেমিক।
2: আচ্ছা, ধন্যবাদ। এই যে বৃষ্টিময় দিনে আপনারা সকলে একসাথে মিলে শুনছেন আমাদেরকে, এটা আমাদের ভীষণ ভালো লাগছে, কাজও হচ্ছে এবং সেই সাথে বিনোদনও হচ্ছে। হ্যালো,
7: মিলন,
2: জি, পাংশা রাজবাড়ি থেকে বলুন।
7: পছন্দের ছবি অন্তরে অন্তরে শিল্পী উন্নয়নাম। আর গানের কথা কাজ তো ছিলাম ভালো, আজ না কি হলো।
2: হ্যালো, জি কে রয়েছেন সাথে?
8: শুভ সকাল।
2: শুভ সকাল, জি বৃষ্টি নিয়ে গান শুনতে চেয়েছেন,
1: বুঝতে হবে সকলের মন হয়তো অনেক ভালো।
2: আর অনেক তীব্র গরমের পরে যে এই যে শান্তির বৃষ্টি এসেছে, এটা কিন্তু সকলের মনকে একেবারেই শান্ত করে দিয়েছে।
1: একদমই তাই। কে আছে? হ্যালো,
9: সালাম সর্দার। সালাম সর্দার, মাদারীপুর, আমবাড়ি মাদারীপুর, কালাম সর্দার।
1: হ্যাঁ কালাম সর্দার, আপনি মাদারীপুর থেকে শুনছেন। হ্যাঁ বলুন, কোন গানের অনুরোধ রয়েছে? আচ্ছা, সুজন সখী ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, চমৎকার কথামালার এই গানটি। নিশ্চয়ই সাথে থাকবেন, যে কোনো আয়োজনে আপনাদের গানটি শুনিয়ে দেওয়া হবে।
2: হ্যালো,
10: হ্যালো,
2: জি কে রয়েছেন সাথে?
10: আদাব।
2: আদাব,
10: দিদিরা সবাই ভালো আছেন?
2: হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে। কে বলছেন কোথা থেকে?
10: আরমাল বাজার থেকে, মকরন্দ মণ্ডল দোকানদার।
2: জি বলুন।
10: আমাকে গান শোনাবে, ছবির নাম হচ্ছে অজান্তে। অজান্তে ছবি থেকে কুমার সানুর কণ্ঠে, মাগো তুমি একবার বোকা বলে ডাকো।
2: ধন্যবাদ আপনার অনুরোধের জন্য।
1: 01974121979 রয়েছে এই মুহূর্তে রূপালীর আয়োজনে আপনাদের সাথে। কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন?
10: কথা বলছি বাগেরহাট চুলকাড়ি থেকে। আমাকে গান শোনাবে,
1: কে বলছেন?
10: নাম কে তুমি? শিল্পী আরিফুর রহমান।
2: আপনার নামটি একবার বলুন।
10: আমার নাম মহিন শেখ।
2: জি,
10: শিল্পী আরিফুর রহমান, কে তুমি? গান শুনে নাম বলে দাও মাটির পৃথিবী, কোথা শান্তি আমার জীবনে।
1: আচ্ছা ঠিক আছে।
2: সুপ্রিয় শ্রোতা রয়েছেন রূপালীর আয়োজনে, আর আমাদেরকে ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে। দেখে নেব কে রয়েছেন আমাদের সাথে।
11: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
11: শুভ সকাল আমার সোনালি আপু, ওই আপুর নামটা বুঝে গেছি, তুই আপু ভালো আছে?
2: জি জি অনেক ভালো আছি, বলুন।
11: আপু আমি মোহাম্মদ লুৎফা সরকার, বড়খোলা পাংশা থেকে বলছি।
2: হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর আপনার সাথে কথা বলছি। হ্যাঁ বলুন।
11: গান শোনাবেন, ছবির নাম আশা ভালোবাসা।
1: আর একটি মাত্র ফোন কল নিয়ে কিন্তু আমরা গানে ফিরে যেতে পারি, কারণ আমাদের তালিকায় অনেক গান রয়েছে, পছন্দের গানগুলো রয়েছে, আমরা শোনাতে চাই সব গানগুলো। এই মুহূর্তে সর্বশেষ ফোন কলে কে যুক্ত হচ্ছেন?
12: নমস্কার।
1: আদাব,
12: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি, ফতেপুর থেকে,
1: মহেশপুর চিনতাহ।
12: লাস্টার ফোনটা নেওয়ার জন্য দিদি আপনাদের সবাইকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ।
12: নাম হইল চাঁদের আলো। এই চাঁদের আলো ওই ছবি থেকে একটি গান শোনাবেন, আর আপনারা ভালো থাকুন।
1: আচ্ছা, আপনি অনেক অনেক ভালো থাকবেন। শুধু আপনি নয়, যারা ফোন করেছেন, ফোন করেননি, লাইনে সংযোগ পেয়েছেন অথবা পাননি, সকলেই ভালো থাকবেন, শুনতে থাকবেন আমাদের সকলকে। এমন প্রত্যাশা রেখেই আবারও গানের কাছে ফিরে যাচ্ছি। শোনাবো এবারে বাণীচিত্র, কে অপরাধী। সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলুর কণ্ঠে শুনবেন এবারের গানটি। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন রায়ের মহল খুলনা থেকে নিত্যানন্দ। নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

0: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী রায়চনী, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গানগুলো। লুৎফর চুয়ারদার, আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন চাচ্চু ছায়াছবির গান শুনবার জন্য। শোনাবো এবারে এন্ড্রু কিশোর ও দীঘির কণ্ঠে আপনার পছন্দের গানটি।
1: না না, আজকে তোমার নিজের গল্প বলো।
2: আমার নিজের গল্প? না না, আমার নিজের কোনো গল্প নাই, যা আছে সব নিয়তির খেলা।
1: তাই বলো। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়?

0: পছন্দের গানটি।
1: না না, আজকে তোমার নিজের গল্প বলো।
2: আমার নিজের গল্প? না না, আমার নিজের কোনো গল্প নাই, যা আছে সব নিয়তির খেলা।
1: তাই বলো। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়?

0: পছন্দের গানটি।
1: না না, আজকে তোমার নিজের গল্প বলো।
2: আমার নিজের গল্প? না না, আমার নিজের কোনো গল্প নাই, যা আছে সব নিয়তির খেলা।
1: তাই বলো। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়?

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলা।

0: কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই দশটি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
0: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে দশটি উপজেলার নাম বললাম, সেই দশটি উপজেলার দশটি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই পাঁচটি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারাদেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইবো।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা, রয়েছেন রূপালীর আয়োজনে, আর আজই কিন্তু বাড়ি ফেরার শেষ দিন। আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা, আর এই ঈদের ছুটিতে যারা যেভাবে যে পথেই আপনজনের কাছে ফিরছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, তাড়াহুড়া করবেন না, কারণ সময়ের থেকে জীবনের মূল্য কিন্তু অনেক অনেক বেশি। আপনার বেঁচে থাকাটা বেশি জরুরি আপনার প্রিয়জনের কাছে পৌঁছানোর থেকেও, আর বিপজ্জনকভাবে পৌঁছানোর যে ঝুঁকি আপনারা এক একজন নিয়ে থাকেন, নৌপথে বলেন সড়ক পথে বলেন, তখন কিন্তু সারা জীবনের জন্য আপনাদের এই ঝুঁকিটা অনেক অনেক পরিবারের ক্ষেত্রে সারা জীবনের জন্য শোকের মাতম হয়ে থাকে। তাই প্রিয়জনকে ভালো রাখার জন্য অবশ্যই আমরা দূরে থেকে হয়তো কোনো সমস্যা থাকতে পারে যাতায়াত ব্যবস্থায়, তারপরেও আমরা আমাদের নিজ নিজ স্থানে থেকে সতর্কতার সাথে আমাদের এই পবিত্র উৎসবটি পালন করব। সুপ্রিয় শ্রোতা, রয়েছেন রূপালীর আয়োজনে, আর আবারও যাব গানে, আর এবারে গানটি শুনবেন স্বপ্নের পৃথিবী ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন কাঞ্চননগর ডুমুরিয়া থেকে পলাশ সরকার। নিশ্চয়ই সাথে রয়েছেন, শুনুন আপনার পছন্দের গানটি।

0: স্বপ্নের পৃথিবী ছায়াছবির গানটি শুনলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর এবারের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মহেশপুর ঝিনাইদহ থেকে মেহেদী হাসান। আপনি শুনতে চেয়েছেন ঢাকা অ্যাটাক ছায়াছবি থেকে মতিন চৌধুরীর কণ্ঠে গাওয়া টিকাটুলির মোড়ে একটা কি ছিল, শুনি নেই গানে গানে।
1: জনপ্রিয় গান শুনতে থাকুন।

ভাই সিনেমা শেষ হয়ে গেল, মেয়েটি আমার রিক্সায় চেপে বললো, ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে, খুব পোলা কুমা খাইলাম, হঠাৎ দেখি বয় একটা 1000 টাকার বিল এনেছে

এই গানটির মধ্য দিয়ে রূপালীর একজন থেকে আজকে বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে রেখে যেতে চাই একরাশ শুভকামনা। আপনাদের ঈদ হোক নিরাপদ, আনন্দময় ও শান্তিতে ভরা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলকে অগ্রিম ঈদ মোবারক।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা এবং আমি স্বর্ণালী দাস। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন কিশোর বারৈ, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা ১১টা বেজে ৫৯ মিনিট। সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড ৮৮.৮ মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালের অনুষ্ঠান ঘোষণায় সাথে আছি স্বর্ণালী দাস ও ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন কিশোর বারুই, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও মোহাম্মদ রাকিবুল হাসান। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি লাকিমনি দেবনাথ। আগামীকাল সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী দোষী জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের আর মাত্র একদিন বাকি থাকাতে রাজধানী সহ সারাদেশে কোরবানের পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। গরু ব্যবসায়ীদের হাঁকডাক, দরদাম এবং মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। এদিকে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। এদিকে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজারগুলোতে জমে উঠেছে কেনাকাটা। জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনা মরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কুরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকারপল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। কারওয়ান বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়াবাজারে বিক্রি হচ্ছে দা ও বটি। কোরবানিকে কেন্দ্র করে কসাইদের চাহিদাও বেড়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়া কোরবানির পশুর বর্জ্য 8 ঘণ্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 13,500 কর্মী প্রস্তুত রেখেছে সংস্থাটি। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও ঘরমুখো মানুষের ভিড়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় 24 ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানো মাহরুখ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব তথ্য জানান। সৌদি আরবে পবিত্র হজ পালনের অংশ হিসেবে হাজিরা এখন মিনায় অবস্থান করছেন। সেখানে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাঁরা পশু কুরবানি দিচ্ছেন। এরপর বড় জামারায় কঙ্কর নিক্ষেপ শেষে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। 11 ও 12 জিলহজ আনুষ্ঠানিকতা শেষে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন হাজিরা। এর আগে গতকাল লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের ময়দান। মসজিদে নামিরা থেকে খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করেন। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 31 জন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় হিজবুল্লাহ গেরিলাদের শতাধিক অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। গত মাসের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননে যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার পর গতরাতের এই হামলা অন্যতম ভয়াবহ হামলা। এর আগে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার এক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তেল আবিব লেবাননে তাদের অভিযান আরও জোরদার করবে। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও দুই পক্ষই তা লঙ্ঘন করেছে। এর প্রভাবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবন্ধের আলোচনা ব্যাহত হচ্ছে। খেলার খবর, ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটানের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌহুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাস

0: নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। কুরবানির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথিকা শুনবেন দুপুর ১২:১৫। পাঠে মুফতি আব্দুল কুদ্দুস, খতিব ও ইমাম, খুলনা বিশ্ববিদ্যালয় মসজিদ, খুলনা। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি প্রচারিত হবে ১:০৫। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান শুনবেন ৪:০৫। চলো ইংরেজি শিখি, ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধ্যে ৬:১০। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। আধুনিক গান শুনবেন দুপুর ১২:৩০ মোহাম্মদ তোফাজ্জিল হোসেনের কণ্ঠে। ছায়াছবির গান শুনবেন ৩:০৫। পাঁচমিশালি গান শুনবেন ৩:৩০। রবীন্দ্রসঙ্গীত শুনবেন মঞ্জুরা রহমানের কণ্ঠে দুপুর ১২:২০। পল্লীগীতি শুনবেন দুপুর ১২:৪০। এছাড়াও পল্লীগীতির অনুষ্ঠান মাটি ও মানুষ শুনতে পাবেন ২:৩০। এছাড়া FM ৮৮.৮ MHz NHK রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন ৯:০০। জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সোহেল মাহমুদ। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত 7টায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। প্রায় অর্ধালিক মুসল্লি একসাথে নামাজ আদায়ের সুবিধার্থে মাঠ প্রস্তুতের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জানান, অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে ঈদের দিন আবহাওয়া বৈরী থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশাসক জানান, এবার পবিত্র

0: উরবানির সম্পন্নর জন্য নগরীতে নির্দিষ্ট 140টি স্থান নির্ধারণ করা হয়েছে। কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণের জন্য পুর শহরে নিয়োজিত থাকবেন 772 জন পরিচ্ছন্নতা কর্মী। তিনি নগরীতে পরিচ্ছন্নতা বজায় রাখতে সকল নাগরিককে নির্ধারিত স্থানে কোরবানি দিতে এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, র্যাবের 6-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, জেলা প্রশাসক মিস হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাসহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, কেসিসি ও কেএমপি কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। পরে তিনি মহানগরীর জোড়াগেট বাজার চত্বরে সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপিত কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। সৌদি আরবে পবিত্র হজ পালনের শেষ পর্যায়ে হাজিরা মিনায় পৌঁছেছেন। সেখানে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা পশু কোরবানি দিচ্ছেন। এরপর বড় জামারাই কঙ্কর নিক্ষেপ শেষে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। 11 ও 12 জিলহজ অবশিষ্ট আনুষ্ঠানিকতা শেষে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন হাজিরা। এর আগে গতকাল লাখো মুসল্লি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের ময়দান। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা ও দেবহাটা উপজেলার 500 দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা জামাতের আমির ও সেক্রেটারি এ সময় উপস্থিত ছিলেন। এ সময় জনপ্রতি 2000 টাকা করে বিতরণ করা হয়। এদিকে এ উপলক্ষে যশোর পৌর এলাকায় 4448 জন ভিজিএফ কার্ডধারীরা মধ্যে গতকাল 10 কেজি করে চাল বিতরণ করা হয়। পৌরসভা চত্বরে প্রশাসনিক কর্মকর্তা এ চাল বিতরণ করেন। এছাড়া মাগুরা শালিখা উপজেলা পরিষদের হলরুমে গতকাল 370 জন নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের 3,70,000 টাকার আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। অপরদিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয়। উপজেলা সহকারী বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। এ সময় প্রত্যেককে 2000 টাকা করে দেয়া হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার 1000 পরিবারের মধ্যে 10,00,000 টাকার চেক বিতরণ করা হয়। সংসদ সদস্য আমির মাওলানা তাজউদ্দিন খান এতে প্রধান অতিথি ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে 25,78,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স সামগ্রী আটক করেছে। আটককৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল যশোর সাতক্ষীরা মহাসড়কে বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে 26,500 টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ আদালত পরিচালনা করেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া বিল মাঠে 8-দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় ইয়ং স্টার ক্রিকেট একাদশ 5 উইকেটে প্রজন্ম ক্লাবকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। পবিত্র কোরবানির তাৎপর্য সম্পর্কে এখন শুনবেন একটি কথিকা, বলেছেন মুফতি আব্দুল কুদ্দুস।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সাদাকাল্লাহুল আযীম। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটি শুধু উম্মতে মুহাম্মাদের মধ্যে নয়, বরং পূর্ববর্তী সব উম্মতের মধ্যেও বিদ্যমান ছিল। কুরবানি শব্দটি করবন মূল ধাতু থেকে এসেছে, অর্থ হল নৈকট্য লাভ, সান্নিধ্য অর্জন, প্রিয় বস্তুকে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য উৎসর্গ করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট জন্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে মহান আল্লাহ পাকের নামে যবেহ করাই হল কুরবানি। সুরাতুল মায়েদার 27 নম্বর আয়াত থেকে আরম্ভ করে কয়েকটি আয়াতে হজরত আদম আলীহিস সালাতু ওয়াসসালামের দুই সন্তানের দেওয়া কুরবানির কথা বিবৃত হয়েছে। সে কুরবানির প্রেক্ষাপট বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমায়ের একটি বর্ণনায়। মানব জাতির আদি পিতা হজরত আদম আলীহিস সালামের দুই ছেলে ছিল, হাবিল আর কাবিল। হজরত হাওয়া আলাইহিস সালাম প্রতিবার এক জোড়া সন্তান প্রসব করতেন, একটি ছেলে অন্যটি মেয়ে। এ যমজ ভাই বোনদের বিয়ে ছিল হারাম, তাই তখন এক গর্ভে জন্মলাভ করা ছেলের সঙ্গে ভিন্ন গর্ভে জন্মলাভ করা মেয়ের বিয়ের নিয়মই প্রচলিত ছিল। কাবিলের যমজ বোনটি ছিল সুশ্রী। যমজ হওয়ার কারণে তাকে কাবিল বিয়ে করার নিয়ম না থাকলেও তার জেদ ও হটকারিতা ছিল, সে তাকে বিয়ে করবেই। অন্যদিকে হকদার হওয়ার দাবি ছিল হাবিলের। এ দ্বন্দ্বের ফয়সালা হলো এভাবে, প্রত্যেকে আল্লাহর সান্নিধ্যে কিছু কুরবানি করবে, যার কুরবানি কবুল হবে তার দাবি গ্রহণযোগ্য হবে। হাবিল একটি দুম্বা ও কাবিল কিছু ফল কুরবানি পেশ করল। তখনকার দিন কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল আকাশ থেকে আগুন নেমে কবুলকৃত কুরবানি খেয়ে ফেলত। যথারীতি আগুন এসে হাবিলের দুম্বাটি খেয়ে ফেলল, কাবিলের কুরবানি রয়ে গেল মাটিতেই। প্রতিহিংসা পরায়ণ হয়ে সে হত্যা করল তার ভাইকে। তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ড 48 নম্বর পৃষ্ঠা। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে প্রতি বছর কুরবানি করেছেন, কখনো কুরবানি পরিত্যাগ করেননি, বরং কুরবানি পরিত্যাগকারীদের উপর অভিসম্পদ করেছেন। প্রখ্যাত সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। সুনান ইবনে মাজা। মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলীহিস সালামের চরম আত্মত্যাগ জড়িয়ে আসে কুরবানির সঙ্গে। মহান আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে তিনি নিজের জীবন, পরিবার ও বৃদ্ধ বয়সে পাওয়া প্রাণাধিক পুত্রকে কুরবানি করার জন্য উদ্যত হয়েছিলেন। জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই তিন দিন যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা, অথবা প্রয়োজন অতিরিক্ত 52.5 তোলা রূপা ক্রয় করা যায় এ পরিমাণ ক্যাশ টাকা বা ব্যবসার মাল থাকলে তার জন্য গরু, মহিষ, উট এগুলোর একটা বা একটার 7 অংশের এক অংশ অথবা ছাগল, দুম্বা এসব পশুর একটি কুরবানি করা ওয়াজিব। হাদিসে বর্ণিত রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খুশি মনে সওয়াবের নিয়াতে কুরবানি করে, ওই কুরবানি তার জাহান্নামে যাওয়ার পথে প্রতিবন্ধক হবে। কুরবানি একান্তই কোনো উৎসব নয়। গোশত খাওয়ার নিয়াতে হলে কিংবা মানুষ খারাপ বলবে এটা মনে করে কুরবানি দেয়া হলে এ কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সূরা আল হজের 37 নম্বর আয়াতে এরশাদ হয়েছে, আল্লাহর কাছে কখনোই কুরবানির গোশত বা রক্ত পৌঁছায় না, বরং তার কাছে তোমাদের তাকুয়াটুকুই পৌঁছায়, অর্থাৎ ক্ষুধাবৃত্তি। পবিত্র কোরআন ও রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা মোতাবেক আমাদের সবার দায়িত্ব হবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য ইসলামের যথাযথ নিয়ম অনুযায়ী কুরবানি করা, কোনো ধরনের বাহানা তৈরি করে কুরবানির মতো গুরুত্বপূর্ণ আমল ছেড়ে না দেয়া। মহান আল্লাহ পাক আমাদের সকলকে খুশি মনে তার বিধান পালনের তৌফিক দান করুন। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: পবিত্র হজের গুরুত্ব সম্পর্কে কথিকাটি শুনলেন, বললেন মুফতি আব্দুল কুদ্দুস। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মঞ্জুরা রহমান।

0: শিল্পী মঞ্জুরা রহমানের কণ্ঠে পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের কণ্ঠে আধুনিক গান শুনবার জন্য। প্রথম গানটির গীতিকার রেজাউল করিম।

0: আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ তোফাজ্জেল হোসেন, বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী মোহাম্মদ নজরুল ইসলাম, গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: শুনলেন পরপর দুখানি পল্লীগীতি। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। আগামী 30 মে 2026 শনিবার সকাল 11টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরিক হবেন। এছাড়াও আগামী 31 মে 2026 রবিবার বেলা 2টায় আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। অনুষ্ঠান সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। ঘোষণাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল। কাজী নজরুল ইসলামের কথায় কণ্ঠ দিয়েছেন আঞ্জুমান আরা লামিয়া।

আপনারা নাতের রাসুলটি শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অপকার সুযোগ ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: تتلبى هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা ১টার সংবাদ ইংরেজিতে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, দূরে ও কাছে, গ্রামেগঞ্জে, হাটে বাজারে, যে যেখান থেকে শুনছেন আমাদের আজকের আয়োজন মেলা, সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদের আমেজ কিন্তু ঠিক এই মুহূর্তে বয়ে চলছে আমাদের সবার মাঝে, তাই না?
2: হ্যাঁ, অবশ্যই।
1: রাস্তাঘাটে বের হলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু একসাথে উদযাপন করবেন কালকে
2: দিনটা। আনন্দময় মুহূর্ত
1: আমরা দেখতে পাচ্ছি এবং প্রকৃতিও কিন্তু

0: অনেক সুন্দর একটা বৃষ্টি হয়েছে। আশা করছি এই প্রকৃতির এই মানে আগমনী যে বার্তা, ঈদের আনন্দের যে বার্তা, এটা আপনাদের সবার মাঝে
1: সবটা মিলিয়ে ছড়িয়ে সুন্দর একটা মানে ভালো একটা পরিবেশ।
0: ঠিক তাই। তো বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। আর ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে কিন্তু রয়েছি আমি সোহেলি পারভিন রুমা,
1: আমি ইশরাত জাহান।
0: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন এবং প্রকৌশল সহযোগিতায় ঠিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। শ্রোতাবন্ধুরা, শোনাব আপনাদেরই পছন্দ করা ছায়াছবির চমৎকার কিছু গান, আর সেই সাথে সাথে থাকবে কিন্তু ফোনইন আয়োজন। আমরা কিন্তু আজ চেষ্টা করব ফোনেও আপনাদেরকে ঈদ শুভেচ্ছা জানানোর জন্য এবং আপনাদের কাছ থেকেও শুভেচ্ছা নেওয়ার জন্য, সেই সাথে সাথে থাকবে আপনাদের কাছ থেকে নতুন গানের তালিকা নেওয়ার। তো আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01974121970। আর কথা বলার পর ছোট ছোট গানে আর শুরুতে শুনবো
1: বাঞ্চলন ছায়াছবির গান, শোনাবো রুনা লায়লা ও আবিদা সুলতানার কণ্ঠে, আর পছন্দ করেছেন রায়ন মহল খুলনা থেকে মকরন্দ।

এবারের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধু। আপনি শুনতে চেয়েছেন মহামিলন ছায়াছবি থেকে নেওয়া সৈয়দ আব্দুল হাদী ও শাকিলা জাফরের কণ্ঠে এবারের গানটি।

0: সুপ্রিয় অভিভাবক ও সুদেবৃন্দ, আমার সালাম ও শুভেচ্ছা নিন। আপনি ইতিমধ্যেই জানেন যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হামের প্রকোপ বেড়ে গিয়েছে। দেশের বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছে আমাদের কোমলমতি শিশুরা। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে শিশুদের সুস্থ স্বাস্থ্য সুরক্ষা ও বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। তাই হামের সংক্রমণ থেকে আমাদের শিশুদের সুরক্ষা দিতে বাংলাদেশের সরকার 12 এপ্রিল 2026 হতে ঢাকা উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে এবং 20 এপ্রিল থেকে দেশব্যাপী 6 মাস হতে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে। একটি মেধানির্ভর বাংলাদেশ গড়তে শিশুর সুস্থতা অপরিহার্য। আপনারা জানলে অবাক হবেন যে শুধুমাত্র সঠিক সময় টিকা দেওয়ার কারণে বাংলাদেশে বছরে প্রায় 1 লক্ষ শিশুর জীবন বাঁচানো যাচ্ছে। তাই হাম থেকে শিশুদের সুরক্ষিত করতে আসুন সকলে মিলে আমাদের সন্তানদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।
1: ঠিক তাই, হাম বিষয়টা নিয়ে আমরা কিন্তু অবশ্যই আমাদের শিশুদের প্রতি যত্নশীল হব। যদি এরকম সমস্যা হয়, যেটা আসলে বাসায় বসে ডাক্তার দেখিয়ে আপনি শিশুর প্রতি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই সরকারি হাসপাতালে যোগাযোগ করবেন। কখনোই কিন্তু বাসায়
2: যে কোনো রোগ, যে কোনো রোগ প্রাথমিক পর্যায়ে হয়তো সচেতনতার মাধ্যমে সেটা নিরাময় করা সম্ভব, কিন্তু যখন অবস্থা যখন উন্নতি মানে হচ্ছে না হচ্ছে না,
1: তখন বাসায় চেষ্টা করাটা ঠিক না,
2: আমাদেরকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
1: কিন্তু হামের ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে সরকারি নিকটস্থ যে হাসপাতালগুলো আছে সেখানে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা কিন্তু একটু ফোনে যুক্ত হতে চাই আপনাদের সাথে, নিয়ে নিচ্ছি প্রথম ফোনটি।
2: হ্যালো,
3: হ্যালো, ভালো আছেন?
2: হ্যাঁ, ভালো আছি, আপনারা ভালো আছেন তো? জি বলেন।
1: সাগরিকা, বেঁচে আছি শুধু তোমার ভালোবাসা।
2: বাপ, অনেক অনেক গানের অনুরোধ করেছেন আমাদের এই শ্রোতার সাথে থাকতে।
1: আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বুঝতে কষ্ট হচ্ছে, বলুন বন্ধু কে বলছেন? আচ্ছা, আপনার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আসলে আমরা বুঝতে পারছি না। ঈদ মোবারক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নবাব আপনিও ভালো থাকবেন, আপনাকে সহ সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা।
4: হ্যাঁ অবশ্যই বন্ধুরা,
1: দাদা
4: ঈদের শুভেচ্ছা তো জানাচ্ছি, কে আছেন দেখি। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু? ভালো আছি, অনেক ভালো আছি, আপনাদের সঙ্গে থাকলে ভালো থাকি, বলুন।
1: হ্যাঁ আমিও ভালো আছি বন্ধু। আব্দুল আলিম জি, ঈদ মোবারক।
4: ঈদ মোবারক।
3: আপু গান শোনাবে মনে রেখো পৃথিবী, শিল্পী খালিদ হোসেন মিলু ও কনক চাপার গান আর ভালো থাকবেন।
1: আপনিও ভালো থাকবেন, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর
4: পরের ফোনে দেখা যাক কে আছে।
2: হ্যালো
3: দাদা,
4: হ্যাঁ ভালো আছি, কে বলছেন বন্ধু?
2: সবাই ভালো আছি।
4: আচ্ছা হ্যাঁ রুকনদা বলুন।
2: না আমরা সবাই, যেহেতু আমাদের একটা ধর্মীয় উৎসব আজকে, সবাই সবার সাথে সবাই কথা বলবো।
4: তাই না, আপনাকে আমরা দিচ্ছি, চলে আসবেন, নিশ্চয়ই ভালো থাকবেন আপনি। ফোনের অপেক্ষা আছি আমরা।
1: হ্যালো আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক।
1: ঈদ মোবারক।
3: আপু ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি বন্ধু।
3: কথা বলতেছি আপনাদের অনিয়মিত শ্রোতা মোহাম্মদ ইসলামউদ্দিন শাহবাজপুর শরীফ থেকে।
1: আচ্ছা বলুন।
3: আমার শোনাবেন কাদের মেয়ে, কাদের মেয়ে সেন্সিটিভ থেকে অ্যান্ড্রয় কিশোর ও কোনো সফর করছে, একদিন তোমাকে না দেখিলে বড় কষ্ট হয়।
1: আশা করছি এভাবে আপনি নিয়মিত থাকবেন, আপনার সাথে আবারও আমাদের কথা হবে, এই প্রত্যাশায় থাকলাম, তাই না দাদা?
4: নিশ্চয়ই প্রত্যাশা তো থাকেই বন্ধুদের সঙ্গে কথা হওয়ার। হ্যালো হ্যালো বন্ধু, শুনছেন?
1: আপনি সংযুক্তি পেয়েও হারালেন, আমরা পরবর্তী বন্ধুর কাছে যেতে চাচ্ছি।
4: হ্যালো বন্ধু, হ্যালো শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু? আচ্ছা রুবেল ভাই বলুন।
3: আমাকে শোনাবেন নয়নের কাজল,
4: নয়নের কাজল,
3: নয়নের কাজল ছবি থেকে গান, খালিদাসন মিলু এবং কনক চাপার কণ্ঠে, গানের শিরোনাম
4: আচ্ছা
3: আমার বুকের এই ভিতরে অন্তর পিঞ্জর যেখানে,
4: আপনার খুব প্রিয় গান বোঝাই যাচ্ছে, কারণ গানের অনেকটাই আপনার মনে আছে। ঠিক আছে বন্ধু, এটাই তো হওয়া দরকার।
1: আবারও নিচ্ছি ফোন।
2: ওয়ালাইকুম আসসালাম,
3: হ্যাঁ
2: আমরা সবাই ভালো আছি,
4: ভালো আছি সবাই,
2: ঈদ মুবারক। হ্যাঁ জি বলুন।
1: সাথে থাকবেন, অনুষ্ঠান শুনবেন, অবশ্যই পছন্দের গানটি শুনতে পাবেন,
4: কোন না কোন সময় শুনবেন। ঠিক
1: আছে, একটি ফোন আমরা নিয়ে নিচ্ছি।
4: অবশ্যই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু? হ্যাঁ ভালো আছি, নিশ্চয়ই আপনি ভালো আছেন, বলুন। আচ্ছা রোনা লালার কণ্ঠে গানটি আপনি শুনতে চেয়েছেন। নিশ্চয়ই আমরা গানে ফিরছি, এবং এবারের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন পলাশ কাঞ্চননগর ডুমুরিয়া থেকে। বন্ধু আপনার পছন্দের গানটি শিল্পী আসিফের কণ্ঠে, ছায়াছবি তুমি আমার প্রেম, চলুন আমরা সবাই মিলে শুনে নিই।
5: হ্যালো
6: নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা,
5: চোখে আবার কখন চোখ পড়লো?

প্রিয় শ্রোতা, প্রিয় মানুষটিকে যদি এমনি করে কেউ ভালোবাসে, তাহলে তো সে সুখের আর কোনো শেষ হয় না। এবারে বাহাদুর এই ছায়াছবির গান শোনাবো খুরশিদ আলম ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর গানটি পছন্দ করেছেন শৈলকুপা ঝিনাইদহ থেকে মানিক।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। এবারের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন শেখ রেজাউল, কয়রার বন্ধু। আর আপনি শুনতে চেয়েছেন অগ্নিসাক্ষী, কনকচাপা কণ্ঠ দিয়েছেন এই গানটিতে, বড় সাজ জাগে ঈশ্বরমেগা। আশা করছি শেখ রেজাউল আপনি আমাদের সাথেই আছেন। চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি।

0: প্রিয় মানুষটাকে দেখার কত আকুলতা, তাই না? গানটা কিন্তু ঠিক তেমনটাই প্রকাশ করছে।
1: হ্যাঁ, তেমন অনুভূতির কথাই প্রকাশিত হলো যে একবার তোমায় দেখি, যে কতটা আবেগ, কত অনুভূতি মনে, তাই না?
0: ভালোবাসাগুলো এমনই হয়, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, প্রকৃত ভালোবাসা, আসল ভালোবাসা আর কি।
0: এবারে কিন্তু দেন মোহর ছায়াছবির একটি গান শুনবো, খালিদ হাসান মিলু ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুনীল, মোল্লার হাটের বন্ধু।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাই।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: হ্যাঁ শ্রোতা, পূর্বেই বলেছিলাম যে কৃষি আমাদের দেশ, কৃষি প্রধান দেশ, তো আমরা অবশ্যই কৃষির উপর নির্ভরশীল। তো সে সম্পর্কে আমরা এক তথ্য শুনলাম। এবারে শোনাব কনক চাপা এন্ডু কিশোরের কণ্ঠে গান সন্তান যখন শত্রু। এছাড়া ছবির গান রাজু আহমেদ যশোর থেকে তিনি অনুরোধ করেছেন।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। আগামী 30 মে 2026 শনিবার সকাল 11টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল শরিক হবেন। এছাড়াও আগামী 31 মে 2026 রবিবার বেলা 2টায় আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠান সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটা শুনলেন। প্রিয় শ্রোতাবন্ধু, আমরা রয়েছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে, শুনছিলেন আপনাদেরই পছন্দ করা ছায়াছবির গান। আজকের তালিকায় অনেক জনপ্রিয় কিছু গান রয়েছে, অনেক শ্রোতাবন্ধুদের গান রয়েছে। আমরা চেষ্টা করব সময় সুযোগ পেলে সবগুলো গানই আপনাদেরকে শোনানোর জন্য। তবে সময় কিন্তু হয়ে গেছে বেলা 2টোর বাংলায় সংবাদ শোনার, এরপর পরই আমরা আবারও ফিরে আসব। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা 2টোর বাংলায় সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুপ্রভা সেবতী। আগামীকাল সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী দশই হিলজ জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের আর মাত্র একদিন বাকি থাকাতে রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। গরু ব্যবসায়ীদের হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। এদিকে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজারগুলোতে জমে উঠেছে কেনাকাটা। জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনো মরিচ, ধনিয়া, জয়ফল, জৈত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। কারবান বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়াবাজারে বিক্রি হচ্ছে দা ও মোটি। কোরবানিকে কেন্দ্র করে কসাইদের চাহিদাও বেড়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় ১৬,০০০ কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়া কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় ১৩,৫০০ কর্মী প্রস্তুত রেখেছে সংস্থাটি। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও ঘরমুখ মানুষের ভিড়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব তথ্য জানান। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায় ২১ মে থেকে ২রা জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিকভাবে চালু রয়েছে। ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের যাতায়াত সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবে পবিত্র হজ পালনের অংশ হিসেবে হাজিরা এখন মিনায় অবস্থান করছেন। সেখানে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা পশু কোরবানি দিচ্ছেন। এরপর বড় জামারায় কঙ্কর নিক্ষেপ শেষে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। ১১-১২ জিলহজ আনুষ্ঠানিকতা শেষে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন হাজিরা। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ৬ শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। রমনা থানার পুলিশ গণমাধ্যমকে জানায় যে তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় হিজবুল্লাহ গেরিলাদের শতাধিক অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার পর গতরাতের এই হামলা অন্যতম ভয়াবহ হামলা। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর প্রিয় শ্রোতা আমরা আবার ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। শ্রোতা, আপনারা শুনছিলেন জনপ্রিয় ছায়াছবির গান, আর সব গান প্রচার হচ্ছে আপনাদেরই অনুরোধে। এবারে শোনাব সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে আখি মিলন ছায়াছবির গান এনামুল চুয়াডাঙ্গা থেকে তিনি অনুরোধ করেছেন।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদী দেশ সারা বছর পানি

0: থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
0: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
1: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
0: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
0: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
0: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন, আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে ঠিক এই মুহূর্তে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন আয়োজনে। নিয়ে নিচ্ছি প্রথম ফোনটি।
1: হ্যালো,
2: ওয়ালাইকুম আসসালাম।
1: হ্যাঁ, সবাই ভালো আছি।
2: কথা বলছি কোভিড তালুকদার মঠবাড়ি বিএসএফ থেকে।
1: জি বলুন।
2: গান শুনতে চাই, ছবি রক্ত শিল্পী আকাশ ও কণা।
0: জি আমরা ভালো আছি। শুভ দুপুর, ঈদ মোবারক। অবশ্যই শোনাবার, এটাই বাস্তবতা। রূপ কখনো চিরস্থায়ী থাকে না, থাকে শুধুমাত্র আপনার আচার ব্যবহার। আপনি আপনার ব্যবহার, আপনার ভালো কাজের মাধ্যমে কিন্তু আপনি আপনি সবার কাছে বিনয়ের সাথে যদি থাকেন তাহলে সবার মনের মধ্যে থাকতে পারবেন। রূপ দিয়ে কখনোই সম্ভব না। আবারও নিচ্ছি ফোন।
1: হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
1: জি নমস্কার, কি বলছেন?
3: বাংশা রাজবাই থেকে নিব্রত মণ্ডল।
1: জি বলুন নিব্রত মণ্ডল।
3: আপনার অন্যদে ওয়েদার খারাপের সময় হঠাৎ বৃষ্টি, ছায়াছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন।
1: হঠাৎ বৃষ্টি, ছায়াছবির গান শুনতে চাইছেন আমাদের এই শ্রোতা। শ্রোতা বাংলাদেশ বেতারের সাথে থাকবেন এবং আপনার ওই বাংলাদেশ বেতারের সব অনুষ্ঠান শুনবেন।
0: আবার নিচ্ছি ফোন। আসসালামু আলাইকুম, কে রয়েছে? শুভ দুপুর।
3: আমি নিখিল বিশ্বাস, উত্তর বিলকাবলা, আরঙ্গাটা, খুলনা।
0: জি
3: দিদি, গান শোনাবেন? শোনেন না মহাবিশ্বাস শিল্পী কিশোর, গানের কথা ও দাদুরে দেখলে কেমন তোমার খেল।
0: ও দাদুরে, আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো, যদি গানটি আমাদের সঙ্গে থাকে নিশ্চয়ই শোনাব। ফোন করতে পারেন 0197412179 এই নাম্বারে।
1: হ্যালো,
2: আসসালামু
1: আলাইকুম। ওয়া আলাইকুম
2: আসসালাম। আপু কথা বলছেন মোহাম্মদ ওসমান খান, ফতেপুর মহেশপুর জেনারা থেকে।
1: আচ্ছা ওসমান, আচ্ছা
2: আমাকে শোনাবেন ছায়াছবি কুলি।
1: আচ্ছা
2: ছায়াছবি থেকে।
1: জি
2: সৈয়দ আব্দুল হাদী,
1: স্মরণ রাখতে হবে যে দুদিনের দুনিয়া, আমাদেরকে অবশ্যই যেভাবে এসেছি একাকিত্ব ভাবে এসেছি, আবার আমাদেরকে চলে যেতে হবে ঠিক একাকিত্ব
0: ভাবে।
1: তো আচ্ছা শ্রোতাদের সাথে কথা বলি।
0: ওয়ালাইকুম আসসালাম। আমরা তো ভালো আছি, আশা করছি বন্ধু আপনিও ভালো আছেন। বলুন কি বিশ্বাস? চূর্ণ বিশ্বাস। আচ্ছা বলুন। আজকে পাংশা রাজবাড়ির বন্ধু বন্ধুর ফোন আমরা বেশি পাচ্ছি, কিন্তু তুলনামূলক ঝিনাইদহ বন্ধুদের কিন্তু ফোন বেশি থাকে অন্যান্য দিন। আশা করছি পরবর্তীতেও পাব। আসসালামু আলাইকুম। কাশেম সর্দার, জি আশা করছি ভালো আছেন। বিপদজনক ঠিক আছে, আমরা
1: অবশ্যই খোদার দিল আমাদের জন্যই সবসময় নিবেদিত, কিন্তু আমাদেরকে সেই সত্য পথ, সঠিক পথ এভাবে আমাদের অনুসরণ করলে অবশ্যই আমরা খোদাকে পাব। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন।
3: পছন্দের ছবি শেষ রক্ষা,
1: আচ্ছা হবে সেই বউ, ঠিক আছে আপনার সেই যে আকাঙ্ক্ষা খোদা পূরণ করুক এই প্রত্যাশায় আমাদের সাথে থাকুন।
0: হ্যালো আসসালামু আলাইকুম।
3: নমস্কার।
0: জি আদাব। জি
3: ভালো থাকুন।
0: হ্যাঁ
3: দোয়া করি সামনে কালকের ঈদ।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যাক, আপনি আপনার ফোনটির মাধ্যমে ঝিনাইদহের যে অপূর্ণতা ছিল সেটা পূরণ হয়ে গেল। বন্ধুরা, আজকের মতন কি তার ফোনেই না চলে যুক্ত হতে পারছি না, কারণ সময় স্বল্প, তার একটা ব্যাপার আছে। আমরা আপনাদেরকে আরও একটি গানের উপহার দিতে চাই, আর এবারে যে গানটি শোনাবো, গানটি কিন্তু কালিয়া ছায়া ছবি থেকে নেওয়া হয়েছে। খালিদ হাসান মিলু ও বেবি নাজনীর কণ্ঠে শুনবেন ভালোবাসার একটি ঘরে রাখবো, এই শিরোনামে গানটি। গানটি শুনতে চেয়ে কিন্তু আমাদের কাছে অনুরোধ রেখেছিলেন জাফর পালোয়ান, কাকচিড়া বর্গনার বন্ধু। আশা করছি বন্ধু ঠিক এই মুহূর্তে আমাদের সাথেই আছেন, চলুন শুনে আসি।

0: அரிப்பா அரிப்பா அரிப்பா
1: ভালোবাসা রেখটি ঘরে রাখবো তোমায় বন্দি করে।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে আজকের মতন। তবে যাবার আগে প্রাপ্তি স্বীকার করে নিচ্ছে যে সকল বন্ধুদের গান আজ শোনাতে পাইনি। ইব্রাহিম হাওলাদার বাগেরহাটের বন্ধু, রুবেল খালিশপুর খুলনার বন্ধু, কাশিম সর্দার ডুমুরিয়ার বন্ধু, জ্ঞানেন্দ্র পাল ঝিনাইদহের বন্ধু, মোস্তাকিম কাপাসডাঙ্গা রামপালের বন্ধু, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করছি পরবর্তী দিন নিশ্চয়ই আপনাদের গানগুলো আমরা শোনাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতন শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে এবং এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে একই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পল্লীগীতির অনুষ্ঠান মাটি ও মানুষ। প্রথম গানটির শিল্পী গাজী গোলাম মোস্তফা, গানটির রচয়িতা গাজী গোলাম মোস্তফা, শিল্পী নিজেই।

সৈয়দা জেসমিন আরার কণ্ঠে আব্দুল গণির রচনায় পল্লিগীতিটি শুনলেন। মাঠীয় মানুষ পল্লিগীতির এই অনুষ্ঠানে এবারের গানটির শিল্পী জি এম কোমরউদ্দিন, গানটির গীতিকার আব্দুল লতিফ।

বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 30 মে 2026 শনিবার সকাল 11টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরিক হবেন। এছাড়াও আগামী 31 মে 2026 রবিবার বেলা 2টায় আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠান সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা মাটি ও মানুষ অনুষ্ঠানে পল্লিকিতে শুনছেন। এবারের গানটির শিল্পী মনসুর খন্দকার, গানটির রচয়িতা আহমেদ কায়সার।

মাটি ও মানুষ পল্লীগীতির অনুষ্ঠানে এবারের গানটি শিল্পী এস এম জহিরুল ইসলাম জহির, গানটি রচয়িতা এস এম হুসাইন বিল্লাহ।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হয়ে গেল মাটি ও মানুষ পল্লীগীতির অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। আগামীকাল সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 10 জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারিক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের আর মাত্র একদিন বাকি থাকাতে রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। গরু ব্যবসায়ীদের হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। এদিকে রাজধানীর প্রতিটি হাটে পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। এদিকে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজারগুলোতে জমে উঠেছে কেনাকাটা। জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনা মরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। কারণ বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়া বাজারে বিক্রি হচ্ছে দা ও বটি। কোরবানিকে কেন্দ্র করে কসাইদের চাহিদাও বেড়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়া কোরবানি পশুর বর্জ্য 8 ঘণ্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 13,500 কর্মী প্রস্তুত রেখেছে সংস্থাটি। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও ঘরমুখ মানুষের ভিড়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় 24 ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা 13 দিন 24 ঘণ্টা খোলা রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, 21 মে থেকে 2 জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক চালু রয়েছে। ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের যাতায়াত সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এদিকে পবিত্র হজ পালনের অংশ হিসেবে হাজিরা এখন মিনায় অবস্থান করছেন। সেখানে মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় তারা পশু কোরবানি দিচ্ছেন। এরপর বড় জামারায় কঙ্কু নিক্ষেপ শেষে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন 6 শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। রমনার থানার পুলিশ গণমাধ্যমকে জানায় যে তারা ঘটনাটির তদন্ত করে দেখছে। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 31 জন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হিজবুল্লাহ গেরিলাদের শতাধিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার পর গতরাতের এই হামলা অন্যতম ভয়াবহ হামলা। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ছায়াছবির গান। প্রথমে শোনাব সজন ছায়াছবির গান কুমার শানু ও অলোক ইয়াগনিকের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে স্বামী কেন আসামি এই ছায়াছবির গান শোনাব রুনা লালা ও অনুরাধা পারোয়ালের কণ্ঠে।

হ্যাঁ, ফ্যামিলি কার্ড আসলে যারা সমাজে অসহায়, এতিম বা অনাথ আছে, এনাদের জন্য বা এনারাই অবশ্যই পাবে। মহান রব্বুল আলমিনের কাছে সেটাই প্রার্থনা যে সবার এই এই যারা অসহায় তাদের সবার হাতে হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছায় যাক। আপনারা ছায়াছবির গান শুনছেন, এবারে দুই বধূ এক স্বামী এই ছায়াছবির গান শোনাবো কুমার বিশ্বজিৎ, কনক চাপা এবং বেবি নাজনীনের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, এ গানটির সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল ছায়াছবির গান।
1: যে যেখান থেকে আমাদেরকে শুনছেন না কেন, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের জন্য এমন একটা স্বাদের ব্যাপার রয়েছে যে স্বাদটা আসলে একটু অতুলনীয়, অন্যরকম। যেমন ধরুন না, আমরা একই রকম খাবার খাচ্ছি প্রত্যেকটা দিন, কিন্তু যখনই বেশ খাবারের ভিতরে একটা বৈচিত্র্য আসে, কয়েক রকমের খাবার যখন একসঙ্গে মেলে, তখন কিন্তু তার একটা আলাদা গাম্ভীর্য আর একটা আলাদা একটা মর্যাদা দাঁড়িয়ে যায়, তাই না? এখন আমরা শুনব পাঁচমিশালি গান, তেমনই একটি অনুষ্ঠান যেখানে নানা স্বাদের গান রয়েছে। তো শুরুটা চলুন আমরা করি দেশাত্মবোধক গান দিয়ে। রুনা লায়লার কণ্ঠে গানটি শুনব গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। চলুন শুনে আসি।

দুপুরের এই উদাস হওয়ার সঙ্গে বোধ হয় আমাদের মনটা উড়ে গেল, সারা দেশটাকে ঘুরে দেখল গানের সুরে সুরে। পাঁচমিশালি গান শুনছি আমরা, এবারে পল্লীগীতি। মোহাম্মদ আব্দুল হামিদের রচনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আতিয়ার রহমান।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: অবশ্যই, যত বেশি সবুজ তত বেশি পৃথিবীর প্রাণীদের জন্য সুন্দর বাসযোগ্য একটি ভূমি এটি কিন্তু পাওয়া যাবে। সুতরাং সবার জীবনের জন্য, প্রত্যেকের খাদ্য নিরাপত্তা সবকিছুর জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। আসুন আমরা সবাই গাছ লাগাই। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন পাঁচমিশালী গান। এবারে একটি নজরুল সঙ্গীত, শিল্পী এস এম টিপু সুলতান।

নজরুল সঙ্গীতের পর এবারে পাঁচমিশালি গানের সর্বশেষ গানটি আপনারা শুনবেন, একটি আধুনিক গান। গীতিকার এ বি এম সালাউদ্দিন, কণ্ঠ দিয়েছেন নাসির হায়দার।

0: এই গানটির সঙ্গে শেষ হল পাঁচমিশালী গানের অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 4টের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাকসুদা আক্তার। আগামীকাল সারা দেশে যথাযোগ্য ধর্মীয় বাপ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরির বর্ষপঞ্জী অনুযায়ী 10ই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের আর মাত্র একদিন বাকি থাকাতে রাজধানী সহ সারাদেশে কোরবানির পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। এদিকে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজারগুলোতে জমে উঠেছে কেনাকাটা। জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনামরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। কারণ বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়াবাজারে বিক্রি হচ্ছে দা ও বটি। কোরবানিকে কেন্দ্র করে কসাইদের চাহিদাও বেড়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়া কোরবানির পশুর বর্জ্য 8 ঘণ্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 13,500 কর্মী প্রস্তুত রেখেছে সংস্থাটি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সবকিছু মিলিয়ে এবার ভালো একটা ঈদ যাত্রা উপভোগ করেছে এদেশের মানুষ। আজ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি রোধ সরকার কঠোর অবস্থানে রয়েছে। যেখানে অভিযোগ পাওয়া যাচ্ছে সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও ঘরমুখ মানুষের ভিড়। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় 24 ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে নগরবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। আজ জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত স্থানে কোরবানি দিতে হবে এবং যত্রতত্র পশু জবাই করা থেকে বিরত থাকতে হবে। বর্জ্য ফেলার জন্য নগরবাসীর মধ্যে 1 লাখের বেশি চটের ব্যাগ বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতার জন্য নগরবাসীর মধ্যে স্যাভলন ও ব্লিচিং পাউডারও সরবরাহ করা হয়েছে উল্লেখ করে কোরবানির স্থান পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ব্যবহারেরও আহ্বান জানান তিনি। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন 6 শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। রমনা থানার পুলিশ গণমাধ্যমকে জানায় যে তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। সৌদি আরবে আজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। এদিকে পবিত্র হজ পালনের অংশ হিসেবে হাজিরা এখন মিনায় অবস্থান করছেন। সেখানে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা পশু কোরবানি দিচ্ছেন। এরপর বড় জামারায় কঙ্কন নিক্ষেপ শেষে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 31 জন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হিজবুল্লাহ গেরিলাদের শতাধিক অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার পর গত রাতের এই হামলা অন্যতম ভয়াবহ হামলা। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। শুরু হচ্ছে চাষাবাদ। কৃষি বিষয়ক অনুষ্ঠান সঞ্চালনা করছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো তোমরা?
2: মোনা
1: ভাই, ময়না বু, হ্যাঁ, আজও দেখছি খুব খুশি খুশি, কি ব্যাপার?
2: আমি তো সবসময় তো প্ল্যান নিয়ে থাকি,
1: প্ল্যান নিয়ে থাকি। কি তোমার
2: এবার আমাদের, তুমি কও দি, এই যে আমরা মানুষ প্রাণী বেঁচে থাকার জন্য আমাকে সবচেয়ে বড় বন্ধু কে?
0: প্রাণী বেঁচে থাকার অক্সিজেন আমরা বেঁচে থাকি।
2: আমার একটু স্লিপ করে, আমি আবার একটু গেম এখন
1: ওই যা বলছে, যা বলছে ওই বিষয়ে আমরা জানবো। আমাদের ভিতরে একজন বিশেষজ্ঞ ইতিমধ্যে হাজির হয়েছেন, জনাব মোহাম্মদ আব্দুস সামাদ। বৃক্ষরোপণ, বন চারা উৎপাদন, রোপণের জন্য জায়গা নির্বাচন, গর্ত তৈরি ও পরিচর্যা, এই সম্পর্কে আমরা শুনবো আর
0: কি।
1: তাহলে আমরা শুনি।
2: রাস্তার পাশ দিয়ে লাগাতে হবে, বৃক্ষতে মাটি ক্ষয় রোধ করবে,
0: ক্ষয় রোধ করবে। হ্যাঁ, আমাকে বিস্তারিত একটু বুঝাই
2: কোন বিস্তারিত ভাবে।
3: তো আমরা বিশেষ করে আজকে বৃক্ষরোপণের জন্য যেটা বন চারা, এছাড়া আমরা ফল চারাও লাগাই এখন সামনে সময় আসছে। তো বন চারার বিষয়ে উৎপাদন, রোপণ ও পরিচর্যার মাধ্যমে সফল বনায়ন নিশ্চিত করা সম্ভব। সমস্ত জায়গা ফাঁকা আছে বা যেগুলো হাউস হোল্ড যে এরিয়াগুলো, সামাজিক যে এরিয়াগুলো, সেখানে
2: আমি সব বাড়ি বাড়ি আমি একটা বস্তা রেখেছি, যারা তাল খাবে তারা ওই আঠি ওর ভিতরে রাখবে।
1: এখন কেবল তাল হচ্ছে, তাল শ্বাস খাচ্ছে,
2: তালের আঠি প্রকল্প।

0: আরেকটা কাজ কি করে কৌদি?
1: কি করে? ওই যে বর্জ্যপাত,
0: হ্যাঁ ঠাটাপাত হয় না,
1: ঠাটাপাত,
0: সেটা রক্ষা করে। তারপরে কি, এই যে বাবুই পাখি, ওরা ঘর পাঠানোর টাকা পায় না, এই তাল গাছ থাকলে ওখানে ওরা বাসা করতে পারে, দোল খাতে পারে।
2: হ্যাঁ, তোমার মতো যে সাহিত্য মন, ভাবুক মন, মনের
3: মেহগুনি হতে পারে, সেগুন হতে পারে, এছাড়াও আমাদের বাঁশ আছে, বাঁশও লাগায়, ওটা বৃক্ষরোপণের মধ্যে পড়ে, কাটিং তৈরি করে। তারপরে আরো কিছু বনজ উদ্ভিদ আছে যা দিয়ে আমরা কাঠ পাই অনেক ক্ষেত্রে, জামারি আছে বা কোস্টাল এরিয়াতে আপনার সুন্দরবন অঞ্চলে বাবলা গাছ আছে,
2: তারপর ঔষধি গাছ আছে,
3: ঔষধি গাছ আছে, সেখান থেকেও কাঠ পাই বা ফল পাই বা ঔষধি যে সমস্ত ভেষজ সামগ্রী আমরা পাই, মধু পাই আমরা কাঠ থেকে। তো সেই লক্ষ্যেই আমরা এখন বিষ সংগ্রহ বনচারার ক্ষেত্রে, তো আর শোধন সেক্ষেত্রে আমরা পরিপক্ক রোগমুক্ত মাতৃগাছ থেকে বিষ সংগ্রহ করে তা হালকা গরম পানিতে ভিজিয়ে নিতে পারি, হয়তো 35 বা 40
0: কুসুম গরম পানি,
3: কুসুম গরম পানি একটা ভাবে। আরেকটা হলো যে ওই বীজগুলো শুকিয়েও আমরা রাখতে পারি, শুকিয়ে আমরা পরে মানে চারা দেওয়ার জন্য ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা পলিব্যাগে চারা তৈরি করতে পারি বা আমরা ট্রেতে চারা তৈরি করতে পারি।
0: তাহলে ট্রে এবং পলিব্যাগের যে মাটিটা,
3: মাটিটা,
0: সেই মাটিটা
3: এখন মাটির বিষয়,
0: কিভাবে তৈরি করব,
3: তো মাটির মিশ্রণ ও পলিব্যাগ, পলিব্যাগ কিভাবে করব, যে মাটি আমরা দুই ভাগ নিব, পচা গোবর বা কম্পোস্ট সার নিব এক ভাগ আর বালু নিব এক ভাগ, এই মোট চার ভাগ, এর মিশিয়ে উর্বর মাটি তৈরি করতে হবে। তারপরে আমরা ছিদ্রযুক্ত পলিব্যাগটা ওটার তলায়ও দিব, তবে সাইডে একবার নিচের সাইডে একটু ছিদ্র করে দিব, দিলে কি হবে, তলাটা অনেক সময় নিচে বসানোর সময় ওই বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, তখন পানি আর সরবে না। তো সেই ক্ষেত্রে আমরা সাইডেও আমরা দু একটা ছিদ্র করে দেবো পেরেক দিয়ে, দিলে তার ভিতরে আমরা ভিজানো বীজ হয়তো দুই তিন ঘন্টা বা চার ঘন্টা ভিজিয়ে রাখলাম ওই বীজটা, তারপর আমরা ওর ভিতরে ওই মাটিতে রোপণ করলাম।
0: জি,
3: এবং এটা বছর ভিত্তিক।
0: আচ্ছা ভাইয়া, আর একটা কথা আমি জানতে চাই, এই যে বিসি আঁকি বিধানের কথা বললেন, পানিতে ভিজিয়ে রাখবো না ভিজিয়ে ওই কাপড়ের ন্যাকড়ায় বাঁধে ঝুলিয়ে রাখবো?
3: কোন কোন বীজ আপনার কাপড়ের ন্যাকড়ায় রাখা লাগতে পারে, আবার কোন কোন বীজ আপনার তিন চার ঘন্টা ভিজালেই উঠাই আমরা পরে কাপড়ের ন্যাকড়ায় রেখে বা সেকে শুকনা শুকনা হলে পরে আমরা ওটা রোপণ করবো। মানে শুকনা শুকনা বলতে ভিজানোর পরে যেন গায়ে বেশি পানি না থাকে, লাগাতে সুবিধা।
0: এটা কি শোধন করা লাগে?
3: শোধন করা লাগবে,
2: শোধন করলে
3: এই যে আমি আগে বললাম যে হালকা গরম পানিতে বা শুকিয়ে নিলেও ওটা শোধন হয়,
0: ওইটাই শোধন হয়ে গেল। আমি মনে করছি ওষুধ দিয়ে,
3: এখন যদি আপনি শোধন করতে চান তাহলে আপনাকে আমাদের ফরাস্টিন আছে, কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক আছে, ভিটাভেক্স 200 আছে, তারপরে ডাইথেনিয়াম 45 আছে। এরপরে আমরা বীজগুলো চারা দিলাম, তারপরে চারা বপনের পরিচর্যা, পলিব্যাগে বীজ বপন করে হালকা পানি দিতে হবে মাঝে মাঝে, আর চারা গজানোর পর অতিরিক্ত রোদ বৃষ্টি থেকে বাঁচাতে উপরে হালকা শেড দেওয়া যেতে পারে। এরপরে হচ্ছে রোপণের জায়গা নির্বাচন আমাদের।
0: জি,
3: সেই ক্ষেত্রে আমাদের পরিবেশ দরকার, বনচারা লাগানোর আগে পর্যাপ্ত সূর্যালোক পায় এমন খোলামেলা ও বন্যামুক্ত উঁচু জায়গা নির্বাচন দরকার। এরপরে দূরত্ব, গাছের ধরন অনুযায়ী চারার থেকে চারার দূরত্ব নির্ধারণ করা প্রয়োজন। বনজ বৃক্ষের ক্ষেত্রে সাধারণত 2 মিটার বা 3 মিটার হয়ে থাকে, যে গাছের ক্যানোপি যত বড় হয় অর্থাৎ তার শাখা প্রশাখা যত বড়, সেই অনুযায়ী আমি অনেক ক্ষেত্রে এইসব গাছের নিচেও অনেক ছোট গাছ জন্মায় বা লাগানো যায়, 2 স্তরে বা 3 স্তরে হয়, আবার এর নিচে অনেক ক্ষেত্রে অন্য ফসলও লাগানো যায়, অনেক লতা জাতীয় বা কম আলোতে হয়। সেই যেমন চা বাগানে আপনারা দেখেন যে চা তো নিচে হচ্ছে, উপরে কিছু শেড, এটা হালকা শেড করার জন্যই ওই বড় গাছের নিচে লাগানো হয়। এরপরে আসছে আমাদের গর্ত তৈরি, তো গর্ত তৈরির জন্য আমরা রোপণের অন্তত 15-20 দিন আগে থেকে গর্তটা খুঁড়তে হবে। সেই ক্ষেত্রে আদর্শ মাপ হলো আমাদের 1 হাত 1 হাত 1 হাত গভীর 1 হাত চওড়া 1 হাত। এরপরে হলো মাটি আর সারের মিশ্রণ, অনেক ক্ষেত্রে আমরা প্রতি গর্তে আমরা 15-20 কেজি পচা গোবর সার দিব আর 100 গ্রাম TSP 100 গ্রাম MOP সার দিব আর কি।
0: জি,
3: আরেকটা হলো উপরের মাটিটা, প্রথম অংশের মাটি অর্ধেক মাটিটা আলাদা রাখতে হবে আর নিচের অর্ধেক মাটি আলাদা রাখবো, উপরের মাটিটা পরে অন্য সারের সাথে মিশিয়ে আমরা প্রথমেই দিয়ে দিব ভরাট করার সময়, আর উপরের মাটিটা উপরেই দিব। এরপরে চারা রোপণ, চারা রোপণের ক্ষেত্রে বলা হচ্ছে যে সময় আমরা জুলাই জুন মাস আমরা বেশি বেছে নিই, এই সময় মাঝে মাঝে বৃষ্টি হয়, ভালো সময়, উপযুক্ত সময়। আর একটা হলো দিনের পড়ন্ত বেলায় বিকেল বেলার দিকে আমরা চারাগুলো লাগাবো, তাহলে ও সারা রাত হয়তো একটু সেটেল হওয়ার জন্য
0: ঠান্ডা পাবে।
3: আর হলো যে পদ্ধতি কিভাবে লাগাবো, গর্তে ঠিক মাঝখানে একটা ছোট গর্ত কোনো কাঠি টাঠি দিয়ে প্রেস করে গর্ত করে সে তার ভিতরে লাগাবো, বা আগে খুঁন্তা দিয়ে একটু মাটি উঠায়, গর্ত তো আগে করেই রাখবো।

0: ওটা
1: সারটা
0: থাকবে
1: দিয়ে
0: এখন
1: 15 20
0: শুধু
1: দিন আগে করে
0: লাগানোর
1: রাখবো।
0: সময়।
1: তো লাগানোর সময় আমরা ওই ওখান থেকে খুঁটা দিয়ে বা
0: মাটিটা
1: শাবল দিয়ে মাটি
0: হুম
1: একটু উঠিয়ে নেব, বা কোনো এমন চারা যে ছোট চারা সেক্ষেত্রে কাঠি দিয়েও আমরা
2: কাঠি দিয়েও
0: লাগাতে
1: করতে পারে,
0: পারে।
1: করা যেতে পারে, মাটিটা উঠায় সরাই দিয়ে। তারপর আমরা পলি ব্যাগে যদি থাকে তাহলে এই ব্যাগটার নিচেরটা আগে কেটে দিতে হবে,
2: হ্যাঁ
1: তারপরে আমরা
2: সাইডে
1: সাইডটা
2: কেটে
1: কাটবো।
2: পলিটা
1: এবং
2: সরিয়ে নেব,
1: খেয়াল রাখতে হবে যেন আমাদের এই চাকটা চাকটা যেন
2: চাক না
3: না ভেঙে
2: ভেঙে
3: যায়,
2: যায়
1: রাইট, বলটা যেন না ভেঙে যায়। অনেক ক্ষেত্রে এটা সুতলি দিয়ে বাঁধা থাকে বা আরো সুন্দর পলিথিন, এটা সুতলি দিয়ে বাঁধা থাকে না সরাসরি থাকে, অনেকে দইয়ে ছুবাই হোক কেউ কেউ করে বা ছোট কোনো মাটির পাত্রও করে অনেক ক্ষেত্রে দেখা যায়। তো সেই ক্ষেত্রে ওইগুলো ভেঙে দিতে হবে আর পলিথিনটা ছাড়িয়ে দিতে হবে। তবে
0: পলিথিন ছাড়া দেবো কিন্তু দড়ি থাকলে তো সমস্যা নেই,
1: না দড়ি থাকলেও খুলে দিতে হবে,
3: পতনশীল দড়ি ওটা থাকলে
1: পতনশীল, হ্যাঁ ওটা থাকলেও সমস্যা হবে না, দিন শেষে ওটা চলে যাবে।
0: আপনার
1: যদি শক্ত দড়ি থাকে আমার মনে হয় খুলে দেবো।
2: আরে দড়ি বান্ধা হয় কখন, ওই পলি ব্যাগ সরাইয়ে দূরে কোথায় নেওয়ার সময় মাটিটাকে
1: আবার অনেক সময় সরাসরি দড়িতেও বাঁধা হয়, সেটাও করে, সেটা আমরা খুলে দেবো। আর একটা চাপ দেওয়া, ওই যে বলে গেঁদে দেওয়া, এটা আপনারা জানেন হয়তো আমাদের এই অঞ্চলে ভাষা, চাপ দেওয়া, চাপ দেওয়া হলো যে বলটা যেন ভেঙে না যায়, আর হলো এমন ভাবে প্রেস করে দেবো যেন পানি না ঢুকে ওর ভিতরে, মাটিগুলো মানে সুষম ভাবে আমরা প্রেস করে দেবো, চারিদিকেই প্রেস করে দেবো, ওর গোড়াপন্ত হালকা প্রেস করে দেবো, বলটা না ভেঙে যাওয়া পর্যন্ত। আর একটু মানে চাকটা একটু যেন হালকা একটু উঁচু থাকে মাটির লেভেল থেকে, হালকা একটু হয়তো 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার একটু উঁচুতে হালকা, গোড়াটা যেন আরো নিচে নেমে না যায়, পানিটা জমতে পারে এই বিষয়ে। এখন এরপরে আছে পরিচর্যা, সেই ক্ষেত্রে আমরা বেড়া দেওয়া কিংবা সেচ দেওয়া, এবং বলা হয় যে একটা খুঁটি দিতে হবে, গাছের উচ্চতা 4 টু উঁচু একটা খুঁটি পাশে সাইডে বলের পাশে একটু গেড়ে দিয়ে, তার সাথে একটা সাপোর্ট দিয়ে সুতা দিয়ে আমরা দুই দিকে দুই জায়গায় একটা উপরের দিকে একটা নিচের দিকে হেলে না পড়ে। এরপরে আগাছা মুক্ত রাখা পারত পক্ষে, আর 1 থেকে 1.5 মাস পর পর গাছের বয়সও বৃদ্ধি অনুযায়ী গোড়া থেকে কিছুটা দূরে 10 গ্রাম হারে আমরা ইউরিয়া প্রয়োগ করা যেতে পারে,
3: সারটা বাড়িয়ে দিতে হবে আগের তুলনায়, সব সারি বাড়িয়ে দিতে,
1: হ্যাঁ 10 গ্রাম হারে 1-1.5 মাস পর পর থেকে আমরা সার দিতে থাকবো। আরেকটা হলো মালচিং, এই যে খরার সময় আসে মালচিং দিয়ে রাখবো গাছের গোড়ায় যেন শুষ্ক মৌসুমে আর্দ্রতা সংরক্ষণ হয়, খড়কুটো কচুরিপানা, হ্যাঁ ধানের খড়টর এগুলো দেওয়া যেতে পারে, হ্যাঁ রসটা শুকিয়ে না যায়, একটা বিষয়। আর কিছু তথ্য আছে, সেটা হলো জুন মাসের পূর্বেই চারা রোপণের প্রস্তুতিটা নিতে হয়, এটা ব্যাপার ব্যবহারের প্রয়োজনে আমরা জাত নির্ভর,
2: যেমন এখন
1: রাইট, যেমন আমরা এটা দিয়ে জ্বালানি করব নাকি খুঁটি করব নাকি কাঠ করব বা মরণ করব বা ঔষধি কোনো যেটা বললেন ঔষধি, সেটা জাত আমরা নির্বাচন করতে পারি। এরপরে আসছে আমাদের কোথায় চারা লাগাবেন, তার একটা পূর্ব পরিকল্পনা থাকতে হবে আসলে, তাহলে লাগাতে সুবিধা হবে। এই যে বললেন তালের গাছ, তাহলে তাল গাছ কোথায় লাগাবো একটা বিষয়, কোন ট্রি কোথায় হবে, কোন জাতের গাছ কোথায় বড় হলে ভালো হবে, সেটা একটা আগের থেকে পরিকল্পনা থাকতে হবে, কত সংখ্যায় লাগবে এবং দূরত্ব অনুযায়ী তার সংখ্যাটা নির্ধারিত হবে, এটা একটা বিষয়। আর একটা এখানে বিষয় আছে যে বৃক্ষরোপণের জন্য আবর্তন কাল, অর্থাৎ আমরা এই গাছটাকে 5 থেকে 10 বছর মেয়াদি রাখবো নাকি আমরা 10 থেকে 18 বছর পর্যন্ত মেয়াদি হবে নাকি 18 থেকে 40 বছর মেয়াদি হবে এই গাছটা,
3: প্রথম থেকে আমাদের এই চিন্তাটা করতে হবে প্রথম থেকে,
1: যে আমি এখানে কোন স্থাপনা করব কিনা,
3: মানে এখানে ঘর বাড়ি করব কিনা, কাটা লাগবে কিনা,
1: কাটা পড়ে যাবে তাহলে আমার
2: ভবিষ্যতে যাতে
1: চিন্তাটা থাকে
3: না, কাটা পড়ে এই চিন্তা ভাবনা করেই লাগাতে হবে।
1: তবে আপনি একটা মেয়াদ যদি মনে করি যে আমার 10 বছরের মধ্যে আমার গাছটা এস্টাবলিশড হবে এবং আমি এটা কেটে নেবো, তাহলে সেখানে সেটা লাগান, আর যদি 20 বছর কাল ওয়েট করবো তাহলে সেটা সেইখানে লাগান। হ্যাঁ 18 থেকে 40 বছর পর্যন্ত বলছে যে আমার এই গাছটা বড় হতে লাগবে এবং বড় হবে রাখতে পারবো, সেটা সেখানে লাগানো, এটা নির্বাচন করা উচিত।
2: ইলিশ ভাই, তাহলে আমি আপনার একটা কথা কই, আমার মাগো দেখেছেন কি বুদ্ধিমান, আমি যখন হলাম ও সেই মাসে নাকি একটা না 4টা গাছ লাগাইছে, হ্যাঁ আমার নামে, এখন সে মেলা বড় হয়ে গেছে,
0: কইছে
2: যে মনার বিয়ের সময় এই গাছ বিক্রি করে,
3: কি মেহগনি গাছ,
2: মেহগনি গাছ,
3: আচ্ছা
1: খুবই
2: মেলার দামি গাছ,
1: গাছ বিক্রি করে হজেও যেতে পারে কেউ। আমি আমার জীবন থেকে বলি, আমি তখন ট্রেনে পড়ি, তখন মেহুন গাছ লাগলাম দুটো, একটা যে কোনো কারণে হোক একজন নষ্ট করে দিয়েছিল, আর একটা বড় হয়েছিল, সেটা 18 বছর পর বিক্রি করেছি আমি, 37,000 টাকায় বিক্রি করেছি, এই টাকা বিক্রি করে আমার বাবা আমাকে দিয়েছে, সেই গাছ আমার হাতেই লাগানো 18 বছর পর বিক্রি করে 37,000 টাকায়, ওই জায়গা পড়িয়েছিল। তাহলে আমাদের ফেলো ল্যান্ড গুলো, আমাদের বন্যা মুক্ত এলাকাগুলো কিন্তু আমার এর আওতায় নিয়ে আসতে পারে। এরপরও কিছু তথ্য আছে, সেটা হলো যে আমরা একক প্রজাতির বাগান না করে মিশ্র প্রজাতির বাগানের গুরুত্ব দেওয়া উচিত। সেখানে অ্যাডভেন্টেজ থাকতে পারে,
2: বিভিন্ন রকম
1: বিভিন্ন রকম। হ্যাঁ, আবার এক একটার আলো এক এক রকম দরকার হয়, কোনোটা লম্বা হয়ে উপরে ওঠে, আবার কোনোটা ক্যানোপি নাই, মানে লম্বা গাছগুলো তো ক্যানোপি হবে না বেশি, সেক্ষেত্রেও ভিতর দিয়ে উঠে উপরে উঠে যাবে, তাহলে আমার
3: ওই ঝাড়াই কোনো গাছ সুদা
1: বেশি প্রোডাকশন আমরা পেয়ে যাব।
2: কিছু গাছ আছে বেশ ঝোপালো
1: ঝোপালো
0: ঝোপালো গাছ, একটু ফাঁকা জায়গা লাগাতে
1: হবে। জি, এরপরে আছে চারা উত্তোলনের জন্য উন্নত মাতৃগাছ থেকে বলছে বীজ সংগ্রহ করা, এটা একটা তথ্য। আর নার্সারি হতে আমরা উন্নত মানের চারা বাছাই করতে হবে, এবং বলা হচ্ছে যে এক স্টিকের গাছ, বিশেষ করে শাখা প্রশাখা যুক্ত গাছ এই বনজ গাছের জন্য নির্বাচন না করা, যেটা ডালপালা গজালি তো ওর উপরে ট্রাঙ্ক ভালো হবে না, গুড়িটা ভালো হবে না,
3: এটা অনেক জায়গা
1: নিয়ে নেবে, বুশি হয়ে যাবে, ট্রাঙ্কটা ভালো হবে না। কাঠের জন্য যদি করি আমরা,
2: তারপরে সোজা গাছের দামও বেশি, কাঠও ভালো
0: হবে,
1: এবং বলছে যে বেশি বয়সের গাছ নির্বাচন না করা চারা হিসেবে, চারার বয়সটা বেড়ে গেছে তাহলে ওটাকে চারা হিসেবে না নির্বাচন করা একটা বিষয়। আরেকটা হলো যে বৈদ্যুতিক লাইনের নিচে বাঁশ এবং বা অন্য কোনো লম্বা গাছ লাগানো উচিত না, কারেন্ট হয়ে যাবে, মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। আরেকটা হলো চারা রোপণের যে আমরা পদ্ধতি বলেছি, তারপর আর একটু তথ্য দিই, সেটা হলো যে গর্তের কথা বলেছি, এক হাত এক হাত এক হাত এটা আছে ঠিক আছে, কিন্তু দুই বছর মেয়াদি যে গাছ তার জন্য গর্তের বিষয় বলছে যে 2 ফুট বাই 2 ফুট বাই 2 ফুট হবে, হচ্ছে একটু বেশি হচ্ছে। আবার বলছে যে যদি এক বছর বয়সী গাছ হয় তাহলে 1.5 ফুট 1.5 ফুট 1.5 ফুট হবে,
2: 1.5 ফুট।
1: আবার 6 মাস বয়সী যদি হয় তাহলে 1 ফুট 1 ফুট 1 ফুট মাপের গর্ত হবে।
2: জি,
1: আর জুন থেকে আগস্ট মাস পর্যন্ত আমি বলছি যে লাগানো যাবে, এরপরও লাগানো যায়, কিন্তু ওয়েদার হয়তো টেম্পারেচার কমে আসে, বাড়বাড়তে কমে যায়, মানে
2: এই টাইমে লাগালে গাছগুলো বাইসে যায়।
3: রাইট, এটা আমরা সাউন্ড যাই। জি জি, আমরা তো অনেক কিছু শুনলাম, এখন একটা গান শুনি গজার কণ্ঠে, তারপরে আবার আমরা আলোচনায় ফিরে আসব।
2: হ্যাঁ দাদা, একটা ভালো গান শুনুন দি।
0: হ্যাঁ, ভালো থেকে গান
2: গান।
4: তুমি খালি ঢং দাও আর বাঁশি বাজাও, বসে গাছের ডালে আমি ভাত রাঁধবো না ওই দিক চাবো,

কালকে ব্যান্নে হলদি দেব, তা ঢালিয়ে দিছি খানিক নুন। তাই নিয়ে আজ দুই দিন ধরে সংসারে জ্বলতিছে আগুন। কালকে ব্যান্নে হলদি দেব, তাতে ঢালিয়ে দিছি খানিক নুন। তাই নিয়ে আজ দুই দিন ধরে সংসারে জ্বলতিছে আগুন। আমার মাথা গোলায় গেছে এখন, তাই কইছে স্বামীর।

জলান্তি ঘাটে যাব তা চলে গেছি ধান বনে মাঠে, তুমি নিজে বাজাইয়ে শুনে দেও সুর কিরাম কিরাম ঠেয়ে ওঠে মনের মধ্যে, কিরাম কিরাম ঠেয়ে ওঠে। ওরে তুমি ও যেরাম বাসি সেই রাম মিটে যদি কেউ সোনার মতন শোনে, মাইরি তুমি তো পাগল বানাই দিবানে, তুমি খালি ডং দাও আর এই বাঁশি বাজাও বসে গাছের ডালে, আমি ভাত রাঁধবো না ওই দিক।

0: কেমন লাগলো? গানের পর আমরা
1: এবার আসলাম ওই যে ফ্যাট করিতে, কিসের ফ্যাট করি? অক্সিজেনের ফ্যাট করি হচ্ছে গাছ,
0: অক্সিজেনের ফ্যাট করি, ফ্যাট করি না ফ্যাক্টরি, অক্সিজেনের সমস্ত বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। গাছ কত বড় উপকারী চিন্তা করো এটা।
2: এবং বলা হয় যে প্রতিটা দেশের মোট জমির 25%
0: বনভূমি থাকা দরকার,
1: পরিবেশ ভালো রাখার জন্য,
2: ভালো রাখে
1: বন্যপ্রাণী মারাই যাবে না, শুধু ওই যে তাল গাছের কথা গেলাম, বাবুই পাখি তো বিলুপ্ত হয়ে যাবে যদি তাল গাছ না থাকে। তোরা বাচ্চা দেবে কোনে কোনে বংশ,
0: এই জন্য তুমি তাল গাছটা লাগাচ্ছ। এটা তো হ্যাঁ
2: অনেক পাখির আশ্রয়স্থল এই,
0: যখন ঝড় বৃষ্টি হয়
2: সমস্ত
0: থাকে
2: এবং পাখিরা তো প্রজনন মৌসুম ছাড়া বাসা বাঁধে না সাধারণত, প্রায় ওই গাছের ডালে গাছে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে থাকে।
1: তাহলে ওরাও তো আমাকে একটা দোয়া দেবে, যে এরা গাছ লাগিয়েছে গাছ
2: এরপরে বলছে যে খরার সময় আমাদের এই গাছগুলোতে একটু সেচের ব্যবস্থা দেওয়া, পানি দেওয়ার। আর যদি কোনো বাউনি লতা ওঠে ওই গাছে, গাছ লাগালেন কিন্তু বাউনি কোনো লতা উঠছে ওতে পেঁচে দিচ্ছে, তাকে আপনি কেটে দেন, ছেঁটে দেন দরকার।
0: মানে আগাছাটা থাকলে গাছের বাড়ন্তি,
2: আরেকটা হলো জি, আর যখন আপনি যদি অতিরিক্ত ব্রাঞ্চ, অর্থাৎ আমি তো বলি যে অন্তত গাছ ভেদে 10-20 ফুট যেটা হয় তার আগে ব্রাঞ্চ করা উচিত না, তাহলে ওই
1: মানে ডাল রাখা যাবে না,
2: ডাল রাখা যাবে না,
1: ছোট থাকতে ওটা কুচুত করে দিতে হবে,
2: কেটে দিতে হবে। আবার ওই কাটতে যেন ওর
1: গাছের ক্ষতি না হয়
2: এটাও খেয়াল রাখতে হবে,
0: মানে মূল গাছে না লাগে,
2: মূল গাছে না লাগে বা ডালপালা গুলো থেতলে না যায়, এগুলো খেয়াল রাখা। আর বর্ষার আগে ও পরে পরিমাণ মতো গোবর সার চারা দেওয়া আর কি,
1: ঠিক আছে,
2: প্রতি বছর অল্প বিস্তার সার দেওয়া। আরেকটা হলো জলোচ্ছ্বাস কবলিত এলাকায় চারার গোড়ায় জমে থাকা পলি বা আবর্জনা একটু সরিয়ে ফেলতে ফেলা, অনেক ক্ষেত্রে ডিকম্পোজ হয় না সেগুলো এসে হাজির হয়, এটা সমস্যা সৃষ্টি করে। আরেকটা হলো যে 5-6 বছর বয়সে ওই যেটা আপনি গাছগুলো লাগালেন সেগুলো কিছুটা হলো থিনিং করা, যদি আপনি একটু বেশি হয়ে গেছে,
1: জি
2: ঘন হয়ে গেছে, তাহলে আপনি থিনিং করে দিতে পারেন। এই ছিল আসলে বৃক্ষরোপণ, বন চারা উৎপাদন এবং এর পরিচর্যা আর উপকারিতা।
1: সিবু সিকে সিমো সিনো সিবু সিজো সিলে
3: কি তুমি জাপানি ভাষা কইছ তুমি? মাশাআল্লাহ,
1: আমি কি বললাম সেটা বুঝলে না?
2: আর আমরা সারা দেশে 18 কোটি মানুষ যদি 18 কোটি গাছ লাগায়, অনেক গাছ,
0: অনেক গাছ,
2: যদি আমরা একটা লাগাবো,
3: তুমি ঠিক
1: বলছো ইলিয়াস ভাই, আমার এই ভাষাটা বুঝলো না,
0: তুমি একটু বুঝিয়ে দাও তাকে ভালো করে।
1: আর এই হলো বাংসি ভাষা, বাংসি ভাষা,
3: বাংসি, তার মানে তুমি বাংলা কথার আগে তুমি সি যোগ,
1: হ্যাঁ বাংলা, কিন্তু তো সি সি আওয়াজ আছে না,
3: হ্যাঁ
1: সি সি বু বলি বু সি কে সি মো সি নো, মানে কেমন
3: কেমন আছো?
1: এইটা আবিষ্কার করতে হয়,
3: তুমি তো তোমার তো মাথার ভরা খালি আবিষ্কারের নিশ,
1: হ্যাঁ
3: সারাদিন আমার তো মনে হয় জানো রাতে ঘুমাই না, খালি বাংলা ভাষা না,
0: তারপরে তবে মফিজ দাদা, মফিজ দাদা ওরে ঠিকই মানে কন্ট্রোল করে ঠিকভাবে চালায়,
1: হ্যাঁ সে মানিক চিনি সে, বুঝছো যে এই মনা কি মানি,
3: ওই তো রতনে রতন সেনের সুর সেনে কসু, আমি এবার কেউরে নাম কিন্তু কই নি, এবার
1: কিরম কথা গেলো বুঝছেন ইলিয়াস ভাই, আমার উপর ঠেল দিয়ে কথা গেলো
3: যে আমার এই যে বাংসি ভাষা কইছে, তা আমি একটু কলি তোমার দোষটা আসতেছে কোনতে,
1: না
3: তুমি যে আমার ঠেস দিয়ে কথা কও তোমার প্রত্যেকটা কাজে আমি
0: যাকে আমি বলি ঠেসটা কুরবানির সবাই দাওয়াত করো, দাওয়াত করে কি দেখি
1: সামনে ঈদ আসতেছে,
3: আমি ঈদ আসতে তার কথাটা আমি একটু কন্ডিশন করছি,
0: কি
1: গল্প ছিল ওই মফিজ দাদা কইছে যে ব্রিটিশ আমলের ওই অল্প শিক্ষিত দারোগা ছিল না
3: খাসকাটার গল্প
1: আলিমুদ্দিন নাম তার ধরিছে এখন ওই ইংরেজিতে তো লিখতে হবে হয়তো সে ভালো ইংরেজি বোঝে না তা সে কিভাবে লিখেছে শুধু দ্যাট ইজ মাই ঢাকুর উতুর খ্যাসকাটা খ্যাসকাটা উইল ঢিপ ঢিপ লাউটার অব দি পুলিশ টু দেয়ার হাগ্রাবন আলিমুদ্দিন ঢিপ পাত তার মানে কি জানো দ্যাট ইজ মাই ঢাকুর উতুর মানে ডেকি ঘর ওর পাশে বসে আলিমুদ্দিন খ্যাসকাটা খ্যাসকাটা মানে চটা শাস্তি ছিল হ্যাঁ এর ভিতরে উইল ডিপ ডিপ লাউটার অব দি পুলিশ মানে পুলিশ খুব আস্তে আস্তে ওই লাউ গাছতলা এসে দাঁড়াইছে আলিমুদ্দিন টের পেয়ে দিছে দৌড় দৌড় দিয়ে হাগড়া বনে হাগড়া গোটা তো কাটা কাটা ওই লুঙ্গিতে বাজছে ওখানে পড়ে গেছে ওখান থেকে ধরে নিয়েছে এই হলো সেই আমলের
0: এই হলো সেই ব্রিটিশ আমলের ইংলিশ
1: তবে একটা জিনিস এবার মুভিজ দাদা কইছে যে তুই বুঝিস এবার ওই লিস্ট করতে হবে কুরবানির গোশত ভাগ করে বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় দিতে হবে না সে দায়িত্ব এবার আমার উপরে পড়েছে
0: পরোপকার নিয়ে ব্যস্ত থাকে বিশেষ করে ঈদ দুই ঈদ বিভিন্ন
1: না ভাবিছি তোমারও আমি একটা গিফট দেবো
0: গিফট না গিফট
1: এটা দেবই তোমার
3: তোমার
1: একটা কি জানি কয় না লিপস্টিক
0: তবে এই যে
1: লাল করে ফেলা
0: তবে গরুর চামড়া ছেলাতে হবে তুমি কিভাবে ছেলাবা সেই কথাটা বলো দেখি
1: চামড়া রাখার কথাটা
0: রাখার কথা এবং ছেলার কথা
1: কিভাবে তুমি ওই যে বাঁকানো এক ধরনের ছুরি আছে ওটার নখদার ছুরি ওটা দিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে সারাতে হবে প্রথমে চার পাও সারাতে হবে পায়ের ওখান থেকে সারাই আস্তে ওই বুক থেকে একেবারে দুই পিছনের পায়ের মাঝখান পর্যন্ত ছিঁড়ে দিতে হবে তারপরে সিনার এখান থেকে দুই পা ওই ছিঁড়ে দিতে হবে তারপর আস্তে আস্তে ওই ধারালো ছুরি দিয়ে সারাতে হবে যাতে
0: চামড়ায় তারপরে গোস্ত বানালে গোস্ত বানার ওই যে বর্জ্যগুলো থাকবে যেগুলো গোবর টবর বিভিন্ন ওইগুলো কি করবা
1: ওগুলো গর্তে চাপা দেবো
0: সার বানাবা
1: হ্যাঁ না গর্তে চাপা দিলি সার হবে আর এখানে সেখানে ফেলে ফেলে দিলি ওই নারী বুড়ি কুকুরে নিয়ে টানাটানি করবে এদিকে পরিবেশ নষ্ট হবে পয়সা দুর্গন্ধ ছড়াবে
0: তাহলে তোমার না শুধু সবারই খেয়াল রাখতে হবে যে যারা সিটি কর্পোরেশনের ভেতর আছে যারা পুঁতে রাখবে যাতে পরিবেশ নষ্ট না
1: জবাই করার সময় তো মবিজ দাদা কি করে বেশ একটা গর্ত করে ওইখানে গরুটা জবাই করা হয় আর জবাই করার আগে গরুটাকে কি যত্ন করে গোসল করানো হয় হ্যাঁ পরিষ্কার করা হয় তারপরে জবাই দিয়ে যাতে রক্তটা ওই গর্তের ভিতরে পড়ে বললি ওই গর্তটা মাটি দিয়ে চাপা দিতে হয় বুঝছো চামড়া রাখার সিস্টেম আছে মেলে আস্তে বসে বসে শুধু লবণ কি আগে লাগাবে নাকি ওই যে মাংস চর্বি তারপরে যে তেল তেলে কি একটা ঝিল্লি ওগুলো তা ওর দেশ যদি না ফেলানো হয় ওই জায়গাটাই পয়সা যাবে কারণ ওখানে তো লবণ যাবে না
0: লাগতে পারবে না
1: তখন চামড়ার দাম কমে যাবে
0: তারপরে এটাই করতে
1: হবে এইভাবে তার প্রথম ঘষে ঘষে ঘষে ঘষে লবণ লাগাতে হয় তারপরে আবার শুকিয়ে গেলে আবার লাগাতে হয়
0: তা এই সম্পর্কে একটা বিজ্ঞপ্তি আছে বিজ্ঞপ্তিটা আমরা শুনি
1: হ্যাঁ একটু কন
0: কৃষি তথ্য সার্ভিস খুলনার এক বিজ্ঞপ্তিতে কুরবানির পশু জবাই চামড়া ছড়ানো ও সংরক্ষণ সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে পশুকে জবাই করার পূর্বে ভালোভাবে গোসল করিয়ে নিতে হবে যাতে পশুর দেহে কোনো ময়লা না থাকে জবাই করার দুই ঘন্টা পূর্বে পশুকে প্রচুর পানি পান করাতে হবে এতে করে পশুর দেহ থেকে চামড়া ছাড়ানো সহজ হবে পশুকে জবাই করার সময় পশুর দেহে যাতে চোট না লাগে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে, তা না হলে চামড়ার গুণগত মান কমে যাবে। জবাই করার জন্য নখদার ছুরি এবং চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো ছুরি ব্যবহার করতে হবে। জবাই করার পর পশুর দেহ নিস্তেজ হয়ে গেলে পশুকে চিত করে শুয়ে দুপাশে ঠেস দিতে হবে, এতে ছুরির কাটা দাগ লাগার সম্ভাবনা থাকে না। নখদার ছুরির অগ্রভাগ দিয়ে জবাই করার স্থান থেকে গলা, সিনা ও পেটের মাঝখান দিয়ে অন্ডকোষ পর্যন্ত সোজাসুজি চামড়া ফেলে নিতে হবে। একইভাবে সামনের দুপায়ের হাঁটু থেকে সিনা পর্যন্ত চামড়া কেটে সিনার উপর দিয়ে কাটা দাগের সঙ্গে মিলিয়ে নিতে হবে। ছোট পশুকে গাছের ডালে ঝুলিয়ে চামড়া ছাড়ানো হবে, এতে চামড়া নষ্ট হবে না। ছাড়াইকৃত চামড়া যত শীঘ্রই বিক্রয় কেন্দ্রে পাঠাবার ব্যবস্থা করতে হবে। 5-6 ঘন্টার মধ্যে চামড়া বিক্রি না হলে চামড়া সংরক্ষণের পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করতে হবে। সঠিকভাবে চামড়া ছাড়ানো আমার আপনার সকলের দায়িত্ব। কুরবানির পশুর চামড়া সংরক্ষণ সহজ নিয়মাবলী। চামড়া ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। চামড়ার লেগে থাকা অতিরিক্ত গোস্ত, চর্বি এবং ঝিল্লি ভালোভাবে ছুরি দিয়ে উঠিয়ে ফেলতে হবে, তা না হলে ওই সমস্ত স্থানে লবণ প্রবেশ করবে না। চামড়ার গোস্তের পিঠ উপরের দিক রেখে মুঠি মুঠি লবণ ছড়িয়ে হাত দিয়ে ভালোভাবে ঘষে তাতে লবণ লাগাতে হবে। প্রথমবার লাগানো লবণ চুষে নিলে আরও একবার লবণ ছড়িয়ে দিতে হবে। মনে রাখা দরকার, গরুর চামড়া প্রতিটির জন্য 5-7 কেজি এবং ছাগল ভেড়ার চামড়ার প্রতিটির জন্যে 1.5-2 কেজি লবণ দরকার হয়। এছাড়া আরও বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করতে পারেন। প্রচারে কৃষি তত্ত্ব সার্ভিস খুলনা। আমরা শুনছিলাম যে বড় গাছ জমিতে লাগাতে হবে, যে জায়গায় লাগাতে হবে স্থায়িত্ব। আমার নির্ধারণ করতে হবে কি যে যেখানে আমি একটা গাছ লাগাবো ভবিষ্যতে এই গাছটা কাটা পড়বে কিনা সেই চিন্তা করেই গাছটা রোপণ করতে হবে। যেমন বেহগুনি গাছ ঘন ঘন লাগানো যায়, বেহগুনি গাছ, লম্বু গাছ, এই জাতীয় গাছ ঘন ঘন লাগাতে পারে। কিন্তু আম গাছ, কাঁঠাল গাছ অনেকদিন তো বাঁচে, আম গাছ অনেকদিন বাঁচে কিন্তু আমরা ফল পাবো, কিন্তু এই গাছটা ঘন ঘন লাগানো যাবে। আর এইগুলো আমাদের এই সামাদ ভাই বললেন যে যে গাছ লম্বা হয় এবং কাঠ হয় মানে ফার্নিচারের কাঠ, এই গাছটা এইভাবে লাগাতে হবে যে ওর সাইড যে ছোট ছোট যে কুচি ডালগুলো বেরোয় ডালগুলো কেটে
3: দিতে হবে
0: এবং এমন ভাবে কাটতে হবে যে মূল গাছের ছালে না
3: লাগে।
0: এইভাবে আমাদের লাগে ওই গাছগুলো লাগাতে হবে। যেরকম মনা ভাই তোমার জন্মের সময় যে তোমার মা লাগাইছিল, এইভাবে শুধু মনা ভাই না, এই বাংলাদেশের যত লোক আছে যদি সবাই একটা করে গাছ লাগায় তাহলে কত গাছ হবে। তার গাছের ভিতর প্রকার ভেদ আছে, ঔষধি গাছ, বনজ, ফলজ বিভিন্ন গাছ আছে।
3: আমি তো জানি যে কইছি যে সেক্রেটারি আপার সাথে প্রত্যেক বাড়ি বাড়ি যাই করছি, তোমাকে যে মাই সন্তান হইলো না তোমরা প্রত্যেকে সাইড ধরে গাছ লাগাও,
1: তারপর জন্মদিনে লাগানো যায়,
3: জন্মদিনে ওই উপহার তোমরা এটা ওটা না দিয়ে গাছ দাও। 4টি গাছ দিলাম, ওই 4টি গাছ যখন বড় হবে ওই মেয়েও বড় হবে, তুমি ওই
1: 20 টাকা হয়ে যাবে।
0: আমরা
1: তো যতদূর যাই, কারণ দেশটা তো আমার, শুধু আমার গ্রামে লাগাবো।
0: তোমারটা তোমার পরিকল্পনা বলো, কয় কিলোমিটার, 5 কিলোমিটার না
1: আমি
0: 2 কিলোমিটার
1: না আমি 3 কিলোমিটার ঠিক করেছি,
0: 3 কিলোমিটার
1: লাগাবো তাল গাছ।
0: মানে রাস্তার সাইডে যে জায়গা জায়গা আছে ওই জায়গায় এবং তাল গাছটা আমাদের পরিচর্যা করার
3: জন্য 3 কিলোমিটার লাগাবো না। আর আমি যে আঠি তোমার গুছাই দেবে না, তুমি আর 1 কিলোমিটার লাগাতে পারো।
1: আচ্ছা আচ্ছা, আঠি তুমি আর 1 কিলোমিটার বাড়াই দেবো, তোমার আর
0: 1 কিলোমিটার রাস্তার ড্রেনের উপর দিয়ে রাস্তার পাশে কোনো পরিচর্যা লাগবে না কিছু,
3: দুই সাইডে লাগাবো।
0: বিসিটা পুঁতে দিলে তাহলে রাশিটা পুঁতে দিলেই গাছ গজায় এবং হয়ে যাবে। তবে একটা দেখবা যে পরে আবার গরু টরু ছেলে
1: সে লোক আছে
0: তোমার খেয়াল করতে
2: হবে খেয়ে নাই নিশ্চিত করতে হবে যা লাগালাম সেটা যেন বেঁচে থাকে, বেঁচে থাকে, কিন্তু আমি নিশ্চিত করবো ওর গ্রোয়িংটা যেন নিশ্চিত করা, কেউ যেন
3: চাবাই
2: খেয়ে ফেলে
1: গরুতে সব গাছে
0: শুধু ফাঁকে ফাঁকে তুমি সবার জন্য সবার জন্য যখন তোমার এত জরদ ফাঁকে ফাঁকে কিছু
2: আবার গাছগুলো যখন ছোট থাকে তখন দেখা যাবে আমরা কলার গাছও লাগা যেতে পারি, সেখানে আমরা কলা ফল পাবো বা অন্যান্য ফল গাছ ছোট যেগুলো বসে আকারে ছোট হয় আমরা লাগাতেই পারি
3: বিভিন্ন পদ্ধতি।
2: এবং ফল গাছ লাগানো তো এক মাসে এই বনজ গাছের সাথেই সময় আসতেছে, তো বিভিন্ন জাতির যেমন আম কিং অফ দ্য ফ্রুট, তো আম আপনি সাত আটটা জাতের আম লাগান আপনি ছয় মাস আম খেতে পারবেন।
0: এবং
2: বাংলাদেশে এত ফলের সমাহার, অনেক ফল সারা বছর আপনার ফলের কোন অভাব
1: নাই,
2: হিমসাগর আছে, আম্রপালি
0: আছে,
2: গোপালভোগ আছে,
1: কদবেল, তাকবেল দুটি লাগানো
0: যায়,
1: ভেঙে খাই আমরা সলভ করে
0: তাকে আবার সিপেল বলে, অনেক বিভিন্ন
2: জায়গায় বিভিন্ন
0: তাহলে সবার উচিত বাংলাদেশে
2: বনজ থেকে আমরা ঔষধি যে ভেষজ
0: আমাদের উচিত এবং সবার উচিত যেন সবাই বনজ ফল
2: আর বন থেকে আমরা আসলে মধু পাই অনেক ক্ষেত্রে, যেমন আমাদের সুন্দরবন এখানে অনেক মধু পাই আমরা।
1: আরেকটা জিনিস হয় কি বলি,
0: কি
1: নিম গাছ লাগালে
2: আর
1: এই নিম গাছ থেকে আমরা জৈব
2: আমাদের এখানেও মধু চাষের সম্ভাবনা রয়েছে, অনেক মধু হয়। আমি ওইদিন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বড় মধু চাক বাচ্চা সেখান থেকে উনি 8 কেজি মধু পেয়েছে,
0: চিন্তা করো যে কত,
2: একটা চাক থেকে।
0: যাক আমরা অনেক অনেক কিছু শুনলাম, আজ আমাদের হাতে আর সময় নেই,
3: ওই যে সময় তো নেই একটা লাইন কই আমি,
0: হ্যাঁ বল,
3: বারে বারে ঘুরে ঘুরে ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ ভালোবাসতে শিখায় আমাদের হাসতে শিখায় ত্যাগের মহিমা শিখায়।
1: বাবা বাবা
0: সুন্দর কিছু শুনলাম, আজ আমরা শুনলাম বনজ চারা উৎপাদন রোপণের জন্য জায়গা নির্বাচন গর্ত তৈরি ও পরিচর্যা আলোচনা করলেন কৃষিবিদ জনাব মোহাম্মদ আব্দুল সামাদ, অতিরিক্ত উপপরিচালক DU খুলনা। আজ আর আমাদের হাতে সময় নেই, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।
3: চলো চলো।

0: চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, সম্পাদনায় মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
0: বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয় সঙ্গে চলে। আল কুরআন সূরা ফুরকান আয়াত 63। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণার ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। বাইহাকি। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফাহ করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। তাবারানি। কারো ঘরে প্রবেশ করার অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িও না, হতে পারে ঘরের ভেতর দৃষ্টি পড়ে যাবে। বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেওয়া হয় তবে প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। তাবারানি। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে নিজে ওই জায়গায় বসে পড়বে। বুখারি। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। মুসলিম। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রথমে ইংরেজি সংবাদ এবং এর পরপরই বাণিজ্যিক সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Asim Rafiqul Islam. The Holy Eid al-Adha, the biggest religious festival of the Muslims, will be celebrated tomorrow across the country with due solemnity and religious fervor. Meanwhile, President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rahman, in separate messages, have greeted the countrymen on the occasion of Holy Eid al-Adha. With only one day left for Holy Eid al-Adha, last-minute buying and selling is taking place in the sacrificial animal markets across the country, including the capital. The markets are bustling with buyers and cattle traders, with each party bargaining price of sacrificial animal. Meanwhile, law enforcement agencies have taken steps to prevent counterfeit money in every animal market in the capital. Meanwhile, shopping has geared up in the country's spice market, focusing on the Holy Eid al-Adha. Sales of cumin, cardamom, cinnamon, cloves, peppercorns, dried chilies and coriander have increased several items. In addition, the capital's current bazaar, Kaptan Bazaar and Noya Bazaar, are now busy with selling of equipment necessary for sacrificing animals. The demand for butchers has also increased. Meanwhile, about 16,000 workers have been kept ready to remove the waste of sacrificial animals in the Dhaka North City Corporation area. In addition, the Dhaka South City Corporation has set a time limit of 8 hours to remove the waste of sacrificial animals. The organization has prepared about 13,500 workers for this. Thousands of people are leaving the capital for their village homes ahead of Eid al-Adha. Trains are seen departing on schedule from Kamalapur railway station amid heightened security and passenger management measures. Besides, bus and launch terminals are also seen busy with homebound people. 6 newborns have died at Ardeen Medical College Hospital in the capital's Mogbazar area today. Director General of the Directorate General of Health Services, Professor Dr. Prabhat Chandra Bishwas, told reporters that a high-level committee has been formed to investigate the deaths of the 6 newborns. The committee has been asked to submit its report within the next 72 hours, and the government will take a strict action based on its findings. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakwat Hussain has paid a surprise visit to Pakundia Upazila Health Complex in Kishorganj today to observe health care services at the grassroots levels. He inspected the emergency department, male and female wards, and the hospital kitchen. He also spoke to admitted patients and inquired about the quality of treatment and food being served at the hospital. Later, briefing journalists, Health and Family Welfare Minister said government is conducting an announced visit under the Prime Minister's directive to assess the real situation of healthcare services and the behavior of doctors and staff at the root level. He said everyone concerned must work together to improve service quality and restore discipline in hospitals. At least 31 people have been killed in an intensive wave of Israeli strikes across southern and eastern Lebanon. Israeli military said it hit more than 100 Hezbollah infrastructure sites and fighters in what was one of the heaviest nights of bombardment since a U.S. brokered ceasefire began in mid-April. Earlier speaking at a security cabinet meeting, Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel was deepening our operation in Lebanon. Heat wave is sweeping across parts of the Western Europe, breaking long-standing temperature records and causing several deaths. In the United Kingdom, temperature crossed 35 degrees Celsius yesterday. France has also been hit by extreme heat and temperature reaching up to 36 degrees Celsius in the southwest. Experts say such extreme and unpredictable weather events are becoming more common due to climate change. Finally, weather and focus valley till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar, Banerjee Shangbad Porchi, Abdul Mannan. ঈদের আর মাত্র একদিন বাকি থাকতে রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচা কেনা জমে উঠেছে। গরু ব্যবসায়ীদের হাঁকঢাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। এদিকে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজারগুলোতে জমে উঠেছে কেনাকাটা। জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনামরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি অনেক কয়েকগুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। কারওয়ান বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়াবাজারে বিক্রি হচ্ছে দাও ও বটি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ও ব্যবস্থা ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মেরানা মাহরুখ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব তথ্য জানান। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময় বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১ জুন থেকে পুনরায় স্থলবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এছাড়া আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন সহ সকল পক্ষকে জানানো হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায় ৩১ মে থেকে ২রা জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিকভাবে চালু রয়েছে। ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের যাতায়াত সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোবাইল সংযোগ খাতে সংস্কার আনা গেলে বাংলাদেশ আরও দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে এবং ২০৩৪ সাল নাগাদ সরকারের বার্ষিক রাজস্ব আয় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত প্রায় ২০০ কোটি মার্কিন ডলার বৃদ্ধি পাবে। ইউরোপ ভিত্তিক গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার ইকোনমিক্স লিমিটেডের চলতি বছরের মে মাসে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় মোবাইল খাতে প্রস্তাবিত কর সংস্কারের ফলে ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, মোবাইল ব্যবহার বৃদ্ধি এবং সারাদেশে ডেটা ব্যবহারের

0: 6% থেকে বেড়ে 7.2% উন্নীত হবে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25, ক্রয় 122.20, ইউরো বিক্রয় 144.45, ক্রয় 141.78। পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.23, ক্রয় 164.08। সৌদি রিয়াল বিক্রয় 33.07, ক্রয় 32.40। কুয়েতি দিনার বিক্রয় 403.80, ক্রয় 396.25। সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.81, ক্রয় 94.96। এবং থাইবাত বিক্রয় 3.79, ক্রয় 3.72। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজন মেলায় এবার রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। প্রথম গানটির কথা সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন ফয়সাল আহমেদ, কণ্ঠ দিয়েছেন ঐদ্রি ভৌমিক।

শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। এবারে রয়েছে পৃথিবীর এখানে আছে এই গানটি। গেয়েছেন শিল্পী অপু আমান, কথা লিখেছেন রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন আলাউদ্দিন বাবুল।

শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। এবারে রয়েছে কতটা পথ পেরিয়ে এই গানটি। শিল্পী জুলি শর্মিলি, গানের কথা সাজিয়েছেন ফরিদা ফারহানা, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। সুরের মেলার এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন মিরাজুল জান্নাত সোনিয়া। গানটির কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন মোহাম্মদ শাহনুর আলম রেজা।

0: সুরের মেলার এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন সম্রাট আহমেদ, গানটির কথা লিখেছেন মোহাম্মদ হাবিবুল্লাহ এবং সুর করেছেন তাজু আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা।

0: Hello, dear listener. Welcome to our English learning program, Let's Speak English. Here I am, your presenter, Aisha Siddiqua, who would like to make a conversation session with two friends who will meet for the first time and will make an introduction with each other. Today I am joined by two wonderful guests who will be sharing their personal information using some simple sentence that will help you to make an English conversation with anyone. First we have Sumaina Mahnida Rahman, and alongside her, another guest, Yasmin Mukta. Thank you, Sumaina and Mukta, for joining our today's program. Today, we'll learn how to introduce ourselves and talk about personal information such as name, hometown, studies, work, and hobbies. Our friends Sumaina and Mukta will show us how to do it politely and correctly. Listen carefully and repeat after them if you can. So, at the first meeting, they will converse with each other.
1: Hello, I think we haven't met before. My name is Mukta.
2: Hello, Mukta. Nice to meet you. I'm Sumaina.
1: Nice to meet you too, Sumaina.
0: Okay, so at the first meeting, this is how we start a self-introduction. Hello, my name is, and reply with nice to meet you. So amra hocche prothom jokhon karor sathe dekha hoy, ekjon stranger or oporichito karor sathe, তখন আমরা ফার্স্ট অফ অল তার সাথে হ্যালো বলে তার সাথে স্টার্ট করতে পারি, অথবা হচ্ছে আমরা গ্রিটিংস হিসেবে গুড মর্নিং বলতে পারি, অথবা হচ্ছে আসসালামু আলাইকুম বলতে পারি, এবং তার নাম দিয়ে সে হচ্ছে শুরু করতে পারে, এবং অপর সাইড থেকে আরেকজন বলতে পারে নাইস টু মিট ইউ। দেন দে উইল টকিং অ্যাবাউট দেয়ার হোম টাউন্স।
1: জুমাইনা, ওয়ার আর ইউ ফ্রম?
2: আই এম ফ্রম রাজশাহী। ইটস আ বিউটিফুল সিটি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পদ্মা রিভার। And you?
1: I'm from Chattogram. It's a busy port city.
2: Oh, I have heard a lot about Chattogram.
0: Okay, notice the sentences. I am from Rajshahi. অর্থাৎ আমি হচ্ছে রাজশাহী থেকে এসেছি, অ্যান্ড আই এম ফ্রম চট্টগ্রাম, সো আমি চট্টগ্রাম থেকে এসেছি। অর্থাৎ তাদের হোম টাউন গুলো যখন ডিসক্রাইব করছে তখন এইভাবে বলতে পারে সে কোথা থেকে এসেছে, যে আই এম ফ্রম রাজশাহী অর আই এম ফ্রম চট্টগ্রাম। সো উই ইউজ দ্য ভার্ব টু বি এম ইজ আর টু টক অ্যাবাউট where we are from, অর্থাৎ এখানে am is are এই ভার্বগুলো হচ্ছে ইউজ করা হয়েছে যে সে কোথা থেকে এসেছে সেই ক্ষেত্রে। দেন আমরা হচ্ছে আমাদের কনভারসেশনের এই পর্যায়ে আমরা দেখব যে দে উইল টকিং অ্যাবাউট স্টাডিজ।
2: মুক্তা, আর ইউ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক?
1: অ্যাকচুয়ালি আই এম আ স্টুডেন্ট, আই স্টাডি অ্যাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ। হোয়াট অ্যাবাউট ইউ?
2: I've just started working as a software engineer at a private company in Dhaka.
1: That sounds interesting.
0: Okay. Here Mukta says, I'm a student or I study at the Jahangirnagar University. So, this structure is useful for all students. So, কোন একজন স্টুডেন্ট যখন হচ্ছে সে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আছে সেটা বোঝাতে চাইলে সে এরকম বলতে পারে যে আমার স্টুডেন্ট, অথবা সে বলতে পারে আই স্টাডি অ্যাট দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটির নাম বলতে পারে। ঠিক একইভাবে যখন হচ্ছে কোন একটা জব সম্পর্কে বলতে যাবে, অর্থাৎ তার প্যাটার্নটা, জবের প্যাটার্ন কি বা কোন কোম্পানিতে কাজ করছে, সেক্ষেত্রে যেটা সুমাইনা বলল, সে বলল আই হ্যাভ জাস্ট স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে, অ্যাজ আ ডক্টর হতে পারে, অ্যাজ আ কাস্টম অফিসার হতে পারে। সো যে কোনো কিছুই আমরা হচ্ছে জব বোঝানোর জন্য আমরা এইভাবে শুরু করতে পারি, আই হ্যাভ জাস্ট স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ, তারপর হচ্ছে তার যে ডেজিগনেশনটা আছে সেই ডেজিগনেশনটা সে বলতে পারে। নাও দে উইল টকিং অ্যাবাউট দেয়ার হবিজ।
1: সো হোয়াট ডু ইউ ডু লাইক সো What do you like to do in your free time?
2: I enjoy reading books and playing football. How about you?
1: I love gardening and listening to music.
2: That's great.
0: Okay, so খুব অল্প কথায় তারা হচ্ছে তাদের হবিজ সম্পর্কে বলছিল, অর্থাৎ একজন হচ্ছে ফুটবল খেলতে পছন্দ করে আর একজন হচ্ছে গার্ডেনিং করতে পছন্দ করে। সো টু টক অ্যাবাউট হবিজ উই ইউজ ভার্ব লাইক, লাভ, এনজয়। সো এখানে এক্সাম্পল হিসেবে বলেছে আই লাইক ড্রয়িং, অথবা বলতে পারি আই এনজয় প্লেয়িং ক্রিকেট, অথবা আমরা বলতে পারি আই লাভ কুকিং। অর্থাৎ আমাদের যখন যে পছন্দটা বা যে হবি আছে সেই হবিগুলো আমরা লাইক, এনজয় আর লাভ এই শব্দগুলো ইউজ করে আমরা খুব সিম্পল সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। সো নাও লেটস রিভিউ সাম গ্রামার পয়েন্টস ফ্রম টুডেজ কনভারসেশন। When we start to introduce ourselves or yourself, then first of all you have to tell your name. যেমন এখানে ওরা বলেছে মাই নেম ইজ সুমাইনা, অন দ্য আদার সাইড মুক্তা বলেছে আই এম মুক্তা। সো এক্ষেত্রে আমরা কখনোই বলব না মাই সেলফ জুমাইনা, বিকজ এই ধরনের সেন্টেন্স হচ্ছে এটা ইনকারেক্টলি আমরা হচ্ছে এক্সপ্রেস করছি। সো মাই সেলফ জুমাইনা না বলে আমরা বলতে পারি মাই নেম ইজ জুমাইনা, অথবা আমরা বলতে পারি আই এম মুক্তা। ঠিক একইভাবে আমরা যখন হচ্ছে হোম টাউন সম্পর্কে বলব কারো কাছে, তখন আমরা বলতে পারি যেমন এখানে ওরা কনভার্সেশনে বলেছে আই এম ফ্রম রাজশাহী অর আই এম ফ্রম চট্টগ্রাম। আমরা সবসময় বলার চেষ্টা করব যে আমাদের যে হোম টাউনটা আছে অর্থাৎ তার আগে একটা ফ্রম ইউজ করব, অর্থাৎ এখানে সাবজেক্ট বসবে, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এম বসেছে সাবজেক্ট অনুসারে, এবং ফ্রম অর্থাৎ কোথা থেকে এসেছে সেই জায়গাটার নাম আমরা ডিসক্রাইব করব। এরপর হচ্ছে আমরা তাদের স্টাডিজ বা জব সম্পর্কে বলেছি, যেটা হচ্ছে স্টুডেন্ট হলে আই এম আ স্টুডেন্ট, অথবা হচ্ছে আই স্টাডি অ্যাট দ্য নেম অব দ্য ইনস্টিটিউট অর্থাৎ অ্যাট দ্য নেম অব দ্য ইউনিভার্সিটি অর স্কুল অর কলেজ। অর জব হিসেবে যদি আমি বলি যে ওয়ার্কার হিসেবে আই এম অ্যাজ আ টিচার অর আই ওয়ার্ক অ্যাজ আ টিচার অর আই ওয়ার্ক অ্যাজ আ ব্যাংকার। সো এই শব্দগুলো আমরা হচ্ছে যে কোনো আমাদের স্টাডি বা জব পারপাসে ইউজ করতে পারি। নর্মালি আমরা হচ্ছে হবিস এর ক্ষেত্রে হচ্ছে লাইক লাভ এনজয় ইউজ করে থাকি, এবং এই লাইক লাভ এনজয়ের সাথে যখন হচ্ছে আমরা আইএনজি যোগ করে থাকি তাহলে সেক্ষেত্রে সেটা জেরান্ড বা নাউন হিসেবে ইউজ করা হয়। সো যেমন এখানে ওরা সেন্টেন্সে বলেছে ওদের হবি সম্পর্কে একজন যেরকম বলেছে যে ওদের ফুটবল বা সুইমিং যদি হবি থাকে অথবা বাস্কেটবল যদি হবি থাকে তাহলে সেক্ষেত্রে ওরা বলতে পারে যে আই লাইক সুইমিং, অর্থাৎ সুইম হচ্ছে ভার্ব ছিল এটার সাথে আইএনজি যোগ হয়ে সুইমিং করে এখানে হচ্ছে আমরা এটাকে নাউন হিসেবে এক্সপ্রেস করেছি। ঠিক একইভাবে তার কারো যদি হচ্ছে কোনো বই পড়তে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে সে কি বলতে পারে জুমাইনা?
2: সেক্ষেত্রে সে বলতে পারে আই এনজয় রিডিং,
0: আই এনজয় রিডিং অর্থাৎ আমি বই পড়তে পছন্দ করি। ঠিক একইভাবে কেউ যদি হচ্ছে ট্রাভেল করতে পছন্দ করে সেক্ষেত্রে মুক্তা কি হতে পারে?
2: আই এনজয় ট্রাভেলিং
0: অর্থাৎ ট্রাভেল হচ্ছে ভার্ব বা এটার সাথে আইএনজি যোগ করে বলতে পারি আই এনজয় ট্রাভেলিং। সো আমরা কনভার্সেশনে যখন নতুন কারোর সাথে পরিচয় হবে তখন আমরা নর্মালি হচ্ছে খুব পোলাইট এক্সপ্রেশন দেখাই। সো পোলাইট এক্সপ্রেশন দেখালে অর্থাৎ কারোর সাথে যখন আমরা ইন্ট্রোডিউস করব তখন হচ্ছে রিপ্লাই হিসেবে আমরা কি কি ধরনের পোলাইট এক্সপ্রেশন বলতে পারি জুমাইনা?
2: আমরা যেসব পোলাইট এক্সপ্রেশনগুলো ইউজ করে থাকি সেগুলো হল নাইস টু মিট ইউ অথবা ইটস গ্রেট টু নো অ্যাবাউট ইউ।
0: ওকে, সো নাইস টু মিট ইউ অথবা ইটস গ্রেট টু নো অ্যাবাউট ইউ অর্থাৎ কারোর সাথে পরিচিত হওয়ার পর যে খুশি হওয়া বা ভালো লাগা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সো ইটস নাইস টু মিট ইউ, অথবা বলতে পারি ইটস গ্রেট টু নো অ্যাবাউট ইউ অর্থাৎ আপনার সম্পর্কে জেনে আমার খুব ভালো লাগলো। সো জুমাইনা, আমরা এন্ড অফ দ্য টাইম আমরা দেখলাম যে জুমাইনা যে কনভার্সেশনে বলছে যে মুক্তা আই রিয়েলি এনজয় টকিং উইথ ইউ, নাও আই নো ইউর হোম টাউন স্টাডিজ অ্যান্ড হবিজ। সো এই মুক্তা এবং জুমাইনা লাস্ট কনভার্সেশন যখন দুজনের মধ্যে হল দুইটা সেন্টেন্স দিয়ে কিভাবে তারা শেষ করতে পারে প্রথমে আমরা জুমাইনার মুখ থেকে শুনব, দেন মুক্তার মুখ থেকে শুনব।
2: মুক্তা আই রিয়েলি এনজয় টকিং উইথ ইউ, নাও আই নো ইউর হোম টাউন স্টাডিজ অ্যান্ড হবিজ।
1: Same here, Zumaina. Meeting new friends and introducing ourselves is always fun.
0: Okay, dear listener, that's all for today's episode. Practice introducing yourself with your friends and classmates. Remember, speaking confidently about yourself is the first step to good communication in English. Thank you for listening to Let's Speak in English. See you next time. Thank you and goodbye from Aisha Siddiqa.

0: প্রশিক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন খাল খননের গান। সমবেত কণ্ঠে এই গানটির কথা লিখেছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: খাল খননের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান রন্টি দাসের কণ্ঠে। গানটির কথা লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: দেশের গান শুনলেন রন্টি দাসের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নাটক জীবন কাঠি।
3: আমি পাগল হব, পাগল নেব, যাব পাগলের দেশে।
4: আমি কেমনে ঘর করবেন খোদা।
2: শুনবেন ঈদ উল আজহার দিন রাত ১০টায়। রচনা শেখ মোহাম্মদ মুস্তাগিসুর রহমান, প্রযোজনা এডিএম মাহবুবুর রহমান।
5: আমার মেলা দিনের স্বাদ বুঝলি ইরাম, ছোটখাটো একটা বাগান কর।
6: তা করেন না কে, আপনার তো জমি জমার।
2: নাটকটিতে অভিনয় করেছেন জহুরুল ইসলাম, নাহিদা শারমিন, মোহাম্মদ শাহজাদা সম্রাট, এ কে এম আমিনুল হক আমিন, সুফিয়া মাওলা ছবি সহ আরো অনেকে।
4: তুমি শহরে যাইয়ে কাজ করে বন্ধুকে টাকা জোগাড় করে তবেই ফিরবে।
2: প্রচারিত হবে বাংলাদেশ বেতার ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ এবং FM ১০৬ মেগাহার্টজে। একই সঙ্গে শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নাটকটি শোনার আমন্ত্রণ রইল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। ছোট বন্ধুরা, আয়োজন মেলে এবার রয়েছে আধুনিক গান। শুনবেন পুলক অধিকারের কণ্ঠে। প্রথম গানটির কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন রিপন খান।

শুনছেন আধুনিক গান পুলক অধিকারের কণ্ঠে। এবারের গানটির কথা সাজিয়েছেন প্রজিৎ ঘোষ, সুর করেছেন সম খায়রুল ইসলাম।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন পুলক অধিকারীর কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসন্ন পবিত্র ঈদ উল আজহায় নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য সম্মানিত জনসাধারণের প্রতি অনুরোধ,
0: যারা ঢাকার বাইরে যাবেন তারা সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করবেন, যাতে শেষ মুহূর্তের ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের মারাত্মক ভিড় এড়িয়ে নির্বিঘ্নে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।
1: ভ্রমণের সময় দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না, চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন।
0: নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারে চলাচল করবেন না। ট্রেন, লঞ্চ, বাসের ছাদে কিংবা ট্রাকে ভ্রমণ করবেন না। ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন।
1: রেল স্টেশনে, বাস ও লঞ্চ টার্মিনালে, যাত্রাপথে পাশের যাত্রী বা অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে খাবার সামগ্রী ও পানীয় গ্রহণ করবেন না।
0: কোন ব্যক্তিকে অজ্ঞান পার্টি, প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে সাথে সাথে নিকটস্থ পুলিশকে জানান।
1: ট্রাক, লঞ্চ, ট্রলার ইত্যাদি পরিবহনে অতিরিক্ত পশু বোঝাই করবেন না।
0: পশুর হাটে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। অর্থ লেনদেনের সময় কোনো নোট জাল সন্দেহ হলে নিকটস্থ পুলিশের সহায়তা নিন।
1: পশুর হাটে কেউ অতিরিক্ত হাসিল অথবা চাঁদা দাবি করলে নিকটস্থ পুলিশকে জানান।
0: পশুর চামড়া পাচারের বিষয়ে সতর্ক থাকুন। কাউকে চামড়া পাচারকারী সন্দেহ হলে স্থানীয় পুলিশকে অবহিত করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি বিদিতা রহমান। যথাযথ উৎসব উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আগামীকাল সারাদেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসাল্লামকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহ তার আনুগত্য ও ত্যাগের এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইহিসাল্লামের পরিবর্তে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনার স্মরণে ইসলামে কোরবানির বিধান চালু হয়। বিধায় ঈদ উল আজহা কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল সকালে মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদ উল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিবরা খুতবায় কোরবানির তাৎপর্য ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরবেন। ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক প্রধান এই ঈদের নামাজ পরিচালনা করবেন। জাতীয় ঈদগাহে এবার ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫,০০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় ৩,৫০০ নারী মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ময়দানে নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। নামাজ শেষে দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে। ঈদগাহে নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম আজ জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মুসলি উদ্দিন আহমদ। পরে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আগ্রহী মুসল্লিদের নিরাপত্তার বিধান মেনে চলতে আহ্বান জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম বলেন, বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে মুসল্লিদের যেন কোন অসুবিধা না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপি কমিশনার জানান, ঈদ উল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে ৪-৬ স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থার মধ্যে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও এখন ঘরমুখো মানুষের ভিড়। এদিকে রাজধানীর মহাকালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সবকিছু মিলিয়ে এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা ভালো হয়েছে। বাসের টিকিট বিক্রি কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, টিকিটে কালো বাজারি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ সময় মন্ত্রী যাত্রীদের সঙ্গেও কথা বলেন। সৌদি আরবে আজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। এদিকে পবিত্র হজ পালনের অংশ হিসেবে হাজিরা এখন মিনায় অবস্থান করছেন। সেখানে মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় তাঁরা পশু কোরবানি দিচ্ছেন। এরপর বড় জামারায় কঙ্কর নিক্ষেপ শেষে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। রাজধানীর মগবাজারে আটদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬টি শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পরে স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা প্রভাত চন্দ্র বিশ্বাস আটদিন হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি জটিলতা বা ভেন্টিলেশন সমস্যার কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। সবশেষে আবহাওয়া, আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজুয়া আব্দুর রাজাক। The Holi Eid ul-Adha, the second biggest religious festival of the Muslims, will be celebrated across the country, including Khulna, tomorrow with great enthusiasm and religious fervor. The Eid ul-Adha is celebrated on the 10th of Zilhijj. About 4,000 years ago, Prophet Hazrat Ibrahim alayhi salam offered to sacrifice his beloved son Hazrat Ismail alayhi salam, who willingly submitted to the will of his father to please Allah. But the Almighty, in His benign mercy, spared Ismail alayhi salam and instead sent a ram to be sacrificed. President Muhammad Shahabuddin and Prime Minister Tariq Rahman, in separate messages, greeted the countrymen and the Muslim Ummah to the occasion. The government has drawn up elaborate programs to celebrate the Eid festival in a befitting manner. The national flag will be drawn atop government, non-government, autonomous and private buildings to mark the festival. The important roads and road islands and circuit house Maidan will be decorated with the national flags and banners inscribed with Eid Mubarak in Bangla and Arabic. Improved diets will be served at all government hospitals, prisons, government children's homes and orphanages, social disability centers, shelters, safe homes, vagrant welfare centers and destitute centers. Bangladesh Betar Khulna will air special programs, while local dailies have already published special supplements on the occasion. Meanwhile, all preparations are now completed to hold Eid Jamaz at different mosques and open a space in Khulna Division. In Khulna City, the main Eid Jamaat will be held at Circuit House Maidan at 7 a.m. In case of adverse weather, the main Eid Jamaat will be held at Town Jamia Mosque at 7 a.m. Second and third Eid Jamaats will be held at the same place at 8 and 9 a.m. consecutively. Besides, other Jamaats will take place at District Model Mosque, Baitul Nur Jami Mosque, Dak Bangla Jami Mosque, Baitul Aman Jami Mosque, Darus Salam Jami Mosque, Islamabad Idgah Maidan, Nirala Idgah Maidan, Khulna Aliya Madrasa Maidan, PTI Jami Mosque, KDA Nirala Jami Mosque, Siddiqiya Jami Mosque, Talimul Millat Madrasa Maidan, Darul Ulum Madrasa Maidan, Inter District Bus Terminal Mosque, Metropolitan Police Line Maidan, Shipyard Jami Mosque, Rupsha Jami Mosque, Chanmari Jami Mosque, Sheikh Para Jami Mosque, Makki Mosque, Khalishpur Crescent Jute Mills Field, Khulna University Central Mosque, Kuwait Central Mosque, VL College Maidan, Nuapara Betar Mosque and Dolatpur Railway Idgah Maidan. In Bagerhat, the main Eid Jamaat will take place at Shat Gumbuz Jami Mosque at 7 a.m. In Shatkhira, the main Eid Jamaat will be held at Central Idgah Maidan at 7 a.m. Another Eid congregation of Ahle Hadith will take place at the Shohid Abdul Razak Park. In Joshur, the main Eid Jamaat will be held at Central Idgah Maidan at 7:30 a.m. In Jinaidah, the main Eid Jamaat will take place at Wazir Ali Central Idgah Maidan at 7 a.m. In Magura, the main Eid Jamaat will take place at Numani Idgah Maidan at 7:30 a.m. In Kushtia, the main Eid Jamaat will take place at Central Idgah Maidan at 7:30 a.m. In Chuadanga, the main Eid Jamaat will be held at Chanmari Idgah ground of the town at 7:30 a.m. In Mehirpur, the main Eid Jamaat congregation

0: Security measures have been strengthened for maintaining law and order situation in Khulna City and outside of the city. Khulna City Corporation has selected 140 spots for slaughtering sacrificial animals. Khulna City Corporation has taken initiative to remove sacrificial animals waste and clean the city from 2 p.m. to 10 p.m. Different food items were distributed among 200 poor and distressed families at a non-government office premises of Ghop Beltola area in Joshua Town today on the occasion of Holi Idul Adha. Eid items included pulao rice, sugar, shemai and spices. The executive director of the institution distributed these as chief guest. The concentrated officials and local elite were present at that time. A non-government organization arranged it. Meanwhile, different Eid items were distributed among 200 low-income peoples at the district Jamaat Islam office premises of Muhammadpur Upazila in Meherpur today on the occasion. The Amir of district Jamaat Islami distributed these items as chief guest. The local elites and apartheid leaders and workers were present on the occasion. Each person was given 1 kilogram of rice, 1/2 kilogram of sugar, a packet of shimai, noodles and raisins. The Upazila Jamaat Islami organized it. Besides, different Eid items were distributed among 1,500 poor and distressed peoples at the different wards of Bharat Purushabha of Benapol in Joshua today on the occasion of Holi Idul Adha. Eid items included rice, pulse, sugar, shemai and spices and edible oil. A large number of party leaders and workers were present at that time. Benapol Municipality BNP distributed pulses and Eid gifts to pray for the eternal peace of the souls of BNP founder, martyred President Jiaur Rahman and former Prime Minister Begum Khaleda Jia. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to west quality wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি, পরিচালনা করছেন প্রফেসর ইকবাল হোসেন।
2: চলো ইংরেজি শিখি অনুষ্ঠান থেকে সুপ্রিয় শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো কমন মিস্টেক্স ইন ইংলিশ, ইংরেজি ভাষায় যে সাধারণ ভুল ত্রুটি। শ্রোতা বন্ধুরা, এই ইংরেজি ভাষা শেখা আমাদের দেশে একেবারে প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি উচ্চ শিক্ষা পর্যায়ে ইংরেজি শেখানো হচ্ছে। কিন্তু এরপরেও আমরা দেখি যে শিক্ষার্থীরা অনেক গ্রামাটিক্যাল মিস্টেক্স করে। তো কীভাবে এই ত্রুটিগুলো, ভুলগুলো শুধরানো যায়, মূলত আজকে আমাদের সেই প্রচেষ্টা যে কোথায় কোথায় সেই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো হয়, কিভাবে সেই মিস্টেকগুলো আমরা দূর করতে পারি, তো আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা হলো সেটা হচ্ছে যে একটা ইনকারেক্ট সেন্টেন্স বলা হবে এবং সেই ইনকারেক্ট সেন্টেন্সটা কিভাবে কারেক্ট করা যায়, কোথায় ভুল আছে, সেই ভুল কি জাতীয় ভুল, আমরা মূলত সে জাতীয় ব্যাখ্যা বিশ্লেষণে যাব। প্রথম যে সেন্টেন্সটি সেটি হলো হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস। এই যে সেন্টেন্সটি বললাম যে হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস, এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স। তো সে আমার দাবির সাথে একমত হলো। তো এখানে মনে রাখতে হবে যে অ্যাগ্রিড পরে এই যে উইথ ব্যবহার করলাম, এটা কিন্তু উইথ না, অ্যাগ্রিড পরে টু হবে। হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস, এখানে লক্ষণীয় যে অ্যাগ্রির পরে, হ্যাঁ উইথ হতে পারে কখন, যখন পারসন থাকবে, যেমন হি অ্যাগ্রিড উইথ মি, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস, এটি একটি ভুল সেন্টেন্স। সে আমার দাবির সাথে একমত হলো, সেই ক্ষেত্রে আমরা বলবো হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস। তাহলে ব্যক্তি হলে অ্যাগ্রিড টু মি, অ্যাগ্রিড টু হিম, এই জাতীয় হবে। কিন্তু আর যদি কোনো কিছুর সাথে আমরা অন্য কিছুর সাথে আমরা অ্যাগ্রি করি, সেক্ষেত্রে অ্যাগ্রি টু।

0: হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস। তাহলে সে যে হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস না, সঠিক সেন্টেন্সটা হলো হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস। পরের সেন্টেন্সটি আছে আই বট দি শার্ট উইথ টাকা 500, আই বট দি শার্ট উইথ টাকা 500, 500 টাকায় আমি শার্টটি কিনলাম। এখানেও একটি ভুল আছে, সেটা একটি প্রিপোজিশনের ভুল, আগেরটিও প্রিপোজিশনের ভুল ছিল, এটিও প্রিপোজিশনের ভুল। তো সঠিকটা হলো আই বট দি শার্ট ফর টাকা 500, আই বট দি শার্ট ফর টাকা 500। তাহলে উইথ টাকা 500 এটি ভুল, সঠিকটা হলো ফর টাকা 500। আমি আবার বলছি আই বট দি শার্ট উইথ টাকা 500, এটি একটি ভুল সেন্টেন্স, ভুল বাক্য। সঠিক বাক্য হলো আই বট দি শার্ট ফর টাকা 500, এটি প্রিপোজিশনের ভুল। তো এই যে প্রিপোজিশনের ভুল, এটা তো একটি খুব গুরুত্বপূর্ণ একটি ভুল, কারণ অনেক সময় এই ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। সে কারণে আমি শ্রোতা বন্ধুদেরকে বলবো, ইংরেজি ভাষা শিক্ষার্থীদের বন্ধুদেরকে বলবো, যে আপনারা এই প্রিপোজিশনগুলো খুব মনোযোগ দিয়ে শিখবেন, প্রয়োজনে আপনাদের পাশে খাতা কলম রাখবেন এবং এগুলো লিখে রাখবেন। তাহলে আশা করা যায় যে এই ভুলগুলি আর হয়তো হবে না। পরের সেন্টেন্সটি হলো হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন, হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন, ফোনে তুমি কার সাথে কথা বলছো, ফোনে তুমি কার সাথে কথা বলছো, হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন। তো এখানেও একটি ভুল আছে, সেটাও প্রিপোজিশনের ভুল, হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন, ফোনে, এখানে অ্যাকচুয়ালি সঠিকটা হলো হু আর ইউ টকিং টু অন দ্য ফোন, ইন দ্য ফোন না, এখানে প্রিপোজিশনের একটি ভুল হয়েছে। তাহলে আমরা যখন ফোনে কথা বলার বিষয়টি আসে তখন অন দি ফোন হবে, হি ইজ টকিং অন দ্য ফোন, দে আর টকিং অন দ্য ফোন, ফোনে কথা বলছে, তাহলে ইন দ্য ফোন না, সঠিকটা হলো অন দ্য ফোন। এই ভুলটি আশা করি শ্রোতামদের আপনারা করবেন না। পরের সেন্টেন্সটি হলো দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং অব দ্য ওয়ার্ল্ড, এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবন, দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং অব দি ওয়ার্ল্ড, এটা একটি ভুল সেন্টেন্স। আমরা এই যে অব দি ওয়ার্ল্ড বলি এটা ভুল, এটা ভুল, সঠিকটা হলে ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এই কোনো সেন্টেন্সে যখন আমরা পৃথিবী মানে বুঝি যে পৃথিবীর মধ্যে বোঝাতে, আমরা কিন্তু অব দি ওয়ার্ল্ড বলবো না, ইন দ্য ওয়ার্ল্ড বলবো। This is the tallest building of the world. আর সঠিকটা হলো দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। পরের সেন্টেন্সটি হলো হি গোস টু স্কুল বাই ফুট, সে পায়ে হেঁটে স্কুলে যায়, হি গোস টু স্কুল বাই ফুট, তাহলে সে পায়ে হেঁটে যাওয়া কিন্তু বাই ফুট না, অন ফুট। আমরা এটা মনে রাখতে হবে যে এই প্রিপোজিশনগুলো কিন্তু মনে রাখার বিষয়, যে এখানে পায়ে হেঁটে যায়, পায়ে হেঁটে যাওয়া হলো অন ফুট, বাই ফুট না, এটে মনে রাখতে হবে, অন ফুট। আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম সানডে, আরিফ সানডে থেকে অনুপস্থিত, রবিবার থেকে অনুপস্থিত, আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম সানডে, রবিবার থেকে অনুপস্থিত। তো আমরা যখন এই যে সময়ের ক্ষেত্রে যখন হইতে বোঝাবে, শ্রোতা বন্ধুরা, সময়ের ক্ষেত্রে যখন হইতে বোঝাবে তখন কিন্তু ফ্রম হবে না, তখন হবে সিন্স। সময়ের ক্ষেত্রে হইতে বোঝালে সিন্স হবে, এক জায়গায় হইতে আরেক জায়গায়, সেটা এক ব্যক্তিতে ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, এক বস্তু থেকে আরেক বস্তু, সেটা ফ্রম হতে পারে, কিন্তু সময় এর ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব না, আমরা সিন্স ব্যবহার করব। তো তাহলে সঠিক সেন্টেন্সটা হলো আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম সানডে না, আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স সানডে, সূর্য রবিবার থেকে, এই যে রবিবার থেকে বোঝাতে আমরা সিন্স ব্যবহার করব। তাহলে সময় এর ক্ষেত্রে হইতে বোঝাতে আমরা ফ্রম না, সিন্স ব্যবহার করব। পরের সেন্টেন্সটি হলো শি ওয়াজ ম্যারিড উইথ এ ডক্টর, তাকে বিয়ে দেওয়া হয়েছিল একজন ডাক্তারের সাথে, শি ওয়াজ ম্যারিড উইথ এ ডক্টর। তো এখানেও প্রিপোজিশন ভুল, উইথ না, হি ওয়াজ ম্যারিড টু এ ডক্টর। তো তাহলে এটা মনে রাখতে হবে যে ম্যারির পরে সবসময় টু বসে, মেরি পরে উইথ বসে না শি ওয়াজ ম্যারিড উইথ এ ডক্টর না সঠিকটা হলো শি ওয়াজ ম্যারিড টু এ ডক্টর শ্রোতা বন্ধুরা এটা মনে রাখতে হবে ম্যারি পরে উইথ নয় ম্যারিড পরে টু ব্যবহৃত হয় পরে যে সেন্টেন্সটি সেটি হলো হার্ড ওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস কঠিন পরিশ্রম সফলতার চাবিকাঠি ইজ দ্য কি অফ সাকসেস এটি একটি ভুল বাক্য সঠিকটা হলো হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস কি টু মানে সফলতার উপায় কি টু এটি মনে রাখতে হবে যে কির পরে সবসময় টু বসে কি টু মানে উপায় চাবিকাঠি কিসের সফলতার চাবিকাঠি হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস এটা মনে রাখতে হবে কির পরে সবসময় টু বসে কির পরে সবসময় টু বসে কির পরে অবসে না টু বসে কির পরে টু বসে তো এটা মনে রাখতে হবে একটু প্র্যাকটিস করতে হবে কি টু কি টু মানে হলো চাবিকাঠি হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস সফলতার চাবিকাঠি পরের সেন্টেন্সটি হলো অ্যাটেন্ড অ্যাট ইউর ডিউটিস তোমার দায়িত্বে মনোযোগ দাও অ্যাটেন্ড অ্যাট ইউর ডিউটিস অ্যাটেন্ড এখানে প্রিপজিশনের ভুল অ্যাটেন্ড টু ইউর ডিউটিস তো সুতরাং মনে রাখতে হবে যে অ্যাটেন্ড এর পরে টু বসে মানে মনোযোগ দেওয়া অ্যাটেন্ড টু ইউর ডিউটিস অ্যাটেন্ড পরে অ্যাড বসে না অ্যাটেন্ড এর পরে টু বসে অর্থাৎ মনোযোগ দেওয়া অ্যাটেন্ড টু ইউর ডিউটিস শ্রোতা বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে যে অ্যাটেন্ড এর পরে সবসময় মনোযোগ দেওয়া অ্যাটেন্ড এর পরে টু বসে অ্যাটেন্ড টু ইউর ডিউটিস তাহলে অ্যাটেন্ড অ্যাট না অ্যাটেন্ড টু অ্যাটেন্ড টু ইউর ডিউটিস হি ইজ সিনিয়র দ্যান মি সে আমার থেকে সিনিয়র তো সিনিয়র পরে সবসময় দ্যান বসে সিনিয়র পরে সবসময় দ্যান বসে টু বসে না আমরা অন্য অন্য ক্ষেত্রে আমরা দ্যান ব্যবহার করি কিন্তু এই যে ল্যাটিন কিছু কম্পারেটিভ ডিগ্রি আছে ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি জুনিয়র সিনিয়র মাইনর মেজর ইন্টেরিয়র ইনফেরিয়র এই সমস্ত ক্ষেত্রে কিন্তু টু বসে এই যে জুনিয়র সিনিয়র ক্ষেত্রে আমরা দ্যান ব্যবহার করব না আমরা টু ব্যবহার করব তাহলে সে আমার থেকে বেশি সিনিয়র হি সিনিয়র দ্যান মি টিকটি ভুল বাক্য ইনকারেক্ট সেন্টেন্স সঠিকটা হলো হি ইজ সিনিয়র টু মি কিংবা হি ইজ জুনিয়র টু মি তা এই সমস্ত ক্ষেত্রে এই ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি জুনিয়র সিনিয়র মাইনর মেজর এই সমস্ত ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব পরে যে সেন্টেন্সটি সেটা হলো হু আর ইউ টকিং তুমি কার সাথে কথা বলছো হু আর ইউ টকিং তুমি কার সাথে কথা বলছো একটি উইথ অথবা টু ব্যবহার করতে হবে কার সাথে হু আর ইউ টকিং টু হু আর ইউ টকিং টু মানে টু হুম আর ইউ টকিং আমরা যদি ফর্মাল ইংলিশ ব্যবহার করি তাহলে হবে টু হুম আর ইউ টকিং বা হু আর ইউ টকিং টু আমরা এই প্রিপোজিশনটা পরেও ব্যবহার করতে পারি এই প্রিপোজিশনটা আমরা পূর্বেও ব্যবহার করতে পারি তো হু আর ইউ টকিং টু বা টু হুম আর ইউ টকিং ওয়াই কারেক্ট ওয়াই শুদ্ধ হু আর ইউ টকিং টু টুটা আমরা পরে ব্যবহার করতে পারি এরপরে যে বাক্যটি সে বাক্যটি হলো যে হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড তুমি কী ধরনের সঙ্গীতে আগ্রহী ইন্টারেস্টেড তো এখানে কিন্তু একটা প্রিপজিশন নেই অ্যাবসেন্ট আছে কী জাতীয় সঙ্গীতে ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড কী জাতীয় সঙ্গীতে ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড এখানে কিন্তু মনে রাখতে হবে যে সাধারণত ডাব্লু এইচ কোশ্চেনের ক্ষেত্রে মানে যে ডাব্লু এবং এইচ দিয়ে যে সমস্ত আমরা বাক্য করি হু হোয়াট হোয়ার হোয়েন হুইচ এইটা ডাব্লু এইচ কোশ্চেন বলা হয় এগুলোকে তো এই ডাব্লু এইচ কোশ্চেনে যখন আমরা প্রিপোজিশন ব্যবহার করি এই প্রিপোজিশনটা সাধারণত আমরা বাক্যের শেষে ব্যবহার করি যেমন আগের বাক্যটিতে বললাম যে হু আর ইউ টকিং টু তুমি কার সাথে কথা বলছো টুটা পরে ব্যবহার করেছে এখানেও এরকম হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড কিন্তু ইনটা আমরা পরে ব্যবহার করব হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড ইন তো প্র্যাকটিসটা হলো যে আমরা প্রিপোজিশনটা সেন্টেন্সের শেষে ব্যবহার করি এটা হচ্ছে প্র্যাকটিস সুতরাং এখানে প্রিপারেশনটা যেহেতু নেই সেই প্রিপারেশনটা ব্যবহার করেছে এবং সেটাই বাক্যের শেষে ব্যবহার করেছে পরের যে সেন্টেন্সটি সেটি হলো হি ইজ গুড ইন ম্যাথমেটিক্স সে গণিতে ভালো সে গণিতে ভালো, হি ইজ গুড অ্যাট, সঠিকটা হলো গুড অ্যাট, আমরা গুড ইন ব্যবহার করব না, সে দৌড়ে ভালো, হি ইজ গুড অ্যাট রানিং, সে পেন্টিংয়ে ভালো, হি ইজ গুড অ্যাট পেন্টিং। সো তাহলে গুড ইন না, গুড অ্যাট, আমাদের কিন্তু এই ভুলটা করলে চলবে না, গুড অ্যাট মানে দক্ষ মনে রাখতে হবে। শ্রোতা বন্ধুরা, গুড অ্যাট মানে হলো দক্ষ, দক্ষ, কোথাও গুড ইন না, গুড অ্যাট, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, সে ইংলিশে ভালো, হি ইজ গুড অ্যাট ইংলিশ, গুড অ্যাট ইংলিশ, গুড ইন না, গুড অ্যাট, এটা মনে রাখতে হবে। কিন্তু ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট ডে ইন স্কুল, ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে ইন স্কুল, অ্যাট স্কুল হবে। আমরা সাধারণত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাট ব্যবহার করি। হ্যাঁ, আমি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছি, আই স্টাডিড অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট স্কুলের ক্ষেত্রে, অ্যাট কলেজের ক্ষেত্রেও অ্যাট। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাট ব্যবহার করি, ইন না। ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে ইন স্কুল, ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে অ্যাট স্কুল, স্কুলে কি তোমার প্রথম দিনটি মনে পড়ে? ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে ইন স্কুল, না অ্যাট স্কুল। কলেজের ক্ষেত্রে, ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা সবসময় অ্যাট ব্যবহার করব। হি জাম্পড ইন দ্য রিভার, সে নদীতে ঝাঁপ দিল, হি জাম্পড ইন দ্য রিভার। তো এখানে প্রিপজিশনের ভুল, ভুলটা হলো যে ইন যখন গতি থাকবে, ফোর্স থাকবে, তখন কিন্তু ইনটু, যেমন সে আকাশে একটি তীর নিক্ষেপ করলো, হি থ্রু অ্যান অ্যারো ইন টু দি স্কাই, ইন টু দি স্কাই, আকাশের দিকে, ওই যে গতি আছে, ফোর্সে যখন আমরা কোনো কিছু করি, অর্থাৎ গতি বোঝানোর ক্ষেত্রে ইনটু ব্যবহৃত হবে। হি জাম্পড ইন টু দি রিভার, হি জাম্পড ইন টু দি রিভার, ইন না, জাম্পড ইন একটা ভুল, কারণ আছে যে এখানে গতি আছে, স্পিড আছে, সেক্ষেত্রে ইনটু হবে, যখন স্পিড বা গতি থাকবে তখন ইনটু হবে, হি জাম্পড ইন টু দি রিভার। পরের সেন্টেন্সটা, হি গট অন দ্য ট্যাক্সি, সে ট্যাক্সিতে উঠলো, হি গট অন দ্য ট্যাক্সি, একটা ভুল সেন্টেন্স, সঠিক ট্যাক্সি কি, হি গট ইন টু দ্য ট্যাক্সি। এখন অন না হয় ইনটু কেন হলো, কারণ ট্যাক্সি ছোট গাড়ি যেগুলো, সে গাড়িতে আমরা শান্ত ইনটু ব্যবহার করি, এবং অন ব্যবহার করা হয় বাস ট্রেন ক্ষেত্রে, হি গট, হি ইজ অন দ্য বাস, হি ইজ অন দ্য ট্রেন, বাস ট্রেনের ক্ষেত্রে আমরা শান্ত অন ব্যবহার করি, আর ছোট ভেহিকেল যেগুলো প্রাইভেট কার, ট্যাক্সি, সেক্ষেত্রে ইনটু ব্যবহার করি। কাজে এই যে হি গট অন দ্য বাস, অন দ্য ট্যাক্সি, এটার ভুল, সঠিকটা হি গট ইন টু দ্য ট্যাক্সি। যদি বাস হতো কিংবা ট্রেন হতো তাহলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি, এটা মনে রাখতে হবে শ্রোতা বন্ধুরা। পরে যে সেন্টেন্সটি সেটি হলো, আই রিগ্রেট ফর মাই মিস্টেক্স, আমি আমার ভুলের জন্য অনুতাপ করছি, দুঃখ প্রকাশ করছি, আই রিগ্রেট ফর মাই মিস্টেক্স। প্রিপজিশন যেমন আমরা ব্যবহার করি একটি বাক্যে, আবার কখনো কখনো প্রিপজিশনের কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই, প্রিপজিশনের আদৌ কোনো প্রয়োজনীয়তা নেই, অপ্রয়োজনীয়। তো সুতরাং আই রিগ্রেট মাই মিস্টেক্স, এখানে ফর লাগবে না, সব ক্ষেত্রে প্রিপজিশনের দরকার নেই। আই রিগ্রেট মাই মিস্টেক্স, আমি আমার ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আক্ষেপ প্রকাশ করছি। সুতরাং এখানে প্রিপজিশনটা লাগবে না, প্রয়োজন নেই, আই রিগ্রেট এর পরে কোনো প্রিপারেশন লাগবে না, রিগ্রেট মাই মিস্টেক্স, আমি আমার ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আই রিগ্রেট মাই মিস্টেক্স, এখানে প্রিপারেশন লাগবে না। পরের সেন্টেন্স, হি উইল কাম ব্যাক উইদিন মানডে, সোমবারের ভিতর সে ফিরে আসবে, হি উইল কাম ব্যাক উইদিন মানডে। এই যে আমরা বলি যে মানে উইদিন, সময়ের ভিতরে বোঝাতে উইদিন ব্যবহার করি, এটা ভুল, সঠিকটা হলো বাই, হি উইল কাম ব্যাক বাই মানডে, সোমবারের মধ্যে ফিরে আসবে, হি উইল কাম ব্যাক বাই মানডে, সে পাঁচটার মধ্যে ফিরবে, হি উইল কাম ব্যাক বাই ফাইভ ও ক্লক বা ফাইভ ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন। সো তাহলে এই যে নির্দিষ্ট সময়ের পূর্বে, এটি বোঝাতে আমরা উইদিন না, আমরা বাই ব্যবহার করব। সুতরাং এই যে উইদিন শব্দটি ভুল, হি উইল কাম ব্যাক উইদিন মানডে না, হি উইল কাম ব্যাক বাই মানডে, বাই ফ্রাইডে, বাই ফাইভ ও ক্লক, বাই টেন পিএম, এগুলো ব্যবহার করবো আমরা। পরের সেন্টেন্সটি, হি ইজ টায়ার্ড উইথ রাইটিং, সে লিখে লিখে ক্লান্ত, টায়ার্ড উইথ, নো, এটা ভুল, সঠিক হলো টায়ার্ড অফ, ক্লান্ত, হি স্টার্ড উইথ আস, এটা ভুল, সঠিকটা হলো স্টার্ড অফ, হি স্টার্ড অফ রাইটিং, সে লিখতে লিখতে ক্লান্ত, টায়ার্ড অফ রাইটিং। আবার আর অন্য অন্য সেন্টেন্স হতে পারে, সে অপেক্ষা করতে করতে ক্লান্ত, হি স্টার্ড অফ ওয়েটিং, হি স্টার্ড অফ ওয়েটিং, হি স্টার্ড অফ ওভার ওয়ার্ক, অতিরিক্ত কাজ করে গেছে ক্লান্ত, হি স্টার্ড অফ ওভার ওয়ার্ক, হি স্টার্ড অফ ওয়ার্কিং হার্ড। সুতরাং টায়ার্ড উইথ না, টায়ার্ডের পর আমরা সবসময় অফ প্রিপোজিশন ব্যবহার করব। She entered into the kitchen. Entered into the kitchen. She kitchen e probesh korlo. Enter mane probesh kora. Into the kitchen e probesh korlo. Entered into the kitchen. Shrota bondhura ekhane ekti jinish mone rakhte hobe. Seta hocche je enter pore shanto kono preposition boshe na. Kintu bhul boshto amra onekei kintu enter pore into byabohar kori. Eta shotik noy. Entered the kitchen. Enter she he entered the room. He entered the house. তো এন্টার পরে আর কোনো প্রিপোজিশনের দরকার নেই। হি এন্টার্ড ইন টু দ্য কিচেন, ভুল, সঠিকটা হলো হি এন্টার্ড দ্য কিচেন। পরের সেন্টেন্সটি হলো উই রাইট বাই পেন, আমরা কলম দিয়ে লিখি, উই রাইট বাই পেন না, উই রাইট উইথ পেন। তো আমরা যে জিনিস দিয়ে, যে মানে যন্ত্র বা ডিভাইস দিয়ে কোনো কিছু করি, তার আগে উইথ বসে, ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির পূর্বে বাই বসে। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই হিম, তাহলে ওই যে হিম ব্যক্তি, ব্যক্তির আগে বাই হলো। কিন্তু যে জিনিস দিয়ে আমরা ওটি করি, যেমন হি শট দ্য টাইগার উইথ এ গান, বন্দুক দিয়ে সে বাঘটিকে মেরে ফেললো উইথ এ গান, ব্যক্তির আগে বাই বাট ইনস্ট্রুমেন্টের আগে উইথ। সুতরাং উই রাইট উইথ পেন, আমরা কলম দিয়ে লিখি, উই রাইট উইথ পেন, বাই পেন না। পরের সেন্টেন্সটি হল উই ট্রাইড উইথ আওয়ার হার্ট অ্যান্ড সোল, আমরা প্রাণপণ চেষ্টা করলাম। উইথ হার্ট অ্যান্ড সোল মানে প্রাণপণ চেষ্টা করা, হার্ট অ্যান্ড সোল মানে হলো একটি ফ্রেস, এটি একটি ফ্রেস, হার্ট অ্যান্ড সোল, প্রাণপণ চেষ্টা করা। উই ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল, এখানে একটি ভুল আছে, এই ভুলটা হলো উইথ আর লাগবে না। আমরা আমাদের প্রাণপণে চেষ্টা করলাম, শুধু হার্ট অ্যান্ড সোল দিলেই হবে, উইথ লাগবে না। উই ট্রাইড হার্ট অ্যান্ড সোল, উই ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল, এটি ভুল, উইথের কোনো প্রয়োজন নেই। হার্ট অ্যান্ড সোল মানেই প্রাণপণে, প্রাণপণ দিয়ে। সুতরাং আমরা যদি একটি অতিরিক্ত উইথ ব্যবহার করি, এটা ভুল হয়ে যাবে। সুতরাং উইথের কোনো প্রয়োজন নেই, উই ট্রাইড হার্ট অ্যান্ড সোল। পরের যে সেন্টেন্সটি সেটি হলো হি উইল অ্যারাইভ উইদিন থ্রি ও ক্লক, আমরা এই জাতীয় একটি সেন্টেন্স ব্যবহার করেছি, আলোচনা করেছি। তো শ্রোতা বন্ধুরা আপনারা একটু মনে করে দেখেন, এই ধরনের একটি সেন্টেন্স আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি, যে সময়ের ক্ষেত্রে ভিতরে বোঝাতে, নির্দিষ্ট সময়ের ভিতরে বোঝাতে আমরা উইদিন ব্যবহার করব না, আমরা ব্যবহার করবো বাই। হি উইল অ্যারাইভ উইদিন থ্রি, সে তিনটার মধ্যে পৌঁছবে, হি উইল অ্যারাইভ বাই থ্রি ও ক্লক, কারণ এখানে উইদিন না, বাই, হি উইল অ্যারাইভ বাই থ্রি ও ক্লক, তিনটার মধ্যে পৌঁছাবে, হি উইল অ্যারাইভ বাই থ্রি ও ক্লক। সুতরাং উইদিন না সময় নির্দেশ করতে আমরা, নির্দেশ সময়ের মধ্যে বোঝাতে আমরা উইদিন না, আমরা বাই ব্যবহার করব। পরের সেন্টেন্সটি হলো লেট আস ডিসকাস অ্যাবাউট দি ম্যাটার, আমি বলেছি যে প্রিপোজিশনের যেমন প্রয়োজন, একটি বাক্যে প্রিপোজিশন খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। আবার কখনো কখনো প্রিপোজিশনের প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়ভাবে আমরা কখনো কখনো প্রিপোজিশন ব্যবহার করি। তা এই যে সেন্টেন্সটি বললাম লেট আস ডিসকাস অ্যাবাউট দি ম্যাটার, এসব আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি। লেট আস ডিসকাসের পরে আর অ্যাবাউট লাগবে না, লেট আস ডিসকাস দি ম্যাটার, আমরা বিষয়টি আলোচনা করি, কাজে অ্যাবর্টের কোনো প্রয়োজন নেই। তো এই এই ক্ষেত্রে এই অ্যাবর্টটা অপ্রয়োজনীয়, ইরেলিভেন্ট। লেট আস ডিসকাস দি ম্যাটার, অ্যাবর্টের প্রয়োজন নেই, লেট আস ডিসকাস দি ম্যাটার, লেট আস ডিসকাস আওয়ার টপিক, হ্যাঁ আমরা এইগুলো বলতে পারি। সুতরাং এই যে ডিসকাসের পরে অ্যাবাউট অপ্রয়োজনীয় লাগবে না, ডিসকাস দি ম্যাটার, লেট আস ডিসকাস দি ম্যাটার। পরের সেন্টেন্সটি হলো হু ইজ নকিং দি ডোর। এখানে একটি প্রিপজিশনের নেই, প্রিপজিশনের ঘাটতি রয়েছে, শূন্যতা রয়েছে। দরজায় কে নক করছে, কে দরজায় কে আঘাত করছে, তো এখানে কিন্তু একটা প্রিপজিশন লাগবে। হু ইজ নকিং অ্যাট দি ডোর, নক অ্যাট মানে কড়ানাড়া, হ্যাঁ নক অ্যাট। হু ইজ নকিং অ্যাট দি ডোর, নকিং অ্যাট দি ডোর, নকিং সবসময় অ্যাট বসে, এখানে নেই, সুতরাং অ্যাট দিতে হবে। হু ইজ নকিং, নকিং বানানটি কিন্তু কঠিন বানান, সুতরাং বন্ধুরা কে এন ও সি কে, কে এন ও সি কে, নক নকিং, কে এন ও সি কে আইন জি নকিং। হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, দরজায় কে আঘাত করছে, কড়া নাড়ছে। হু ইজ নকিং অ্যাট দ্য ডোর। পরের সেন্টেন্সটি হলো হি প্রোভাইডেড মি এ লট অফ ইনফরমেশন, সে আমাকে অনেক ইনফরমেশন দিল, তথ্য দিল। হি প্রোভাইডের পরে কিন্তু পার্সন এবং তারপরে একটা উইথ বসে, প্রোভাইড প্লাস পার্সন প্লাস উইথ, অর্থাৎ প্রোভাইডের পরে ব্যক্তি হবে, পার্সন হবে এবং তারপরে একটি উইথ হবে। প্রোভাইড মানে সরবরাহ করা। হি প্রোভাইডেড মি উইথ এ লট অফ ইনফরমেশন, সে আমাকে অনেক তথ্য দিল, তথ্য সরবরাহ করলো। হি প্রোভাইডেড মি উইথ এ লট অফ ইনফরমেশন, সুতরাং এই যে উইথটা বাদ পড়েছিল এই বার্তা দিতে হবে হি প্রোভাইডেড মি এ লট অফ ইনফরমেশন, ভুল, হি প্রোভাইডেড মি উইথ এ লট অফ ইনফরমেশন। পরের সেন্টেন্সটা হলো দি হান্টার এইমড দি টাইগার, দি হান্টার এইমড দি টাইগার, শিকারি বাঘের দিকে তাক করলো। তো এখানে একটি প্রিপারেশন নাই, প্রিপারেশন যেমন প্রয়োজন, কোনো কোনো ক্ষেত্রে প্রিপারেশন অপ্রয়োজনীয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রিপারেশন প্রয়োজনীয়। দ্য হান্টার এইমড দি টাইগার, এখানে একটি প্রিপারেশন নেই, ঘাটতি আছে, এইমের পর একটি প্রিপারেশন অ্যাট, এইমড অ্যাট। দ্য হান্টার এইমড অ্যাট দি টাইগার, দি হান্টার এইমড অ্যাট দি টাইগার, শিকারি বাঘের দিকে তাক করলো, এইম অ্যাট। সুতরাং এখানে অ্যাট অ্যাট দিতে হবে, এই অ্যাটটা না দিলে এটি একটি ভুল সেন্টেন্স। এটা শুদ্ধ করে বলতে গেলে বলতে হবে যে হি এইমড অ্যাট দি টাইগার, তো এইমের পরে সবসময় অ্যাট হবে। পরের সেন্টেন্সটি হলো হোয়াই ডু ইউ কাম, তুমি কোথা থেকে এসছো, কিন্তু এখানে একটি প্রিপারেশনের ভুল আছে। অনেক সময় দেখা যায় যে ইংরেজি বলে মানেটা বোঝা যায়, কিন্তু আসলে ওটা গ্রামাটিক্যাল মিস্টেক থেকে যায়। আমরা হয়তো কথোপকথনে স্পোকেন ইংলিশে আমরা এই ধরনের ভুল আমরা হয়তো মানে ইগনোর করি, মানে ভুলটাকে ওভারলুক করি, কিন্তু রিটেন ইংলিশের ক্ষেত্রে এই ধরনের ভুল করা যাবে না। তো সুতরাং শুধু রিটেন না, রিটেন এবং স্পোকেন উভয় ক্ষেত্রেই ভুল করা যাবে না। হয়তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা অতটা গুরুত্ব দেই না, হোয়ার ডু ইউ কাম, নো এটা ভুল সেন্টেন্স, তুমি কোত্থেকে এসছো, সে ফ্রমটা কই, ফ্রম তো নেই, মানে ফ্রম হোয়ার ডু ইউ কাম। তো আমাদের প্র্যাকটিসটা হলো, যত বন্ধুরা বলেছি কি বলেছি, বলেছি যে প্রিপোজিশনটা পরে বসবে, হোয়ার ডু ইউ কাম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসছো, হোয়ার ডু ইউ কাম ফ্রম, প্রিপোজিশনটা পরে বসে। ফ্রম হোয়ার যদি আমরা দিই তাহলে সেটাও ঠিক আছে, ফ্রম হোয়ার ডু ইউ কাম, হ্যাঁ ঠিক আছে, তবে প্র্যাকটিসটা হলো যে প্রিপোজিশনটা শান্ত বাক্যের শেষে বসে, হোয়ার ডু ইউ কাম ফ্রম। পরের সেন্টেন্সটি হলো মাই ফাদার অ্যাপ্রুভড মাই আইডিয়া, আমার বাবা আমার ধারণাটিকে অনুমোদন করলো, অ্যাপ্রুভ অনুমোদন করলো মানে গ্রহণ করলো। মাই ফাদার অ্যাপ্রুভড মাই আইডিয়া, এখানে একটি প্রিপোজিশন ঘাটতি আছে। মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া, অ্যাপ্রুভ হলে সবসময় কিন্তু অফ হবে, অলওয়েজ অফ, অ্যাপ্রুভ অফ মানে অনুমোদন করা, গ্রহণ করা। মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া, মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া, অ্যাপ্রুভ হলে সবসময় অফ বসবে, এটা মনে রাখতে হবে, অ্যাপ্রুভ অফ এটা মনে রাখতে হবে, অ্যাপ্রুভ বললে ভুল হবে, অ্যাপ্রুভড অফ, মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া, মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া। পরের সেন্টেন্সটি হলো আই ডোন্ট বিলিভ হিজ অনেস্টি, আমি তার সততায় বিশ্বাস করি না, মানে সে সৎ লোক না, এটা বোঝাতে চাচ্ছি। তো এটি একটি ভুল বাক্য, এখানে একটি প্রিপারেশন বসাতে হবে, আই ডোন্ট বিলিভ ইন হিজ অনেস্টি, তার সততায়, ইন হিজ অনেস্টি, আই ডোন্ট বিলিভ ইন হিজ অনেস্টি, আমি তার সততায় বিশ্বাস করি না, বিলিভ ইন মনে রাখতে হবে, যে বিলিভের পরে ইন বসে, বিলিভ ইন, আই ডোন্ট বিলিভ ইন হিজ অনেস্টি, আমি তার সততায় বিশ্বাস করি না, I don't believe in his honesty. তো এই যে তাহলে আমরা দেখছি যে প্রিপোজিশন কখনো কখনো প্রয়োজন নেই, আবার প্রিপোজিশন না হলে আবার সেন্টেন্স হয় না, ভুল অধিকাংশ ক্ষেত্রেই প্রিপোজিশনের প্রয়োজন। তো এগুলো মনে রাখতে হবে শ্রোতা বন্ধুরা। পরে যে সেন্টেন্সটি সেটি হলো হি ওয়াজ অ্যাকিউজড ফর মার্ডার, খুনের জন্য, খুনের জন্য তাকে অভিযুক্ত করা হলো। হি ওয়াজ অ্যাকিউজড ফর মার্ডার, হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার, ফর না অ্যাকিউজের পরে অফ বসে অভিযোগ করা, হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার। সুতরাং এই যে ফর দেওয়া হলো এটা ফর না, সঠিকটা হলো অফ, হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার। হি ইজ ব্লাইন্ড অফ হিজ সন্স ফল্টস, সে তার ছেলের দোষ ত্রুটির ব্যাপারে অন্ধ। তো এই এই অন্ধ মানে হচ্ছে যে সে ইচ্ছা করে দেখে না, হি ইজ ব্লাইন্ড অফ হিজ সন্স ফল্ট। সঠিক সেন্টেন্সটা হলো হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্টস। সুতরাং এই যে পক্ষপাতিত্ব করা, না দেখার ভান করা, এটা সে ব্লাইন্ড টু। আর সত্যি সত্যি চোখে না দেখা, সে আছে ব্লাইন্ড অফ। যখন সত্যি সত্যি চোখে আমরা দেখি না, হি ইজ ব্লাইন্ড অফ অ্যান আই, সেটা সত্যি সত্যি আমরা চোখে দেখি না। কিন্তু পক্ষপাতিত্ব করা অর্থাৎ না দেখার ভান করা, সেটা হচ্ছে ব্লাইন্ড টু, হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্টস, তার ছেলের দোষটির ব্যাপারে অন্ধ। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আলোচনা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যদি কোনো সমস্যা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে, সে বিষয়ে আমাদের কাছে চিঠি লিখে জানাবেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা চলো ইংরেজি শিখি প্রযত্নাঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনুষ্ঠানকে শেষ করছি।
1: এতক্ষণ ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি শুনলেন। পরিচালনায় প্রফেসর ইকবাল হোসেন, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার এবং অনুষ্ঠান প্রযোজনায় তনুজা মণ্ডল। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন সর্দার আফসার উদ্দিনের কণ্ঠে।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন সর্দার আফসারউদ্দিনের কণ্ঠে। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস। সততা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দিবেন। আল হাদিস। তোমরা একে অপরকে উপহার দাও, কেননা উপহার প্রদানে অন্তরের মলিনতা দূর করে। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: এপোপাড়ায় 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 20 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:98% এবং সন্ধে 6:76%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:12 এবং অস্ত যাবে 6:40। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar giving you the weather report read by Shamim and Nasreen. Dhaka Met Office forecast for Dilna River Ports valid till 1 AM says that there is no warning, no signal is to be hoisted. Now focus for the entire country valid till 6 PM tomorrow. Rain or thundershower accompanied by temporary gusts or squalls and lightning flash may be expected over more places of Rajshahi, Dhaka, Moymonsingh, Khulna and Sylhet divisions and over some places of Rangpur, Borishal and Chattogram divisions. Besides this, moderate type of heavy to heavy shower is expected over some places of the country. Day temperature may be decreased slightly over the entire country and night temperature is likely to remain nearly unchanged over the whole country. Today the highest temperature of the country was 34.5 degrees Celsius in Kepupara and the lowest was 20 degrees Celsius in Narayanganj. Today the temperature of Dhaka was recorded maximum 29 degrees Celsius and minimum 21.4 degrees Celsius. Humidity recorded in air at 9 AM was 98% and at 6 PM was 76%. The sun rises over Dhaka tomorrow at 5:12 AM and the sun sets at 6:40 PM. And that is another weather report for this time.
3: বাংলাদেশ বেতার ঈদ জামাত সম্পর্কিত ঘোষণা। মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের তৌহিদ বিশ্বাস ও ত্যাগের স্মৃতিবাহী ঈদ কোরবানির ঈদ আজও যেন মরু লু হাওয়ায় প্রতিটি বিশ্বাসীর কাছে আল্লাহর রাহে কোরবানি করার সে আহ্বান ভেসে আসে।
4: আসমানি হুকুম আজও শোনা যায় মরু লু হাওয়ায়, কোরবানি দাও সেই প্রিয় ধন যা চাহেন মহান খোদায়। প্রিয় শ্রোতা, ত্যাগের মহিমা, ঐশী অনুপ্রেরণা ও অপার আনন্দের বার্তা নিয়ে ফিরে এলো পবিত্র ঈদুল আজহা। ঈদ মোবারক।
3: ঈদ মোবারক। আসসালাম। আগামীকাল দেশে অনাবিল আনন্দ, ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের জন্য ত্যাগের মহিমায় উদ্ভাসিত পরম আনন্দের একটি দিন।
4: এদিন সকালে মুসলিম সম্প্রদায় ঈদগাহে বা মসজিদে দুরাকাত ওয়াজিব নামাজ আদায় করে থাকেন। এখন জেনে নেওয়া যাক কোথায় কখন আগামীকাল ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
3: রাজধানীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30 এবং যথারীতি এবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পরপর 5টি জামাত অনুষ্ঠিত হবে।
4: প্রথম জামাত সকাল 7:00, দ্বিতীয় জামাত সকাল 8:00, তৃতীয় জামাত সকাল 9:00, চতুর্থ জামাত সকাল 10:00 এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল 10:45 অনুষ্ঠিত হবে।
3: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত হবে সকাল 7:30।
4: ধানমন্ডি সুবাহানবাগ জামে মসজিদে সকাল 7:30, ধানমন্ডি 12 নম্বর রোডে তাকওয়া জামে মসজিদে ঈদ জামাত সকাল 7:00 এবং 6 নম্বর রোডে ঈদগাহ জামে মসজিদে সকাল 7:30 ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
3: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় প্রথম জামাত সকাল 7:30 ও দ্বিতীয় জামাত সকাল 8:30।
4: মিরপুর ডিওএসএস কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল 7:00, দ্বিতীয় জামাত সকাল 8:30।
3: গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ ময়দানে সকাল 5:45, সকাল 7:30 এবং সকাল 9:30 তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
4: কাঁঠালবাগান বাইতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় প্রথম এবং সকাল সাড়ে আটটায় দ্বিতীয় জামাত।
3: তেজগাঁওয়ে আরজতপাড়া জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
4: বসুন্ধরা আবাসিক এলাকায় মারকাজুল ফিকরিল ইসলামী বড় মসজিদে ঈদ জামাত সকাল ছটায় এবং জি ব্লকের বাইতুল জান্নাত জামে মসজিদে ঈদ জামাত সকাল সাতটায় অনুষ্ঠিত হবে।
3: মোহাম্মদপুরের মসজিদে তৈয়বিয়ায় সকাল সাতটায় ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। তালতলা সরকারি জামে মসজিদে ঈদ জামাত সকাল সাতটায় অনুষ্ঠিত হবে।
4: জাতীয় বেতার ভবন জামে মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে।
3: ধানমন্ডি বাইতুল আমান জামে মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে সাতটায়।
4: মতিঝিল সরকারি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাতটায় প্রথম জামাত ও সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
3: নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাতটায় ঈদের প্রধান জামাত ও সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
4: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল নটায়।
3: দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে ঈদের জামাত সকাল সাড়ে আটটায়। এ জামাতও দেশের অন্যতম বৃহৎ জামাত হিসেবে পরিচিত।
4: চট্টগ্রামে ঈদ উল আজহার প্রধান জামাত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা

0: বন্ধুরা, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে খুলনা ও পার্শ্ববর্তী এলাকার ঈদ জামাতের খবরাখবর জানিয়ে দিচ্ছি। খুলনা মহানগরীতে পবিত্র ঈদ উল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায় সার্কিট হাউস ময়দানে। আবহাওয়া প্রতিকূল থাকলে টাউন জামে মসজিদে সকাল 7টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া টাউন জামে মসজিদে সকাল 8টায় দ্বিতীয় ও 9টায় পরপর আরও দুটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদে সকাল 7:30, নিরালা জামে মসজিদে সকাল 6:45, নগরীর ময়লাপোতা বাইতুলামান জামে মসজিদে প্রথম জামাত 7টায় এবং দ্বিতীয় জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। ইকবালনগর জামে মসজিদে ও খানজাহান আলী গ্লাক্সুর মোড় জামে মসজিদে সকাল 7টায়, সরকারি বিএল কলেজ ময়দানে সকাল 7:30, আবহাওয়া প্রতিকূল হলে বিএল কলেজ মসজিদে একই সময়ে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। খুলনায় আলে হাদিস সংগঠনের প্রধান ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে শহীদ হাদিস পার্কে সকাল 7টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা মহানগরীর সিটি আহলে হাদিস জামে মসজিদে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা জেলা মডেল মসজিদ, বাইতুন্নর জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, বাইতুলামান জামে মসজিদ, দারুসসালাম জামে মসজিদ, ইসলামাবাদ ঈদগাহ ময়দান, পিটিআই জামে মসজিদ, তালিমুল মিল্লাত মাদ্রাসা ময়দান, দারুল উলুম মাদ্রাসা ময়দান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ, মেট্রোপলিটন পুলিশ লাইন ময়দান, খালিশপুর ক্রিসেন্ট জুট মিল মাঠ এবং দৌলতপুর রেলওয়ে ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। যথাযথ ধর্মীয় ভাব, গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আগামীকাল খুলনা সহ সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। মহান আল্লাহর নির্দেশে প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল আল্লাহ ইসলামকে কোরবানি করতে উদ্যত হওয়ার মধ্য দিয়ে সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি হযরত ইব্রাহিম আল্লাহ ইসলাম যে আনুগত্য ও নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তারই স্মরণে দিনটি উদযাপন করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনন্য দৃষ্টান্ত থেকে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বিশ্বের সামর্থ্যবান মুসলমানগণ পশু কোরবানি করেন এবং আত্মীয় স্বজন ও দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ করে থাকেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসী এবং সারা বিশ্বের মুসলিম উম্মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সরকার এই উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ঈদের দিন সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। মহানগরীর প্রধান প্রধান সড়ক সংযোগ, প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, ভবগুরী কল্যাণ কেন্দ্র ও দোস্ত কল্যাণ কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। খুলনা মহানগরীতে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায় সার্কিট হাউস ময়দানে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রথম জামাত টাউন জামে মসজিদে সকাল 7টায় অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল 8টায় দ্বিতীয় ও 9টায় পরপর আরও দুটি জামাত টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা জেলা মডেল মসজিদ, বাইতুন্নর জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, ইকবালনগর জামে মসজিদ, দারুসসালাম জামে মসজিদ, ইকবালনগর ঈদগাহ ময়দান, নিরালা ঈদগাহ ময়দান, খুলনা আলিয়া মাদ্রাসা ময়দান, পিটিআই জামে মসজিদ, কেডিএ নিরালা জামে মসজিদ, সিদ্দিকিয়া জামে মসজিদ, দারুল উলুম মাদ্রাসা ময়দান, আন্তঃজেলা বাস টার্মিনাল মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠ, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ, মেট্রোপলিটন পুলিশ লাইন ময়দান, সিপিআর জামে মসজিদ, রূপসা জামে মসজিদ, চানমারি জামে মসজিদ, মক্কি মসজিদ, খালিশপুর ক্রিসেন্ট জুট মিল মাঠ, বিএল কলেজ ময়দান, দৌলতপুর রেলওয়ে ঈদগাহ ময়দান ও নোয়াপাড়া বেতার মসজিদে ঈদের অন্যান্য জামাত অনুষ্ঠিত হবে। বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ষাট গম্বুজ জামে মসজিদে সকাল 7টায়। সাতক্ষীরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7টায়। এছাড়া আহলে হাদিস অনুসারীদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30 ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঝিনাইদহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7টায়। মাগুরায় নোবানী ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। কুষ্টিয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। চুয়াডাঙ্গা শহরের চাঁদমারি মাঠে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মেহেরপুরে পৌর ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এদিকে ঈদ উল আজহা উপলক্ষে খুলনা মহানগর ও মহানগরের বাইরের বিভিন্ন স্পটে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদ উল আজহার সময় আতশবাজি ও পটকা ফোটানো, রাস্তা বন্ধ করে স্টল তৈরি, উচ্চস্বরে মাইক ড্রাম বাজানো, পানি ছিটানো এবং বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো যাবে না। এছাড়া সিটি কর্পোরেশন 140 স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করেছে এবং প্রতিটি বাড়িতে কোরবানির পশুর রক্ত, ময়লা ও অন্যান্য বর্জ্য সংরক্ষণের 8টি করে বস্তা দেওয়া হবে। এদিকে কোরবানির দিন দুপুর থেকে রাত 10টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের উদ্যোগ গ্রহণ করেছে কেসিসি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অরিন্দ ইসলাম অমিত বলেছেন, ঈদ উল আজহার আনন্দ উদযাপনের পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন রাখা আমাদের সবার নাগরিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে নাগরিকদের একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে হবে। তিনি আজ যশোর পৌরসভা মিলনায়তনে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যশোর পৌর এলাকার কোরবানির পশুর বর্জ্য ও ময়লা আবর্জনা দ্রুত ও পরিকল্পিতভাবে অপসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী পৌর এলাকায় ঈদের দিন বিকেল 4টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ ও শহর পরিচ্ছন্ন করার নির্দেশ দেন। খেলার খবর, ফুটবল। মাগুরার শালিকা উপজেলার দেলুয়াবাড়ি সরকারি

0: প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ এক প্রীতি ফুটবল খেলায় সবুজ দল 3-1 লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসিফ হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া, আজ রাতে একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বিতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 আগামীকাল দুপুর 12:10 বাংলায়।
1: যে যেখান থেকে শুনছেন সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারে কৃষি বিষয়ক কার্যক্রম দেশ আমার মাটি আমার নিয়মিত আয়োজন সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আজকের পর্ব। এই অনুষ্ঠানে আমরা এক ঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা। এছাড়া প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে কৃষি কিভাবে আরো আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরো বেশি সম্পৃক্ত করা যায় এসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আপনাদের সাথে অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে রয়েছি আমি কৃষিবিদ কাইয়ুম কাফি
2: এবং আমি হালিমা তোসামিয়া। প্রিয় শ্রোতা, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক অনন্য বার্তা নিয়ে আসে। শুধু ত্যাগের মহিমাই নয়, এই পবিত্র উৎসব আমাদের অর্থনীতি ও সম্পদ ব্যবস্থাপনার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুর প্রতিটি অংশেরই রয়েছে বিশেষ গুরুত্ব ও ব্যবহারিক মূল্য। বিশেষত কোরবানি পশুর চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থকরী সম্পদগুলোর একটি, যা বৈদেশিক মুদ্রা অর্জন ও চামড়া শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অসচেতনতা ও অস্বাস্থ্যকর ব্যবস্থাপনার কারণে প্রতিবছর বিপুল পরিমাণে চামড়া নষ্ট হয়ে যায়, যার প্রভাব পড়ে জাতীয় অর্থনীতিতেও। তাই স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির পশুর চামড়া ছাড়ানো, সঠিকভাবে লবণ ব্যবহার এবং যথাযথ সংরক্ষণ অত্যন্ত জরুরি।
1: মুসলমানদের তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আজহার অনন্য অনুষঙ্গ কুরবানির পশু। তাই আজকের আলোচনার বিষয় স্বাস্থ্যসম্মত উপায়ে কুরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের অর্থনৈতিক গুরুত্ব। সুপ্রিয় শ্রোতা, প্রতিপর্বের ন্যায় আজকেও আমাদের আলোচনার মধ্যে থেকে থাকবে আপনাদের জন্য বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে নির্বাচিত একজন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন কি এবং উত্তর পাঠাবেন কিভাবে তা জানতে পারবেন অনুষ্ঠানের মাঝেই। তাই পুরস্কার জেতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন।
2: কাফি, আমরা তো ইতিমধ্যে আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটা আমরা জেনে এসেছি, তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই।
1: মূল আলোচনায় যাওয়ার আগে চলো তাহলে আমাদের কৃষক ভাইদের কৃষি আবহাওয়া সম্পর্কে জানিয়ে আসি।
2: হ্যাঁ চলো শুনে আসি কৃষি আবহাওয়া।
3: আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, বাংলাদেশ বেতারের সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আবহাওয়া বার্তায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ
4: এবং আমি ইফাত মার্জানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামিস অনুযায়ী এই সপ্তাহে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে এবং দিনের বেলায় বেশ গরম অনুভূত হতে পারে। আচ্ছা শাহেদ, এই সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় বিভাগীয় তাপমাত্রা আবহাওয়ার পরিস্থিতি কেমন হতে পারে?
3: হ্যাঁ ইফাত, বামিসের তথ্য অনুযায়ী রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগে এই সপ্তাহে তীব্র গরম এবং তাপমাত্রা বেশ বেশি অনুভূত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগেও আবহাওয়া যথেষ্ট উষ্ণ ও শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর ও সিলেটে খুব সামান্য বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর রাজশাহী ও খুলনা বিভাগের আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ইফাত, যেহেতু তাপমাত্রা একটু বেশি থাকবে এবং বৃষ্টিপাত নেই বললেই চলে, তাই এ সময়ে ফসলের যত্নে কৃষক ভাইদের প্রতি কি কোনো পরামর্শ আছে তোমার কাছে?
4: হ্যাঁ শাহেদ, আছে। যেহেতু তাপমাত্রা বেশি থাকবে এবং আবহাওয়া শুষ্ক, সেক্ষেত্রে ফসলের জমিতে প্রয়োজনীয় সেচ প্রয়োগ করতে হবে। আউশ ধানের চারা রোপণের জন্য জমি তৈরির পর বিঘাপ্রতি 6 কেজি ইউরিয়া, 7 কেজি টিএসপি এবং 11 কেজি এমওপি সার প্রয়োগ করে 20-25 দিন বয়সে চারা রোপণ করতে হবে। আচ্ছা শাহেদ, যেহেতু গরম প্রচুর, এক্ষেত্রে গরমের কারণে আমাদের গাছে কোন ধরনের রোগবালাই হতে পারে কিনা?
3: হ্যাঁ অবশ্যই, গরমের কারণে অনেক বেশি রোগবালাই হতে পারে। এই আবহাওয়ায় টমেটোতে ভাইরাসজনিত পাতা কুকড়ানো রোগ এবং বাহক সাদা মাছের আক্রমণ হতে পারে, তাই আক্রান্ত গাছ তুলে ধ্বংস করুন এবং ইমিড্রাক্লোপিড স্প্রে করতে পারেন। এই তীব্র গরমে গবাদি পশু বা হাঁস মুরগি বা মৎস্য খাতের জন্য কি কোনো পরামর্শ আছে তোমার কাছে?
4: হ্যাঁ সাহেব, গবাদি পশুকে তাপদাহ থেকে রক্ষা করতে গোয়ালঘরে পর্যাপ্ত পরিমাণ বাতাসের সঞ্চালন ব্যবস্থা রাখতে হবে এবং খাবারের সাথে প্রতিদিন 50 গ্রাম আয়োডিনযুক্ত লবণ এবং মিনারেল মিক্সচার ব্যবহার করতে হতে পারে। হাঁস মুরগিকে তাপদাহ থেকে বাঁচাতে এবং খাঁচা ঠান্ডা রাখতে ভেজা চটের বস্তা দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে এবং খুব সকালে এবং বিকেলের দিকে খাবার দেওয়া যেতে পারে।
3: প্রিয় কৃষক ভাই বোনেরা, আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতিতে আপনার ফসল ও প্রাণীর সঠিক যত্ন নিন। প্রয়োজনে নিকটস্থ উপজেলা কৃষি কর্মকর্তা বা মৎস্য কর্মকর্তার পরামর্শ নিন।
4: আপনাদের সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।
2: কাফি, আমরা তো কৃষি আবহাওয়া সম্পর্কে শুনলাম, চলো আমরা মূল আলোচনায় ফিরে আসি।
1: হ্যাঁ চলো তাহলে মূল আলোচনায় ফিরে আসা যাক। শ্রোতা বন্ধুরা, এবার মূল আলোচনা অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ড

0: কাফি, আমরা তো কৃষি আবহাওয়া সম্পর্কে শুনলাম, চলো আমরা মূল আলোচনায় ফিরে আসি।
1: হ্যাঁ চলো তাহলে মূল আলোচনায় ফিরে আসা যাক।
2: শ্রোতা বন্ধুরা, এবার মূল আলোচনা অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
3: আপনাদেরকে স্বাগত।
0: ডক্টর সেলিম, প্রথমেই যদি আসি যে আমাদের কোরবানির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কোরবানির পশু, তো এই পশু জবাই করার সময় আসলে কি কি বিষয় লক্ষ্য করা দরকার, এবং আমাদের কোরবানির পশুর ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা একটা খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, তো আপনি যদি বর্জ্য ব্যবস্থা সম্পর্কেও আমাদের কৃষকদের কিছু বলতেন।
3: আসলে গবাদি পশুর চামড়া একটি মূল্যবান জাতীয় সম্পদ, এবং এই চামড়া এবং চামড়াজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। কিন্তু আমরা যদি সঠিকভাবে চামড়া ছাড়ানো, জবাই করা এবং পরবর্তীতে সংরক্ষণ ঠিকমতো না করি, তাহলে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাবে। এবং পাশাপাশি আমরা কোরবানির পরে দেখা যাচ্ছে যে সঠিকভাবে বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের চারপাশের পরিবেশ খুবই দূষিত হচ্ছে। সেজন্যই আমাদের এই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখা দরকার। আসলে জবাই করার উদ্দেশ্যে পশুকে মাটিতে শোয়াবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে খুব জোরে পশুকে শোয়ায় না থাকে, এতে চামড়া থেতলে যেতে পারে, চামড়া ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং মাথা বাঁকানো ছুরি ব্যবহার করে চামড়া ছাড়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু জায়গায় পশু জবাই করতে হবে, একটু ঢালু জায়গায় একটা গর্ত করে রাখা, যাতে রক্ত বা অন্যান্য দ্রব্যাদি বা যে বর্জ্য পদার্থ ওই গর্তে জমা হবে, এবং পশু জবাই শেষে নাড়িমুড়ি সহ অন্যান্য যে উচ্ছিষ্টাংশ থাকবে সেগুলো আমরা ওই গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে রাখবো, এবং পরবর্তীতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে, যাতে এখান থেকে ময়লা আবর্জনা না ছড়ায়, জীবাণু যাতে না ছড়াতে পারে এবং পরিবেশকে দূষিত না করতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রতিবছর সিটি কর্পোরেশন থেকে গার্বেজ ব্যাগ দেওয়া থাকে, এই ময়লা আবর্জনা গার্বেজ ব্যাগে সংরক্ষণ করে মুখ বন্ধ করে রেখে দিব, এবং সিটি কর্পোরেশন লোকজন সঠিক সময়ে সেগুলি নিয়ে যাবে।
2: জি, আপনার থেকে শুনছিলাম যে কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা যায়। তো আমাদের পবিত্র ঈদুল আজহায় দেখা যায় যে সবাই তো কুরবানি করে, কারু আসলে ওইভাবে পেশাদারিত্ব ভাবে চামড়া ছাড়ানোর পদ্ধতিটা আসলে জানা থাকে না, অনেক সময় দেখা যায় চামড়ার ক্ষতি হয়। তো এই ক্ষেত্রে আপনি কি একটু বলবেন যে আসলে সঠিকভাবে চামড়া ছাড়ানোর নিয়মাবলী কি কি?
3: আমাদের যারা চামড়া ছাড়ায় তারা কিন্তু পেশাদার না, যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কসাইদেরকে পর্যাপ্ত পরিমাণে সারা দেশে প্রশিক্ষণ দিয়ে থাকে। তারপরও জবাই করার পর পশুর দেহ অসার বা নিস্তেজ হয়ে গেলে চিত করে শুয়ে দুপাশে ঠেস দিয়ে দিতে হবে। দুপাশে যদি ঠেস দিয়ে থাকে তাহলে চামড়া ছাড়াতে সুবিধা হয়। নোকদার বা ধারালো ছুরির অগ্রভাগ দিয়ে জবাই করার স্থান থেকে গলা, সিনা ও পেটের উপরিভাগ দিয়ে একদম সোজাসুজিভাবে একটা দাগ কেটে নিতে হবে লেজ পর্যন্ত। সামনের দুপায়ের গোড়ালি বা হাঁটু থেকে সিনা পর্যন্ত অন্য আরেকটি দাগ কেটে প্রথম দাগের সাথে যুক্ত করতে হবে। সামনের দাগ কাটার পরে পিছনের দুপায়ের হাঁটু থেকে লেজের কাছাকাছি পর্যন্ত দাগ কেটে ওই প্রথমোক্ত লম্বা দাগের সাথে যুক্ত করতে হবে। কোন ক্রমে এটা যাতে বাঁকা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ছোট আকারের পশুকে গাছের ঢালে বা ঝুলানোয় ঝুলিয়ে চামড়া ছাড়াতে হবে, এতে চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। সাধারণত ছাগল, ভেড়া এগুলোকে আমরা কিন্তু উপরে ঝুলিয়ে কিন্তু চামড়া ছাড়ানো সহজ হয়, এতে ছুরির দাগল অনেক সময় লাগে না। এভাবে যদি ছাড়ানো হয় তাহলে চামড়া ভালোভাবে ছাড়ানো সম্ভব হবে। চামড়া ছাড়ানোর পর মাটিতে ছেঁচড়ানো ঠিক না, রক্ত গোবর কাদাযুক্ত মাটি যেন চামড়াতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং পরিশেষে কুকুর এবং অন্যান্য প্রাণীর নাগালের বাইরে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে চামড়াকে রাখতে হবে।
0: জি, আপনি চমৎকার ভাবে চামড়া ছাড়ানোর পদ্ধতিটা বললেন। তো চামড়া ছাড়ানোর পরে যে চিন্তার বিষয়টা থাকে সংরক্ষণ, আপনি যদি একটু চামড়া সংরক্ষণের নিয়মাবলীগুলো একটু বলতেন।
3: চামড়া ছাড়িয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে রেখে দেয়, সেটা কোনোভাবেই করা যাবে না। জবাই করার 4-5 ঘন্টার মধ্যে চামড়া বিক্রয় যদি না হয় তাহলে আমরা সংরক্ষণের পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করতে হবে। সাধারণত পশু থেকে চামড়া ছাড়ানোর পর ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। চামড়া লেগে থাকা অতিরিক্ত মাংস, চর্বি বা ঝিল্লি চামড়ার উপরে, যে সমস্ত রক্ত অথবা ঝিল্লি অথবা যদি মাংস লেগে থাকে তাহলে সেগুলো ছাড়িয়ে নিতে হবে, নাহলে সেখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ কিন্তু চামড়াতে যাবে না। চামড়ার মাংসের পিঠ উপরের দিকে রেখে মুঠে মুঠি করে লবণ ছাড়িয়ে দিতে হবে, এমন ভাবে চামড়ার প্রতিটা জায়গায় যাতে লবণ লাগে। প্রথমবার আমরা যে পরিমাণ লবণ প্রতিটা চামড়ার জন্য লাগবে সংরক্ষণের জন্য, দুই ভাগ করে প্রথমে একবার চামড়া লাগাবো, পরবর্তীতে আবার দ্বিতীয়বার আবার চামড়া উপরে লবণ লাগিয়ে ছিটিয়ে দিব। সাধারণত প্রতিটি গরু চামড়ার জন্য 4-5 কেজি লবণ দরকার হয়, এবং প্রতিটি ছাগলের চামড়ার জন্য 1 কেজি লবণ চামড়া সংরক্ষণ করতে হবে। শ্রোতা বন্ধুদেরকে আমি একটা বিষয় আবার বলতে চাই যে আসলে আমাদের দেশে গরু, মহিষ, ছাগল, ভেড়া যে চামড়া আমরা পেয়ে থাকি সেগুলো সংরক্ষণের জন্য গরু মহিষের ক্ষেত্রে অর্থাৎ বড় এনিমেলের ক্ষেত্রে

0: থেকে 5 কেজি লবণ দরকার, যেটা সংরক্ষণের জন্য, এবং ছাগল বেড়ার জন্য 1 কেজি লবণ যথেষ্ট।
1: এই পদ্ধতি ছাড়াও বড় ট্যানারিগুলোতে হিমাগারে রেখেও চামড়া সংরক্ষণ করা যায়, যাতে চামড়া কোন প্রকার ব্যাকটেরিয়া সংক্রমণ না হয় এবং চামড়ার পচন না হয় এবং চামড়ার গুণাগুণ অক্ষুণ্ণ থাকে।
2: জি ডক্টর সেলিম, আমরা শুনছিলাম যে চামড়া সংরক্ষণ কিভাবে করা যায়। তো আমরা কিন্তু আসলে সবাই জানি যে চামড়া বা চামড়াজাত পণ্য আমাদের তৈরি পোশাকের পরেই কিন্তু আমাদের রপ্তানি আয়ের বা বৈদেশিক মুদ্রা আয়ের একটা অন্যতম উৎস। এবার যদি আপনার কাছে জানতে চাই যে পশুর চামড়া যেটা রয়েছে এটা অর্থনৈতিক গুরুত্ব আসলে কতটা গুরুত্ব বহন করে, এবং আমাদের শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে যদি বলতেন যে এটা কতটুকু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।
0: আপনি যথার্থই বলেছেন যে আসলে তৈরি পোশাকের পরবর্তীতে আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জনের চামড়া, কাজেই সেই হিসেবে আমরা চামড়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। সঠিকভাবে যদি চামড়া সংরক্ষণ না করা হয়, চামড়া যদি ছাড়ানো ঠিকমতো না হয়, চামড়া যদি কোনো দাগ থাকে, তাহলে চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং চামড়ার মূল্য কমে যাবে। উন্নত মানের চামড়া দিয়ে আমরা সাধারণত জুতা, ব্যাগ, বেল্ট ও অন্যান্য চামড়াজাত পণ্য তৈরি করা হয়, এবং আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে যে চামড়ার গুণগত মানসম্পন্ন হবে তার মূল্য কিন্তু বেশি থাকবে। সেজন্যই আমরা চামড়ার গুণগত মান রক্ষার জন্য চামড়ার অর্থনৈতিক গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট। এবং তো আমরা যে কাঁচা চামড়ার অপচয় যাতে না হয় সেটা সঠিকভাবে সংরক্ষণ করা, শিল্প কারখানা মানসম্মত কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা, বৈদেশিক মুদ্রা চামড়া থেকে আসতে পারে, এজন্য বাংলাদেশের ট্যানারি ও চামড়াজাত শিল্পে হাজার হাজার মানুষের কর্মসংস্থানও কিন্তু এই শিল্পের সাথে জড়িত। এই শিল্পের বিকাশে মানসম্মত চামড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং চামড়া নষ্টজনিত অর্থনৈতিক গুরুত্ব যেটা আছে, ক্ষতি অনেক সময় থেকে যদি চামড়া ক্ষতি হয় তাহলে কিন্তু বাজার মূল্য কমে যায়, দেশের সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি হবে, এবং পরিশেষে যেটা বললো ভ্যালু অ্যাডেড যে প্রোডাক্ট, যদি ভালো চামড়া থেকে ভালো ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি হবে, জুতা, জ্যাকেট, হ্যান্ডব্যাগ, গ্লাভস, এই সমস্ত দেশীয় শিল্পের বিকাশে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমরা টিকে থাকার জন্য এই চামড়ার অর্থনৈতিক গুরুত্ব খুবই অপরিসীম।
3: জি ডক্টর সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।
0: আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
3: কাফি, আমরা তো আজকে আমাদের অতিথির থেকে আলোচনার বিষয়ে শুনে আসলাম বিস্তারিত, তো চলো আমরা আমাদের শ্রোতা বন্ধুদের আজকের কুইজ জানিয়ে দিয়ে আসি।
2: হ্যাঁ চলো, শ্রোতা বন্ধুদের এই পর্বের কুইজটা জানিয়ে দাও।
3: প্রিয় শ্রোতা, এবার আপনাদের জন্য রয়েছে কুইজ। আজকের কুইজ, গরুর চামড়া সংরক্ষণের জন্য কত কেজি লবণ প্রয়োজন? আমি আবারও বলছি, আজকের কুইজ, গরুর চামড়া সংরক্ষণের জন্য কত কেজি লবণ প্রয়োজন? উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এ। আপনাদের সুবিধার্থে SOMVABONARKRISHI@gmail.com এ উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে ভুলবেন না।
2: প্রিয় শ্রোতা, এই পর্বে আপনাদের জন্য কুইজ, গরুর চামড়া সংরক্ষণে কত কেজি লবণ প্রয়োজন? উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এই ঠিকানায়। আপনাদের সুবিধার্থে আমি বানান করে বলছি, SOMVABONARKRISHI@gmail.com এই ঠিকানায়। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে ভুলবেন না। সামিয়া, আমরা তো কুইজ জানলাম, তো আমরা তো প্রত্যেক পর্বে একজন সফল কৃষকের গল্প শুনে আসি, তো আজকেও আমরা চলো একজন সফল কৃষকের গল্প শুনি।
3: আজকে আমরা কিসের গল্প শুনছি?
2: আজকে আমরা সাভারের একজন খামারি সাইফুল ইসলামের গল্প শুনব।
3: আমাদের গল্প শোনাচ্ছেন ইফাত সুলতানা।
4: কোরবানি ঈদকে ঘিরে দেশের খামারগুলোতে শুরু হয়েছে নানা রকমের ব্যস্ততা। আজকে আমরা এসেছি সাভারের শ্যামলাপুরে। আজকের আয়োজনে আমরা শুনব তরুণ খামারি উদ্যোক্তাদের সংগ্রাম, সফলতা আর কোরবানি ঘিরে বাড়তি ব্যস্ততার গল্প। আমি ইফাত সুলতানা বাংলাদেশ বেতারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ প্রামাণ্য অনুষ্ঠানে। এখন আমরা কথা বলছি অ্যাগ্রোনেস্ট হাব থেকে। তরুণ উদ্যোক্তাদের এই খামারে তারা গোট প্রোডাকশন এবং কাউ প্রোডাকশন নিয়ে কাজ করছেন। বর্তমানে তাদের এই খামারের অংশটিতে আছে প্রায় 50টির মতো ছাগল বাচ্চা সহকারে, যেখানে তারা গোট ফার্মিং এর সাথে গোট প্রোডাকশন, এবং এখানে তাদের ভেড়াও দেখতে পাচ্ছি আমরা। তাদেরই উদ্যোক্তাদের মধ্যে একজনের সাথে আমরা কথা বলব। অ্যাগ্রোনেস্টের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল?
5: অ্যাগ্রোনেস্টের যাত্রাটা মূলত আমরা 1 থেকে 1.5 বছর আগে শুরু করি। অ্যাগ্রোনেস্টের পিছনে মূলত আমার বোনের হাজবেন্ড, ওনার উৎসাহ এবং ওনার শখ ছিল, সেই সাথে আমি, আমার স্ত্রী, সবাই মিলে আমরা অ্যাগ্রোনেস্টের যাত্রাটা শুরু করি। শুরুতে আমরা গোট ফার্মিং প্লাস ভেড়া, তারপরে ক্যাটেল ফার ফ্যাটেনিং যেটা, সেটা আমরা করার করার শুরু করেছি। আমরা আস্তে আস্তে এক্সপেরিমেন্ট হিসেবে নিচ্ছি, তো এরপরে আমরা লার্জ স্কেলে ব্যাপারটা শুরু করতে যাচ্ছি।
4: অনেকেই শুধু গোট ফ্যাটেনিং এর দিকে গুরুত্ব দেয়, কিন্তু আপনারা দেখছি এখন প্রোডাকশনটার দিকে গুরুত্ব দিচ্ছেন, এটার পিছনে কারণ কি?
5: বাংলাদেশের প্রেক্ষাপটে গোট ফ্যাটেনিংটা এখনো ওই পর্যায়ে পৌঁছায়নি যেখান থেকে আপনি আপনার গোটের জন্য যে চাহিদাটা সেটা আপনি সংগ্রহ করতে পারবেন। তো এই কারণে আমরা আসলে ফ্যাটেনিং এর পাশাপাশি আমরা ব্রিডিং এর দিকেও মেইনলি ফোকাসটা দিচ্ছি।
4: এটা সম্ভবত আপনাদের ব্রিডার
5: জি
4: নিজেদের খামারে ব্রিডার থাকলে সেক্ষেত্রে কি আপনাদের গোটের কোয়ালিটিটা ভালো আসে?
5: হ্যাঁ, তা তো অবশ্যই, এটা ব্রিডার আসলে প্রত্যেকটা ফার্মেই দরকার। ফ্যাটেনিং এর পাশাপাশি যদি আপনি ব্রিডিং এর থেকে যদি আপনি আপনার ভালো কোয়ালিটি গুলো যদি আপনি মেনটেন করতে চান সেক্ষেত্রে আপনার নিজস্ব ব্রিডার তো অবশ্যই লাগবে।
4: বর্তমানে সেকশনটাতে কতগুলো ছাগল আছে?
5: আমাদের এখানে বাচ্চা এবং বড় সব মিলে প্রায় 50-এর অধিক ছাগল আছে। তো এর মধ্যে দেশি ব্ল্যাক বেঙ্গল এবং ইন্ডিয়ান যেই হরিয়ানা, তারপরে আপনার শিরোহী জাত, এগুলো সব মিলে
4: আপনাদের তোতাপুরিও মনে হয় বলে সেই ব্রিডটাও আছে। কি আপনারা মাল্টিপল ব্রিড নিয়ে কাজ করছেন?
5: আমরা মাল্টিপল ব্রিড নিয়ে কাজ করছি, কারণ আমাদের এখনো খুব বেশি সময় হয় নাই, মাত্র 1-1.5 বছর হয়েছে। তো একটা ফার্ম আসলে গড়ে তুলতে গেলে মোটামুটি 4-5 বছর সময় লাগে।
4: এবারে জানতে চাচ্ছি যে খামারে যেহেতু আপনাদের এখানে ছাগলটা বেশি, ছাগল তো খুব সেন্সিটিভ প্রাণী, তো এদের রোগ বালাই নিয়ে আপনারা কিভাবে এই চ্যালেঞ্জটা ফাইট করেন?
5: আসলে ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে পিপিআর আর এফএমডি রোগটাই বেশি হয় এবং পিপিআরটাই মারাত্মক আকারে দেখা দেয়। আসলে বাংলাদেশে সরকারিভাবে পিপিআর এর ভ্যাকসিন দেয়া হয়, তো বছরে সাধারণত 2 বার যদি আপনার পিপিআর এর ভ্যাকসিন দিতে হয় এবং এফএমডি এর ভ্যাকসিনও পাশাপাশি দিতে হয়।
4: দেখতে পাচ্ছি এখানে ছাগলদেরকে ঘাস দেওয়া হচ্ছে। ভাই এগুলো কি ঘাস দিচ্ছেন?
6: এগুলো ফার্ম ঘাস দিচ্ছি।
4: নেপিয়ার বলে?
6: নেপিয়ার বলে।
4: আচ্ছা, এই ঘাস ছাগল খায়?
6: জি, এটা কচি ঘাস।
4: আচ্ছা, এটার উপকারিতা কি?
6: এটার উপকারী হলো শরীরের শক্তি এবং রোগ ব্যাধির থেকে এটা মুক্ত।
4: আচ্ছা, আপনার ছাগল দুর্বা ঘাসও খায়, তারপরে এই নেপিয়ার ঘাসও খায়?
6: সবই খায়, কলমিও খায়।
4: কলমি লতা যেটা?
6: জি, কলমি লতা।
4: কারণ ছাগল তো সাধারণত লতা জাতীয় ঘাসই বেশি খায়, সেক্ষেত্রে আপনারা দেখলাম যে একদম সুন্দর চাষ করা নেপিয়ার ঘাস দিচ্ছেন এবং ঘাসের কোয়ালিটিও বেশ ভালো। এই গোড়া সহই সব খেয়ে ফেলে?
6: জি জি।
4: এখানে ছাগলের পাশাপাশি দেখা যাচ্ছে গারোলও আছে, যেটা আর কি উন্নত জাতের ভেড়ার ক্রস। তো এদের মাংস মনে হয় পরিমাণে বেশি পাওয়া যায় ছাগলের থেকে?
5: আসলে ভেড়ার একটা ক্রস, তো এটার মাংস উৎপাদনটা বেশি হয় এবং রোগ বালাই সাধারণত কম হয়
4: ছাগলের থেকে। ওদের ইমিউনিটিটা তাহলে ভালো?
5: ছাগল এবং ওদের ইমিউনিটিটা প্রায় সেম, ওদের ইমিউনিটিটা অনেক ভালো।
4: কি ওদের অসুখ বিসুখ কম হয় ছাগলের থেকে?
5: কম হয় এবং ওরা খাবার নষ্ট করে কম।
4: ভেড়া যেরকম সব ঘাস কুটা খেয়ে ফেলে, গারোলও সেম?
5: ভেড়া এবং গারোল প্রায় সেম সেম, তো এদের আসলে খাবার নষ্ট করে কম, ইমিউনিটি সিস্টেমটা বেশি।
4: আর এদের বাচ্চা দেওয়ার রেট কেমন? বছরে এরা কয়বার বাচ্চা দেয়?
5: বছরে সাধারণত 14 মাসে এরা 2 বার বাচ্চা দিয়ে থাকে।
4: ছাগলের পাশাপাশি আপনার গারোল যেটা আপনারা প্রোডাকশন করছেন, এটাও আপনাদের প্রোডাকশন জন্যই রাখা হয়েছে?
5: আমাদের এখানে ছাগলের পাশাপাশি আমাদের গারোল আছে এক্সপেরিমেন্ট, এবং আমরা ইনশাআল্লাহ এই কোরবানির পরে আমরা সাধারণত দুম্বার এক্সপেরিমেন্ট করব। দুম্বা ওঠানোর ইচ্ছা আছে আমাদের, এগুলার ছাগল পাশাপাশি আমরা দুম্বারও ট্রাই করব।
4: আপনাকে অনেক ধন্যবাদ
3: কাফি। আমরা তো আমাদের সফল খামারির গল্প শুনে আসলাম, তো এবার আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে অংশ, আমাদের কুইজ বিজয়ী। কুইজ বিজয়ী নাম ঘোষণা করার আগে চলাগের প্রথমেই আমাদের শুনে আসি আমাদের গত পর্বের কুইজ কি ছিল। আমাদের গত পর্বের কুইজ ছিল বাংলাদেশে কোন জাতের গরু সবচেয়ে বেশি পালন করা হয়। সারা বাংলাদেশ থেকে আমাদের কে কে সঠিক উত্তর পাঠিয়েছে চলো তাদের নামগুলো শুনে আসি।
2: মানিকগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন ইয়াসমিন আক্তার, নার্গিস আক্তার, মোহাম্মদ রাসেল শেখ, পারভিন আক্তার, আব্দুল কাদের সরকার।
3: খুলনা থেকে মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ মারুফ হাসান, এম এইচ স্বাধীন, সাহারুজ্জামান ফাহাদ।
2: গাজীপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, হাসনা হেনা, ফারহিন রহমান, আকশা আহমেদ, তাফরিহা তাহুরা, ওয়াহিদা ওহি, তানজিম তটিনী, আদিবা আভা।
3: নারায়ণগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন, শরীফ, সারাবান সারা।
2: রংপুর থেকে শারমিন আক্তার শাম্পা, মোহাম্মদ শফিউদ্দিন।
3: টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, সিরাজুল ইসলাম সৈকত, সৈয়দ বিল্লাহ হোসেন সবুজ।
2: রাজশাহী থেকে সালাউদ্দিন লালন।
3: জয়পুরহাট থেকে হোসনে আরা মুন্নি, হোসনে মরিয়ম পলাশ, মোসাম্মদ জামিলা বেগম, আফসার আলী, জাকির হোসেন শোভন।
2: ঢাকা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আফিয়া আহমেদ, মোহাম্মদ শামীম, মিরাজ আলী খান, শরীফুন নাহার, রোকসানা আক্তার, মাহমুদা বেগম, গিয়াসউদ্দিন, তুষার সমদ্দার, আমাতুল্লাহ সরকার আদিবা, মোহাম্মদ আলী, আকবর হোসেন বেপারি, আবদুল্লাহ সরকার সিয়াম, শাহরিয়ার আহমেদ, বাপ্পি, মোহাম্মদ হেলাল উদ্দিন, দেয়ান সাদিয়া শারমিন, সাফিয়া সেতু, সারাবান সারা, ইসাবা ইলা।
3: মেহেরপুর থেকে তানভীর সাফি,
2: নাটোর থেকে মেহেদি হাসান, আরিফুল ইসলাম।
3: চট্টগ্রাম থেকে মেহেদি হাসান,
2: ঝিনাইদহ থেকে এস এম সবেদ আলী, মোহাম্মদ সবেদ আলী বিশ্বাস।
3: ভোলা থেকে মোহাম্মদ মাহমুদুল হাসান মাহি, মাহিমা বেগম, রিহানা বেগম, ইশা জাহান শোভা, ফরিদ উদ্দিন, তৌহিদুল ইসলাম সাইম, শরীফুন নাহার, রাশিদা বেগম, ইমরান হোসেন, আব্বাস উদ্দিন, নাজমুল ইসলাম নাইম, জামাল উদ্দিন, সুফিয়া বেগম, আকাশ হোসেন পাটোয়ারি।
2: চাঁদপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আফরোজা বেগম, সাফায়েত হোসেন সাইফ, সুমাইয়া আক্তার, উম্মে হাবিবা, ফারজানা ইসলাম, আলমগীর হোসেন, আসমা আক্তার আর্নিকা, রিধিকা রিধি, লাবণ্যলতা, নওসাবা নুহা।
3: কুড়িগ্রাম থেকে শাহনাজ পারভিন লাকি, লাবিব আহমেদ, ফারুক আহমেদ।
2: জামালপুর থেকে তাসিন আহমেদ আইয়ান খান,
3: কুষ্টিয়া থেকে সামিম হোসেন,
2: ময়মনসিংহ থেকে জুয়েল মিয়া,
3: কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইম,
2: পঞ্চগড় থেকে মোহাম্মদ আহনাফ তাহমিদ, বিথি চক্রবর্তী, মাহির ফয়সাল শিহাব,
3: বরিশাল থেকে মোহাম্মদ ইমরান মুন্সী
2: এবং ঠাকুরগাঁ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ সোহেল রানা। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা সঠিক উত্তর পাঠিয়েছেন সকলকে আমরা বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সামিয়া, তুমি তো জানোই যে আমাদের শ্রোতা বন্ধুরা যারা সঠিক উত্তর পাঠান সকলকেই আমাদের পুরস্কৃত করতে মন চায়, কিন্তু আমাদের সীমাবদ্ধতার জন্য লটারির মাধ্যমে একজনকেই বিজয়ী ঘোষণা করতে হয়।
3: তাহলে আজকে লটারির ভিত্তিতে কি হলো আমাদের কুইজ বিজয়ী?
2: চলো তাহলে তার নাম ঘোষণাই করে দিই।
3: হ্যাঁ চলো।
2: প্রিয় শ্রোতা, এ পর্বের কুইজের বিজয়ী হয়েছেন এম এইচ স্বাধীন, আক্তার চেম্বার, স্যার ইকবাল রোড, খুলনা। এম এইচ স্বাধীন, আপনাকে অভিনন্দন।
3: প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম কোরবানি পশুর চামড়া স্বাস্থ্যসম্মত উপায়ে ছাড়ানো ও সঠিকভাবে সংরক্ষণ করা শুধু ব্যক্তিগত সচেতনতার বিষয় নয়, বরং এটি জাতীয় অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। সামান্য অসচেতনতার কারণে একটি মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, যা দেশের চামড়া শিল্প ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। তাই পরিচ্ছন্ন পরিবেশে চামড়া ছাড়ানো, সময় মতো লবণ ব্যবহার এবং যথাযথ সংরক্ষণের মাধ্যমে চামড়ার গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনাই পারে কোরবানির এই মূল্যবান সম্পদকে সুরক্ষিত রাখতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে।
2: প্রিয় শ্রোতা, সকলের জন্য শুভকামনা রইল এবং শুনতে থাকুন বাংলাদেশ বেতার। সবাইকে আবারও ধন্যবাদ। আগামী পর্বে আমরা থাকব এমনই নতুন কোন এক বিষয় নিয়ে। সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সম্ভাবনা কৃষির সাথেই থাকুন।
7: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি। সম্পাদনায় ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার, ঢাকা। একটি জন সচেতনতামূলক বার্তা। পশুকে জবাই করার পূর্বে ভালোভাবে গোসল করিয়ে নেবেন, যাতে পশু দেহে কোনো ময়লা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। জবাই করার পূর্বে পশুকে প্রচুর পানি খাওয়াবেন, এতে পশু দেহ থেকে চামড়া সরানো সহজ হবে। পশুকে জবাই করার সময় সাবধানতা অবলম্বন করুন, যাতে পশুর দেহে চোট না লাগে। চোট লাগলে চামড়া থেতলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জবাই করার জন্য নখদার ছুরি এবং চামড়া ছাড়াবার জন্য মাথা বাঁকানো ছুরি ব্যবহার করুন। জবাই করার পর পশুদেহ নিস্তেজ হয়ে গেলে চিত করে শুইয়ে দুপাশে ঠেস দিয়ে দিবেন, এতে ছুরির কাটা দাগ লাগার সম্ভাবনা থাকে না।
8: বাংলাদেশ বেতার অনুষ্ঠানে একযোগে প্রচার করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এ পালার আয়োজন, অর্থাৎ চতুর্থ পালার আয়োজন। জানাচ্ছি কারা থাকছি আপনাদের সাথে। উপস্থাপনে রয়েছি আমরা কজন, শাহনাজ পারভিন রুশি, আফরোজা আক্তার, বর্ষা আহমেদ এবং ইমতিয়াজ মাশরাফি। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও এস এম আল জুবায়ের, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
9: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া।
1: শ্রোতা বন্ধু, আজ পৃথিবীর কোথাও কোথাও কোন কোন প্রান্তে কিন্তু ঈদ উদযাপিত হচ্ছে, আর রাত বেরোলেই আমাদের দেশে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা। ঈদের শুভেচ্ছা সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার ঈদ হোক পূর্ণ আনন্দে ভরপুর, এই প্রত্যাশা আমাদের। আর সবাই কিন্তু যেটা বলছিলাম যে ঈদের যে নিয়ম রয়েছে সেটা পালন করব আমরা, কোরবানির পশুকে ঠিকঠাকভাবে জবাইও করব এবং সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখব। আর অবশ্যই মাথায় রাখব, খেয়াল করব যে যাতে করে গরিব দুঃখীরাও এই ঈদকে সমানভাবে উপভোগ করতে পারে।
0: ঠিক তাই। আর কোরবানির ঈদ মানেই হচ্ছে, বলা হয় সেখানে আত্মত্যাগ রয়েছে, নিজেকে নতুনভাবে জানার রয়েছে। পশু কোরবানির মধ্য দিয়ে নিজের পশুত্ব সেই জায়গাগুলো থেকে যেন একেবারে বিনাশ হয়, দেশকে ভালোবাসার সেই নরম এবং প্রথম অনুপ্রেরণার মধ্য দিয়েই যেন সামনের সময়গুলো নির্ধারিত হয়। বন্ধুরা, আয়োজনে এবারে আপনাদের জন্য রয়েছে দেশের গান, আর চাওয়া পাওয়ায় প্রথমে যে গানটি আপনাদের শোনাচ্ছি শুনবেন বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে, গীতিকার এবং সুরকার কবির বকুল।

দুরবারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী অপু আমান ও জানিতা আহমেদ ঝিলিক, গানের কথা জ্যোতির্ময় সেন, সুর করেছেন রিপন খান।

দুইবারে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া। এবার একটি পল্লীগীতি, শিল্পী শেফালী সরগম, গীতিকার প্রজিত ঘোষ, সুর দিয়েছেন আলী আফতাব লনি।

0: এই গানটির সাথে শেষ করছি দুর্বারের আজকের আয়োজন। দুর্বারে সৈনিক ভাইরা আজ শুনলেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। আগামীতে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলতে নামবে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটান নারী দলের মোকাবেলা করবে। আগেই জানানো হয়েছে 12 দিনব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 6টি দেশ অংশ নিচ্ছে। কনফারেন্স লীগের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের ক্রিস্টাল প্যালেস এবং স্পেনের রায়ো ভায়াকানো। জার্মানির লিপজিগ রেডবুল অ্যারিনায় বাংলাদেশ সময় আজ রাত 1টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পিএসজি ইংলিশ জায়ান্ট আর্সেনালের মোকাবিলা করবে। আগামী শনিবার হাঙ্গেরি বুদাপেস্টে বাংলাদেশ সময় রাত 10টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-1 গোলে ড্র করে, ফলে দুই লেগ মিলিয়ে পিএসজি 6-5 গোলে এগিয়ে থেকে ফাইনালে উন্নীত হয়। আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়, ফলে দুই লেগ মিলিয়ে 2-1 এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ আগামীকাল স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে শুরু হচ্ছে। এতে স্বাগতিক স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং বাংলাদেশ নারী দল অংশ নিচ্ছে। আগামীকাল উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ড নেদারল্যান্ডসের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। আগামী শনিবার তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নামবে এডিনবার্গে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট এবং 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে আফগানিস্তান ক্রিকেট দল আগামী মাসে ভারত সফর করবে। আগামী 6-10 জুন পর্যন্ত চণ্ডীগড়ে স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্টে খেলছেন না আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, তবে আফগান নির্বাচকরাই অভিজ্ঞ স্পিনারকে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজে অন্তর্ভুক্ত করেছেন। টেস্ট ও 3 ম্যাচের ওয়ান ডে দলের নেতৃত্বে থাকবেন হাসমতুল্লাহ শাহিদি। আগামী 13 জুন ধর্মশালায় ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনের, 17 জুন লখনৌতে দ্বিতীয় এবং 20 জুন চেন্নাইয়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপ গ্রুপ এ তে রয়েছে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের দল 2টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমটি এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়টি। দুটো ম্যাচই ল্যাস্টারশায়ারে অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। আগামী
মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার ওয়ালামাকুম বিদুয়াই কারাব্বি শাকিয়া। হে আমার রব, তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি।

0: এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আগামীকাল পবিত্র ঈদ উল আজহা প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে পালিত হয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মুসলমানেরা এই ঈদ উল আজহার উৎসব পালন করেন। আসুন আমরা এই ত্যাগ থেকে শিক্ষা নিয়ে শুধু পশু কুরবানি নয়, মনের পশুকেও কুরবানি করি, নিজেদেরকে সৎ ও ভালো সুশীল মানুষ হিসেবে তৈরি করি এবং দেশ ও সমাজের জন্য ভালো কাজ করি, এমনই প্রত্যাশা সকলের প্রতি। সবাইকে বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারে আমন্ত্রণ। সকলের জন্য ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আপনি কেমন আছেন অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় গর্ভবতী মায়ের এবং প্রসব পরবর্তী মায়ের চর্মরোগ হলে কি করণীয় বা এর কি চিকিৎসা রয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান, প্রাক্তন বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ আপনাকে।
0: আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আর প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হল যে গর্ভকালীন অবস্থায় ত্বকের কি কি ধরনের পরিবর্তন হতে পারে।
1: এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্যই গর্ভকালীন সময়ে মাদের কিছু ন্যাচারাল পরিবর্তন হয়, বিভিন্ন হরমোনের চেঞ্জের জন্য পরিবর্তন হয়, যেটা অনেকে মনে করেন যে এটা বোধহয় একটা রোগ বোধহয়। এটা ন্যাচুরালি হয়, যেমন ধরেন গর্ভকালীন সময়ে মায়েদের মেস্তা পড়ে, পেটের নাভি থেকে নিচে একটা কালো দাগের মতো পড়ে, যেটাকে আমরা লিনিয়ার নাইগ্রা বলে থাকি। অনেক সময় দেখা যায় যে পেটের চামড়া যখন বাচ্চাটা বেশি সময় হয়ে যায়, থার্ড ট্রাইমাস্টার যখন হয়, পেটের চামড়া ফাটা শুরু করে, যেটাকে আমরা বলি স্ট্রায়াগ্যাভিডোরাম। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মুখের মধ্যে ছোট ছোট লাল রঙের মাকড়সার মতো আমরা বলি স্পাইডার অ্যাঞ্জিওমা দেখা যায়। এগুলো অনেকে ভয় পেয়ে যান, অনেক মনে কি করতে হবে না করতে হবে, তবে এগুলো দেখা যায় যে বাচ্চা প্রসবের পরে এগুলো ন্যাচুরালি কমে যায়।
0: এরপর আপনার কাছে জানতে চাই যে গর্ভকালীন অবস্থায় কিছু ধরনের চর্মরোগ আছে, যে চর্মরোগগুলো মাদের একটু উদ্বেগের কারণ হতে পারে, সেগুলো কি কি বা এটা কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে বা আমরা কি করতে পারি এই চর্মরোগের লক্ষণগুলো প্রকাশ পেলে।
1: আচ্ছা, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো কোনো ক্ষেত্রে মাদের যে গর্ভকালীন সময় যেসব চর্মরোগ হয় সেক্ষেত্রে থেকে বাচ্চার এফেক্ট হতে পারে, মারও এফেক্ট পড়তে, শরীর এফেক্ট হতে পারে। সেক্ষেত্রে কিছু রোগ আছে, যেমন আমরা বলি দেখা যায় যে অনেক ক্ষেত্রেই মাদের গাছুল কাছে, গর্ভকালীন সময় পেট চুলকাচ্ছে, হাত চুলকাচ্ছে, আমরা বলি ইন্ট্রাপিক কোলেস্টেটিক প্রুরিটা যেটা হয়, মানে হচ্ছে লিভারের মধ্যে আমাদের যে বাইলগুলো আছে ওটা আটকে যায়, আটকে গেলে পরে সারা গা চুলকাতে থাকে। এটা একটা একটু সিরিয়াস কন্ডিশন। এক্ষেত্রে কিন্তু যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় এটা বাচ্চার উপর গ্রোথ ডিটারেশন হতে হবে, বাচ্চার ডেভেলপমেন্ট কমে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন বিশেষ চিকিৎসা দেখা করতে হবে। সেক্ষেত্রে আমরা তার লিভার ফাংশন করব, লিভার ফাংশন করে আমরা দেখব কিছু যেগুলো আছে, যেমন এজিপি অ্যালকান ফসফেট কি বেড়ে গেল, বাইল অ্যাসিড বেড়ে গেল কিনা, যদি সেক্ষেত্রে থাকে তার জন্য খুব ভালো চিকিৎসা আছে, যেমন বলি অ্যাসিটিলিক অ্যাসিড কিছু আছে দিলে কিন্তু এটা খুব ভালোভাবে কন্ট্রোল করা যায় এবং বাচ্চার যে রিস্ক থাকে সেটাকে প্রিভেন্ট করা যায়। এরপর যদি আমরা বলি আরেকটা রোগ, সেটা হচ্ছে অ্যাটোপিক ইরাকশন অব প্রেগন্যান্সি। যেসব মায়েদের পরিবারে অ্যালার্জির হিস্ট্রি আছে, যেমন আমরা বলি ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি আছে, অ্যালার্জিক রাইনাইটিস, নাক দিয়ে বারবার হাঁচি দেয়, এরকম অ্যাটোপিক যাদের হিস্ট্রি আছে এইসব মায়েদের বেশি হয়। দেখা যায় মুখ লাল হয়ে যাচ্ছে, গলা লাল হয়ে যাচ্ছে, চামড়া ভাজা ভাজা লাল হয়ে যাচ্ছে এবং সারা গা চুলকাচ্ছে, এই ধরনের কিন্তু, তবে এটা একটু সেলফ লিমিটিং কন্ডিশন, এটা তেমন বাচ্চার উপর ক্ষতি করে না কিন্তু মার জন্য খুব সমস্যা করে সেটা। সেক্ষেত্রে কিন্তু খুব সিম্পল ট্রিটমেন্ট, আমরা একটা ভালো ময়শ্চারাইজার দিয়ে মাকে খুব ভালো কন্ট্রোল করতে পারি, একটা সিম্পল অ্যান্টিহিস্টামিন যেগুলো চুলকানি কমা যায় এরকম ওষুধে কিন্তু খুব ভালো কন্ট্রোল করা যায়। তারপরে ধরুন আরেকটা আছে যেটা দেখতে খুব ভয়ঙ্কর মনে হয়, এটা আমরা বলি পলিমরফিক ইরাকশন অফ প্রেগন্যান্সি। দেখা যায় নাভিটা বাদ দিয়ে আশেপাশে এরকম ছোট ছোট গোটা হচ্ছে, পেটের মধ্যে হচ্ছে, ভাজে ভাজে হচ্ছে, পায়ের মধ্যে হচ্ছে, এটা দেখতে ভয় মনে হয়, সেটা কিন্তু খুব সেলফ লিমিটিং। সেটা যদি আমরা ঠিকমতো ওষুধ দিয়ে একটা বিশেষজ্ঞের সাথে দেখা করে কিন্তু সিম্পল ফ্রি ময়শ্চারাইজার খুব ভালো কন্ট্রোল করতে পারি। তবে আরেকটা জিনিস যেটা খুবই মানে ডেঞ্জারাস, যেক্ষেত্রে মায়েদের, গর্ভবতী মায়েরা অবশ্যই বিশেষ চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন, যে দেখবেন যে আমার নাভির আশপাশে শুরু হচ্ছে ছোট ছোট ফোস্কার মতো পড়ছে, যদিও এটা খুব রেয়ার, এটা আমরা বলি পেনফিলিয়ার জেস্টেশনিস, ফোস্কা পড়ছে, সেটা আমার একটা অটো ইমিউন কন্ডিশন যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সংযুক্ত, সেটা কিন্তু খুব সিরিয়াস কন্ডিশন, সেখান থেকে বাচ্চার একটু সিরিয়াস এফেক্ট হতে পারে, বাচ্চা পেটের মধ্যে মারাও যেতে পারে। সো এই ধরনের যদি পেটের মধ্যে ফোস্কা পড়ছে, যে আমরা ভাজে ভাজে ফোস্কা পড়ছে, সারা গায়ে ফোস্কা ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব সিরিয়াস ট্রিটমেন্ট নিতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু ভালো চিকিৎসা আছে, যদি আমরা করি সেটাকে আমরা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি এবং বাচ্চার স্বাস্থ্য ভালো রাখতে পারি। এরপরে যদি আরো কথা বলি সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় আমরা কিন্তু অনেক সাবধান থাকি, অনেক ওষুধই আমাদের নর্মাল যে রোগগুলো হয় অনেক ওষুধ আমরা দিতে পারি না, সেক্ষেত্রে অনেক ওষুধ আমরা উদ্রেক করে ফেলি। অনেক ওষুধ বাবা মা যখন প্রেগনেন্সি প্ল্যান করে তার আগেই বলে দিই যে এই ওষুধগুলো খাওয়া যাবে, এগুলো খাওয়া যাবে না, এবং সেক্ষেত্রে আমরা সেই সেফ ওষুধগুলো আমরা দিয়ে থাকি। যেমন ধরুন আমরা আমাদের এখন খুব বেশি হচ্ছে স্কেবিস রোগ, ফাঙ্গাল ইনফেকশন খুবই হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে অনেক ওষুধ আছে মাদেরকে দেওয়া যাবে না, খাওয়ার ওষুধ অনেক দেওয়া যাবে না, ফাঙ্গাসের সেফ অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস, প্রেগনেন্সির সেফ কোনগুলা, আমরা যেমন বলি ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এ বি সি সি অ্যান্ড ক্যাটাগরি এক্স, এক্স মানে দেওয়াই যাবে না, সি মানে সাবধানে দিতে হবে, সেখানে আমরা রিস্ক ভার্সাস বেনিফিট চিন্তা করে ওষুধের ক্ষেত্রে কিন্তু গর্ভবতী মায়েদের কিন্তু খুব অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি কোন ওষুধ খাচ্ছেন লং টার্ম, আপনার ডাক্তারের সাথে কথা বলে ওষুধ খাওয়া যাবে কিনা প্রেগনেন্সি অবস্থায় সেটা জেনে নিতে হবে।
0: আর গর্ভকালীন সময়ে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়, কোন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা অনুচিত,
1: খুবই মানে গুরুত্বপূর্ণ কথা, একটা
0: গুরুত্বপূর্ণ কথা। এরপর আপনার কাছে জানতে চাই যে সবচেয়ে একটি কমন সমস্যা রয়েছে গর্ভবতী মায়েদের, পেটের চামড়া ফেটে যায় এবং মুখে মেস্তা দেখা দেয়, তো এই যে সমস্যাগুলো হয় এটা থেকে প্রতিকার পাওয়ার উপায় কি বা এটা কতদিন থাকবে? আমরা কিন্তু মেয়েরা একটু সৌন্দর্য সচেতন হই তো খুব টেনশনে পড়ে যায় যে আসলে এটা আদৌ সেরে যাবে কিনা।
1: এটা একটা সবারই প্রশ্ন গর্ভবতী মায়েদের, এবং এই মেস্তাটা অনেকেরই হয়, ম্যাক্সিমামেরই হয়। তবে এই যেটা মনে রাখতে হবে, প্রেগনেন্সি শেষ হয়ে যাওয়ার পরে এটা কিন্তু ন্যাচারালি চলে যায়, মোস্ট অফ দেখে দেবে, আবার কোনো কোনো যায়ও না। তবে যেটা মনে রাখতে হবে, আমরা কিন্তু এই সময় প্রেগনেন্ট অবস্থায় আমরা খুব বেশি ওষুধ দিই না, অনেক ওষুধ আছে আমাদের কাছে যেটা আমরা পরে দিতে পারি, প্রেগনেন্সি আগে বা পরে দেওয়া যেতে পারে, কিন্তু সে দিই না। কিন্তু সিম্পল একটা সানস্ক্রিন, এর বেশি কিছু দেওয়া যাবে না, কারণ যে ওষুধ আছে এগুলো বাচ্চার ক্ষতি করতে পারে, এটা আমরা দিব না। আপনি যখন বের হবেন, বের হওয়ার আধা ঘন্টা একটা সানস্ক্রিন মেখে নেবেন, এটি আপনার প্রিভেনশন। এবং যখন বাচ্চা হয়ে যাবে তখন আমাদের ওষুধ আছে, তখন কিন্তু আমরা দিতে পারব। এটা হচ্ছে আপনার ব্যস্তার ক্ষেত্রে দ্যাট সিম্পল। আর যে পেট যে ফেটে যায় সেটা যেন খুব ভালো চিকিৎসা, আসলে যে আমরা বলি অনেক কিছু অনেকে ক্লিন করে, খুব ভালো চিকিৎসা নাই। আমরা যেটা বলি যে একটা ভালো ময়শ্চারাইজার, পেটটাকে ভালো করে ময়শ্চারাইজ করে রাখেন, চামড়া সফট সাপল রাখেন, তাহলে কিন্তু চামড়া ফাটা থেকে অনেক ক্ষেত্রে দূরে রাখতে হবে, দূরে থাকা যাবে। আর যেটা হচ্ছে প্রেগনেন্সির পরে, তখন এটা একটা ন্যাচারাল হিলিং হয়, ন্যাচারালি কিন্তু সেটা কমে আসতে থাকে আস্তে আস্তে, তখন আমরা কিছু হেল্প করতে পারি। আমাদের কিছু লেটেস্ট চিকিৎসা আছে, যেমন আমরা বলি একটা পিআরপি মেজোথেরাপি বলি, সাথে কিছু লেজার আছে, সিটোফ্যাশনাল লেজার, সেটা দিয়ে আমরা শ্রিং করতে পারি। তবে যেটা হচ্ছে উই ক্যান ইম্প্রুভ অ্যালট, একেবারে 100% চলে যাবে এরকম ব্যাপারটা, বাট তারপরে অনেক কিছু করা যেতে পারে আর কি।
0: এরপর আপনার কাছে জানতে চাই যে গর্ভকালীন সময়টাতে মায়েদের কি কি ধরনের চর্মরোগে তারা আক্রান্ত হতে পারেন?
1: আচ্ছা, যেটা হচ্ছে আমরা যেগুলি বললাম এগুলি গর্ভ প্রেগনেন্সি রিলেটেড, আর প্রেগনেন্সি ছাড়াও অন্য অনেক সব রোগে আক্রান্ত হতে পারে মায়েরা। তবে কিছু কিছু ব্যাপার দেখা যায়, আরেকটা রোগ আছে খুব সিরিয়াস, এটাকে বলে আপনি যে আমাদের যে সোরিয়াসিস রোগটা আসে, রোগটা মায়ের মধ্যে পাস্টুলার হিসেবে অ্যাপেক্ট করতে পারে, এটাকে আমরা বলি হার্পিস জেস্টেশনিস, খুবই একটা ভয়ঙ্কর একটা রোগ, ইম্পিরিকো হার্পিটোফর্মিস। গর্ভকালীন সময় যে সোরিয়াসিস রোগটা আছে সেটা একটা সিরিয়াস রোগ নিতে পারে, তার নাম হচ্ছে ইম্পিরিকো হার্পিটোফর্মিস। দেখা যায় মার পেটের মধ্যে ছোট ছোট গোল গোল লিশন হচ্ছে, প্লাস্টার লিশন, সেখানে ছোট ছোট পূজার মতো হচ্ছে, খুবই সিরিয়াস একটা সিচুয়েশন, সেক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট খুবই জরুরি। সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট আমরা স্টেরয়েড আছে, আমাদের কিছু ওষুধ আছে, সেটা কন্ট্রোল করতে হবে, না ক্ষেত্রে মায়ের এবং বাচ্চার সিরিয়াস সমস্যা হতে পারে, এটা হতে পারে। এছাড়া যেটা হয় আমাদের যে কিছু কিছু রোগ আছে, যেমন আমরা খুব হচ্ছে আজকাল, যেমন স্কেবিস, একটা প্রচন্ড ছোঁয়াচে রোগ, দেখা যায় যে একবার যারা হয় বাসার সবাই ছড়িয়ে যাচ্ছে। যেমন প্রেগনেন্সির সময় আমাদের অ্যান্টিফাঙ্গাল একটা ওষুধ আছে, যেমন টারবিনেফিন, যেটা সেফ, প্রেগনেন্সির সেফ ওষুধ, যেগুলো আমরা ক্যাটাগরি এ বি সি এবং এক্স বলছিলাম, সেই ক্যাটাগরিতে এই ক্যাটাগরিতে সেফ যেটা পড়বে সেই ওষুধগুলো আমরা দিতে পারবো। তো মাদের ক্ষেত্রে এক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, এবং অবশ্যই সেক্ষেত্রে বিশেষ চিকিৎসকের কথা ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না, নেওয়া যাবে না।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। প্রশ্ন পাঠিয়েছেন এমডি আকাশ মিয়া, তিনি লিখেছেন দৌলতপুর মানিকগঞ্জ থেকে, গর্ভকালীন সময়ে মায়ের যদি চর্মরোগ হয় তাহলে নবজাতকের কি চর্মরোগে আক্রান্ত হতে পারে কিনা?
1: অবশ্যই হতে পারে, কিছু কিছু রোগ আছে যেটা বাচ্চাকে এফেক্ট করতে পারে, যেমন আমরা বলি ইন্ট্রাহেপাটিক কোলোস্টেসিস অফ প্রেগনেন্সি, মার গা চুলকাতে থাকে, লিভারের মধ্যে যেটা কিছু এনজাইম বেড়ে যায় আমরা যেটা বলি, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে এফেক্ট করতে পারে, সেক্ষেত্রে ভালো চিকিৎসা আছে সেটা করতে পারি। আরো সিরিয়াস কন্ডিশন আছে, যেমন আমরা পেমপিগুয়েড জেস্টেশনিস বলি, যেটা মায়ের গায়ে দেখা যাচ্ছে ফোসকা পড়ছে, সেরকম হয়। একটা আছে ইম্পিরিকো হাইপারিফর্ম, যেটা একটা সোরিয়াসিসের একটা রোগ, যেটা এই গায়ের মধ্যে সোরিয়াসিস রোগটা ছোট ছোট পুজোর মতো ছোট ছোট রিঙের মতো তৈরি করে। এই ধরনের যদি কোনো সিচুয়েশন হয় অবশ্যই আপনি বিশেষ চিকিৎসার কথা বলে চিকিৎসা নেবেন, এবং সেক্ষেত্রে ভালো প্রতিকার আছে, এবং বাচ্চার ক্ষেত্রে সেটা আমরা সাবধানতা এবং বাচ্চার উপকারের জন্য আমরা অনেক কিছু করতে পারি।
0: আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন মোহাইমিনুর রহমান, তিনি লিখেছেন যে গর্ভাবস্থায় চর্মরোগের কারণে সন্তানের কোন ঝুঁকি আছে কিনা, এবং গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে চর্মরোগের ওষুধ খাওয়ার নিরাপদ নিয়মটা কি?
1: দুই ক্ষেত্রেই, গর্ভাবস্থায় এবং স্তনদানকালে অনেক ওষুধ মারা খেতে পারবেন না, এটা খুবই জরুরি। আপনি ধরেন কোন কারণে আগে থেকে অনেক ওষুধ খাচ্ছেন, যেমন ধরেন আপনার চর্মরোগ আছে, সোরিয়াসিস আছে, আপনার ফাঙ্গাল ইনফেকশন আছে, আপনার স্কেবিস আছে, এই ধরনের যদি রোগগুলো আছে অনেকগুলো সময় রেস্ট্রিক্ট করে দেয়। কিন্তু সেক্ষেত্রে আমরা প্রেগনেন্সি সেফ যে ওষুধগুলো আছে সেগুলো দিয়ে দেয় শুধু, সেগুলো খেতে পারবেন। এবং যেমন ধরেন বাচ্চাদের ক্ষেত্রে অনেক ওষুধ কিন্তু ল্যাকটেশনের সময় বা বাচ্চাকে বুকে দুধ খাওয়ার সময় সেফ না, আমরা সেক্ষেত্রে কিছু সেফ ওষুধ আছে যেগুলো বাচ্চাকে স্তন দান করালে খাওয়ানো যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি বিশেষজ্ঞ কিছু দেখা করে কথা বলে কি কি ওষুধ খাওয়া যাবে যাবে না আপনি জেনে নেবেন, তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে।
0: নাসিম রাজা আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন কুমারখালী কুষ্টিয়া থেকে, তিনি জানতে চেয়েছেন পেমফিকয়েড কি, এটি গর্ভকালীনে কেন হয়, আর গর্ভকালীন সময় যদি এই রোগটা হয় তাহলে না হওয়ার জন্য আমরা কি কি সতর্কতাটা অবলম্বন করতে পারি।
1: খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা আসলে আমার নাম হচ্ছে পেমফিকয়েড জেস্টেশনিস, এটা একটা খুব সিরিয়াস কন্ডিশন। সেকেন্ড ট্রাইমেস্টারে এই জিনিসটা হয়, দেখা যায় মার নাভির চারদিকে ছোট ছোট ফোস্কানি উঠছে, পেটের মধ্যে ছড়িয়ে যায়, থাইতে হাতে ছড়িয়ে যাচ্ছে। এটা একটা সিরিয়াস কন্ডিশন, একটা অটোইমিউন কন্ডিশন, মানে আপনার যে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা আপনার শরীরের ক্ষেত্রে সমস্যা করছে। সেক্ষেত্রে বাচ্চারও ক্ষেত্রে মায়ের পেটে বাচ্চার ক্ষেত্রে সমস্যা হতে পারে, ইভেন বাচ্চার আইইউডি বলে ইন্টারভিউ ডেথ হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি সেরকম দেখেন ফোস্কা পড়ছে, অবশ্যই ইমিডিয়েটলি একজন চর্মরোগ বিশেষজ্ঞের দেখা করে এটা চিকিৎসা নিতে হবে, কারণ এটা ভালো চিকিৎসা আছে, সেটা দিয়ে কিন্তু খুব ভালো কন্ট্রোল করতে পারি, এটি মনে রাখতে হবে।
0: আনারুল ইসলাম আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন পঞ্চগড় থেকে, এবং সেই সাথে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন দীপক চক্রবর্তী, দীপক দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। তিনি বলেছেন গর্ভকালীন ও প্রসব পরবর্তী সময়ে মায়ের কেন চর্মরোগ হয়, বা এই ধরনের চর্মরোগগুলো যদি হয় তাহলে মায়ের থেকে শিশুও কি আক্রান্ত হতে পারে কিনা।
1: হতেই পারে, তবে যেটা হচ্ছে কি আমাদের অনেক ক্ষেত্রে আমাদের প্রিন্সিপ কিছু ন্যাচারাল চেঞ্জেস আমাদের শরীরে, যেমন মেস্তা পরে, পেটের মধ্যে চামড়া ফেটে যায়, পেটের নিচে কালো দাগ পরে, এগুলো কিন্তু ন্যাচারাল, অনেকে এগুলো রোগ মনে করেন। তবে দেখা যায় যে আপনার প্রেগনেন্সির পরবর্তী সময় সেগুলো ন্যাচারালি চলে যায়, কোনো কোনো ক্ষেত্রে সেটা থেকে যেতে পারে, সেখানে চিকিৎসা আছে, মেস্তা চিকিৎসা আছে, যে পেট ফেটে যায় চামড়া ফেটে যায় চিকিৎসা আছে, এটা অত ভালো চিকিৎসা নাই, সেটা অনেক ক্ষেত্রে ইম্প্রুভ করতে পারি। আর বাচ্চাদের ক্ষেত্রে মার খাত থেকে রোগগুলো যেতে পারে, কিছু সিরিয়াস ডিজিজ আছে যেগুলো যায়, অনেক রোগ আছে সেটা সমস্যা করে না, যেমন আমরা বলছিলাম যে ইন্ট্রাপেটিক কোলোস্টেসিস অফ প্রেগনেন্সি, তারপরে পেমফিকয়েড জেস্টেশনিস, ইম্পেডিকয়েড হারপিডিফর্মিস, তারপরে এই রোগগুলো যে বাচ্চাকে একটা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই বিশেষ চিকিৎসকের কথা বলে চিকিৎসা নিতে হবে।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য।
1: আপনাকে এবং শ্রোতা বন্ধুদেরকেও ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী পর্বে কথা হবে অন্য কোন বিষয় নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
2: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতে শিরোনাম, যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী সহ মুসলিম উম্মাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য, ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় বললেন তারেক রহমান। রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল 7:30 অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে নগরবাসীর ঢাকা ছাড়া অব্যাহত। সবকিছু মিলিয়ে এবার ঘরমুখো মানুষের ঈদ যাত্রা ভালো হয়েছে, মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রাজধানী সহ সারাদেশে চলছে কোরবানির হাটে শেষ দিনের পশু কেনাবেচা। কোরবানির বর্জ্য অপসারণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 29,500 কর্মী প্রস্তুত, নগরবাসীর মধ্যে প্রায় 18 লাখ ব্যাগ বিতরণ। রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 শিশুর মৃত্যু, ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন, 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দানের নির্দেশ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এবং ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আগামীকাল সারাদেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 10ই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। এখন শুনুন পবিত্র ঈদ উল আজহার তাৎপর্য নিয়ে একটি প্রতিবেদন।
2: মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং ত্যাগ, আনুগত্য ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা। কোরবানির ইতিহাস জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসাল্লামের অসীম ত্যাগ ও আনুগত্যের ঘটনার সঙ্গে।
3: কোরবানির তাৎপর্য হল, শিক্ষা হল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমকে, মুমিনকে যখন যে নির্দেশ করবেন, কিংবা আমরা এভাবে বলতে পারি একজন মুমিনের প্রতি, মুসলিমের প্রতি আল্লাহ তাআলার যে নির্দেশ আছে, সেই নির্দেশগুলো একেবারে শতভাগ নির্দেশের সামনে আত্মসমর্পণ করে নত হয়ে বিনয়ের সঙ্গে খুশি মনে সেই নির্দেশটা বাস্তবায়ন করবে। এটা হলো কোরবানির প্রথম বা অন্যতম শিক্ষা বা তাৎপর্য।
2: সেই স্মরণীয় ঘটনার অনুসরণে প্রতি বছর জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত বিশ্বের মুসলমানরা পশু কোরবানি করেন। কোরবানির মাধ্যমে সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের শিক্ষা ছড়িয়ে পড়ে। বিশেষ করে গরিব ও অসহায় মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে কোরবানির প্রকৃত তাৎপর্য প্রকাশ পায়। গুলশান আজাদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ এ বিষয়ে বাংলাদেশ বেতারকে বলেন,
3: নিয়তটা কতটুকু পবিত্র, বিশুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে, মান দহা তাইয়িবাতান বিনাফসিহি মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। যে ব্যক্তি তার পরিশুদ্ধ নিয়তে, বিশুদ্ধ চিত্তে, প্রফুল্ল চিত্তে কোরবানি করবে এবং এই কোরবানির বিনিময় তথা সওয়াবের আশা রাখবে, অবশ্যই এই কোরবানি তার এবং জাহান্নামের মাঝে একটা প্রাচীর হয়ে যাবে।
2: ইসলামে কোরবানি ওয়াজিব ওইসব মুসলমানের ওপর যারা প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের এবং নিসাব পরিমাণ মূল্যবান সম্পদের মালিক।
3: আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালালের মধ্যে বৈধ পন্থা উপার্জনের মধ্যেই তোমাদের বারাকাত এবং শান্তি নিরাপদ
2: কুরবানির সবচেয়ে বড় শিক্ষা হল ত্যাগ ও ভাগাভাগি। তাই আসুন এই ঈদুল আজহায় আমরা শুধু পশু নয়, নিজেদের ভেতরের হিংসা, অহংকার ও কুপ্রবৃত্তিকেও কোরবানি করি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সকালে মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিবরা খুতবায় কুরবানির তাৎপর্য ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরবেন। ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসী সহ মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন,
4: ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা।
0: বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হবে বিশেষ খাবার। রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30 অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল 8:00 বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিচারপতি, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। নামাজ শেষে দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে। ঈদগাহে নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ। আরো শুনুন প্রতিবেদনে।
5: হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের প্রধান জামাতে 35,000 মুসল্লির জন্য প্রস্তুত ময়দান। ঈদের নামাজের নিরাপত্তা নেওয়া হয়েছে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বুধবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আগ্রহী মুসল্লিদের নিরাপত্তার বিধান মেনে চলার আহ্বান জানান।
6: মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। আমি ঢাকা নগরবাসীকে অনুরোধ করব, জাতীয় ঈদগাহ ময়দানে যারা নামাজ আদায় করতে চান তাদের নিরাপত্তার স্বার্থে অনেক পূর্বেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে হবে।
5: ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুসলিউদ্দিন আহমেদ জানান, ঈদের নামাজকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ঈদগাহে মুসল্লিদের ব্যাগ ও দাহ্য পদার্থ বহনে থাকবে নিষেধাজ্ঞা।
7: ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে। কোন ধরনের ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা অপ্রয়োজনীয় ধাতব বস্তু সঙ্গে না নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
5: এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, আবহাওয়া বৈরী থাকলে বা ভারী বৃষ্টিপাত হলে প্রধান জামাতটি সকাল 8টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
8: একেবারে যদি দুর্বিপাক হয়ে যায়, যে ঝড় জঞ্জা এখানে পানি থেকে সয়লাব হয়ে গেছে, ওই অবস্থা যদি হয় তখন বিকল্প আমরা সকালবেলা সেটা ঘোষণা করব।
5: ঈদগাহে প্রবেশে নারীদের জন্য 1টি এবং পুরুষদের জন্য 4টি গেট উন্মুক্ত থাকবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টায় হবে প্রথম জামাত। এর এক ঘণ্টা পরপর 10টা পর্যন্ত আরও 3টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এখানে সর্বশেষ জামাত হবে সকাল 10:45। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:30 পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় শহর ও বিভিন্ন জেলায় ঈদের জামাত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আরও শুনুন আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে তৈরি প্রতিবেদনে।
9: উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল 9টায়। এতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। শোলাকিয়া ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ ঈদগাহে সকাল 7টায়। এই জামাত ছাড়াও সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগরীতে 96টি ও বিভিন্ন উপজেলায় 266টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। খুলনা মহানগরীতে ঈদ উল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায় সার্কিট হাউস ময়দানে। বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ষাটগম্বুজ জামে মসজিদে সকাল 7টায়। সাতক্ষীরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30 ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সিলেট নগরীতে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল 8টায়। এছাড়া নগরীর দরগাহে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাঝার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30। মৌলভীবাজারের হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি মাজার ঈদগাহে জেলা শহরের প্রথম প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 6:30। এখানে পরপর 3টি জামাত অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ শাহী ঈদগাহে সকাল 7:30 ও সকাল 8:30 মোট 2টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। এছাড়া দেশের উত্তরের বিভাগ রাজশাহীতে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30। টেস্ট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে তাই ঘরমুখ মানুষের ভিড়। এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সবকিছু মিলিয়ে এবার ঘরমুখ মানুষের ঈদ যাত্রা ভালো হয়েছে। রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা, কোরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। তবে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসা খামারি ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা, কোরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। তবে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসা খামারি ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। বুধবার রাজধানীর হাজারীবাগ পশুর হাটে গিয়ে দেখা যায় পুরোদমে চলছে কোরবানির পশু বেচাকেনা। হাটে এখন মাঝারি ও ছোট গরুর কদর বেশি। হাজারীবাগ কোরবানির পশুর হাটে গরু নিয়ে আসা বিক্রেতারা জানান,
10: ছোট গরু চলতেছে, বড় গরু জানতে বেচা কিনা এনে দেখেন সব এইভাবে, কেউ 12টা নিয়ে আসছে, কেউ 13টা নিয়ে আসছে, এরকম করে সব পড়িয়ে আছে এখন পর্যন্ত।
11: যেগুলা 1,30,40 এবং 70,000 পর্যন্ত চলছে, এই গরুগুলা চাহিদা বেশি।
5: এ সময় গরু কিনতে আসা ক্রেতারা জানান,
12: আমাদের বাজেট রেঞ্জের মধ্যে আসলে মিডিয়াম সাইজ গরু নেওয়াটা আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট, সো এই জন্য এটা নেওয়া আর কি। আর পুরো হাটের মধ্যে এটাই সবচেয়ে আমাদের জন্য ভালো ডিল ছিল।
13: আমার ছেলের খুব শখ বড় ছাগল কিনতে, এই বড় ছাগল কেনার মধ্যে আমার ছেলের সাথে করে হাটে এসে এই ছাগলটা কিনলাম, কিন্তু হাটের অবস্থা ভালো, কিন্তু সবচেয়ে সুন্দর ছাগলটা আমরা কিনি।
14: আমি একদম মানে খুবই সন্তুষ্ট, গরুর দামটা মানুষের সহনশীল পর্যায়ে আছে।
5: হাটের ইজারাদার জানান, গরুর হাটের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও গরুর হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
15: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মোহসেন মিয়া। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে দুই সিটি কর্পোরেশনে মোট প্রায় 29,500 জনবল প্রস্তুত রাখা হয়েছে। নগরবাসী যেন সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারেন, তাই তাদের মাঝে বিতরণ করা হচ্ছে প্রায় 18 লাখ প্লাস্টিক ও পরিবেশ বান্ধব ব্যাগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে দুই সিটি কর্পোরেশনে প্রায় 29,500 জনবল প্রস্তুত রাখা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্ন করতে দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি নগরবাসীর সুবিধার্থে খোলা হচ্ছে বিশেষ হটলাইন। বর্জ্য সংরক্ষণ ও অপসারণ দুই সিটি কর্পোরেশন থেকে প্রায় 17,70,000 প্লাস্টিক পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন বিকেল থেকেই আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC-র প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ তদারকি পরিষদ গঠন করা হয়েছে।
16: আমরা আশা করি যে তিন দিনে আমরা সম্পূর্ণ ঢাকা শহরের ময়লা আমরা ইনশাআল্লাহ ক্লিন করার জন্য চেষ্টা করব। 72 ঘন্টার মধ্যে টোটাল সব বর্জ্য ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে।
5: অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC-র প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে।
17: কোরবানি এবং 72 ঘন্টার জন্য আমরা বাইরে থেকে 450টি পরিবহনকে টেন্ডারের মাধ্যমে আমরা অন্তর্ভুক্ত করেছি। এর বাইরে আমাদের নিজস্ব পরিবহন সবকিছু মিলে 752টি পরিবহন আমরা কোরবানির বর্জ্য ব্যবস্থাকে কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন আছে বিভিন্ন ওয়ার্ডে, প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের 100 জন কর্মী সেদিন কাজ করবে।
5: নগরবাসী সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীকে বর্জ্যমুক্ত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
15: রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6টি শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় হামে আক্রান্ত হয়েছে আরও 1,118টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে একথা জানানো হয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। পবিত্র হজ পালনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন স্থান থেকে সৌদি আরবে আসা হাজিরা আজ মিনায় অবস্থান করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা পশু কোরবানি দেন। এরপর তারা বড় জামারায় কঙ্কর নিক্ষেপ শেষে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করেন, আর এরই মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
18: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
15: এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ ও পূর্ব লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 31 জন নিহত ও আরও 40 জন আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা গত একদিনে হিজবুল্লাহর 150-এরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে এক বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ ওদেহ নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েল। এ বিষয়ে হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। খেলার খবর ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটান নারী দলের মোকাবেলা করবে। আগেই জানানো হয়েছে 12 দিনব্যাপী এই টুর্নামেন্টের দুটি গ্রুপে 6টি দেশ অংশ নিচ্ছে। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী সহ মুসলিম উম্মাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে নিহিত রয়েছে কুরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় বলেন তারেক রহমান। রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অংশ নেবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 শিশুর মৃত্যু। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমাদানের নির্দেশ। এবং ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খবর শেষ হল।
19: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি নাজনীন ওয়ারেস। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আগামীকাল দেশে উদযাপিত হবে মুসলমানদের দুটি বৃহৎ ধর্মীয় উৎসবের একটি, পবিত্র ঈদ উল আজহা, যেটি কুরবানির ঈদ নামেও পরিচিত। মূলত সৃষ্টিকর্তার প্রতি অপার আনুগত্য এবং তাকে সন্তুষ্ট করতে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনা স্মরণে বিশ্বের মুসলিম সম্প্রদায় উদযাপন করে ঈদ উল আজহা। ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদ নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করেন এই ঈদ। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় 4,500 বছর আগে থেকে শুরু হয় কোরবানির এ প্রচলন। প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে বিশ্বের মুসলিমরা ময়দানে নামাজ আদায়ের পর যার যা সাধ্য ও পছন্দ সেই অনুযায়ী পশু কোরবানি দিয়ে থাকেন। আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে পালিত হচ্ছে ঈদ উল আজহা। গতকাল পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমবেত হওয়ার মাধ্যমে পবিত্র হজ পালিত হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের প্রধান জামাত আয়োজনের জন্য রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অনুষ্ঠিত হবে মোট 5টি জামাত। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে দুই সিটি কর্পোরেশনে প্রায় 29,500 জনবল প্রস্তুত রাখা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্ন করতে পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি নগরবাসীর সুবিধার্থে খোলা হয়েছে বিশেষ হটলাইন। বর্জ্য সংরক্ষণ ও অপসারণে দুই সিটি কর্পোরেশন থেকে প্লাস্টিক, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ ও জীবাণুনাশক বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন বিকেল থেকেই আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। এবার রাজধানীতে ঈদের 3 দিন প্রায় 7 লাখ পশু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ ঈদের আগের দিনে কোরবানির পশু কেনাবেচা সর্বোচ্চ পর্যায়ে জমে উঠেছে। এবার 55,000 টন কোরবানির বর্জ্য সৃষ্টি হতে পারে ধারণা করা হচ্ছে। আগামীকাল ঈদের দিন দুপুর 12টা থেকে বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী 8 ঘণ্টার মধ্যেই প্রথম দিনের কোরবানির বর্জ্য সম্পূর্ণ অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এবার 1 কোটিরও বেশি মানুষ স্বজনদের সঙ্গে গ্রামে ঈদ করতে ঢাকা ছেড়েছে ও ছাড়ছে, ফলে রাজধানী তার ব্যস্ত রূপ হারিয়ে এখন অনেক ফাঁকা। সরকারের পক্ষ থেকে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোরবানি শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে আত্মত্যাগ, আত্মোৎসর্গ, নিজেকে বিসর্জন দেয়া বা নৈকট্য লাভের চেষ্টা। আর ইসলামের পরিভাষায় কোরবানি হচ্ছে নির্দিষ্ট পশুকে একমাত্র আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে তারই নামে জবাই করা। তবে জবাই করা গরুর মাংস বা রক্ত কিছুই পৌঁছায় না মহার সৃষ্টিকর্তার দরবারে, পৌঁছায় শুধুই নিয়ত। ঈদ উল আজহার অন্যতম শিক্ষাই হচ্ছে মনের পশুত্ব অর্থাৎ কুপ্রবৃত্তিকে পরিত্যাগ করা। সেই অর্থে কুরবানির ঈদ হচ্ছে ত্যাগের উৎসব। মুসলমানরা পশু কুরবানি দিয়ে মহান আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আত্মসমর্পণের মাধ্যমে কুরবানিকে অর্থবহ করে তুলবেন, এটাই ঈদ উল আজহার শিক্ষা। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
20: বাংলাদেশ বেতার এখন শুনবেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত শুভেচ্ছা বাণী।
4: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদ উল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন, এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মনো বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।
20: শুনলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত শুভেচ্ছা বাণী।
21: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
22: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এই সাথে শেষ হল আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সকল আয়োজন। এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। একটু পরেই শুনবেন এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

0: ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এই সাথে শেষ হল আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সকল আয়োজন। এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। একটু পরেই শুনবেন এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

সার্কিট হাউস ময়দানে। আবহাওয়া প্রতিকূল থাকলে টাউন জামে মসজিদে সকাল 7টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া টাউন জামে মসজিদে সকাল 8টায় দ্বিতীয় ও 9টায় পরপর আরও দুটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদে সকাল 7:30, নিরালা জামে মসজিদে সকাল 6:45, নগরীর ময়লাপোতা বাইতুলামান জামে মসজিদে প্রথম জামাত 7টায় এবং দ্বিতীয় জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। ইকবালনগর জামে মসজিদে ও খানজাহান আলী গ্লাক্সুর মোড় জামে মসজিদে সকাল 7টায়, সরকারি বিএল কলেজ ময়দানে সকাল 7:30, আবহাওয়া প্রতিকূল হলে বিএল কলেজ মসজিদে একই সময়ে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। খুলনায় আলে হাদিস সংগঠনের প্রধান ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে শহীদ হাদিস পার্কে সকাল 7টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা মহানগরীর সিটি আহলে হাদিস জামে মসজিদে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা জেলা মডেল মসজিদ, বাইতুন্নর জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, বাইতুলামান জামে মসজিদ, দারুসসালাম জামে মসজিদ, ইসলামাবাদ ঈদগাহ ময়দান, পিটিআই জামে মসজিদ, তালিমুল মিল্লাত মাদ্রাসা ময়দান, দারুল উলুম মাদ্রাসা ময়দান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ, মেট্রোপলিটন পুলিশ লাইন ময়দান, খালিশপুর ক্রিসেন্ট জুট মিল মাঠ এবং দৌলতপুর রেলওয়ে ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রূপসার জাবুসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায়, বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ষাট গম্বুজ জামে মসজিদে সকাল 7টায়, ফকিরহাট মূলঘর স্কুল মাঠে সকাল 7টায়। এছাড়া আলিয়া মাদ্রাসা, খানজাহান আলী দরগাহ মসজিদ ও মিঠাপুকুর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাতক্ষীরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7টায়। এছাড়া পুরাতন কোর্ট জামে মসজিদ, সাতক্ষীরা স্টেডিয়াম ও পানি উন্নয়ন বোর্ড ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। নোয়াপাড়া বেতার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30। যশোরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30 ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঝিনাইদহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ওয়াজির আলী হাই স্কুল ঈদগাহ ময়দানে সকাল 7টায়। মাগুরায় নোমানি ঈদগাহ ময়দানে সকাল 7:30 ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। কুষ্টিয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। চুয়াডাঙ্গায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সকাল 7:30। মেহেরপুরে পৌর ঈদগাহ ময়দানে সকাল 7:30 ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি আর অনাবিল আনন্দ। ঈদ মোবারক, ঈদ মোবারক।

0: শুনলেন ঈদ জামাতের খবর খবর।
1: এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 MHz এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা, এ উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচারিত হবে তা হল দুপুর 12:15 কোরবানির তাৎপর্য নিয়ে একটি কথিকা শুনতে পাবেন, বলবেন মুফতি আব্দুল কুদ্দুস। উৎসর্গের আনন্দ এ পর্যায়ে একটি গীতিনকশা প্রচারিত হবে দুপুর 12:20 রচনা আয়াত হোসেন উজ্জ্বল, সুর ও সঙ্গীত পরিচালনা মোহাম্মদ সাদেক আলী। পবিত্র ঈদ উল আজহার বিশেষ নাটক কুরবান আলীর কুরবানি রচনা মুস্তাফিজুর রহমান, প্রযোজনা শেখ সিরাজুল ইসলাম, প্রচারিত হবে বিকেল 3:05।

0: বেলা 1:05 প্রচারিত হবে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। সুর আনন্দ জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 2:20। গবেষণা ও গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনা শামারুক শেখ লাবণ্য, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। এছাড়া ছায়াছবির গান শোনা যাবে সন্ধে 6:10। রক অ্যান্ড রোল ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান বিকেল 4:05। বিকেল 4:45 ইসলামিক গান প্রচারিত হবে। আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রসুল শুনতে পাবেন দুপুর 12:50 এবং সন্ধে 6:40। ঈদ উল আজহার গান শুনতে পাবেন সন্ধে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। এছাড়া এফএম ব্যান্ড 88.8 MHz আমাদের নিয়মিত পরিবেশনা এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলায় তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে। আর আহলে কিতাবরা যদি ইমান আনত তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ইমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে তারা পশ্চাদপসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: তেলাবাতে কালামে পাক ও বাংলায় তর্জমার পর শেষ হয়ে গেল দ্বিতীয় অধিবেশন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জের আমাদের সকল আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম উপস্থাপনায় আমি শেখ আকবর হোসেন এবং ওয়াহিদা খানম, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকাল ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।